0: আবশ্যক। এখন সময় সকাল সাতটা,
1: সবার সাথে 90.4।
2: দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানালো কাতার। এবং ফিফা বিশ্বকাপে শেষ ষোলোতে উঠল ইংল্যান্ড ও বেলজিয়াম। সান ফ্রান্সিসকোতে এখন যুক্তরাষ্ট্র মোকাবেলা করছে বসনিয়া হার্জেগোভিনা। শুনছিলেন শিরোনাম,
3: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
2: এখন শুনুন বিস্তারিত। আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীন এবার পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 9,439 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697 কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব কেন্দ্রে CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় CCTV ক্যামেরা মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেল থেকে দেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, এবছরে HSC সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করতে 1980 সালে পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়মে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোন ধরনের অবহেলা বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার পুলিশ প্রশাসনকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে বর্জন ক্যামেরা থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে কোন ধরনের বিভ্রান্তিকর বা ভুয়া খবর ছড়ালে সাইবার আইনের আওতায় তাদের আইনের মুখোমুখি করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান। প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকির নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, সাক্ষাৎকালে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, MRT লাইন সমূহ, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জাহিদুল ইসলাম রনি আরও জানান, বৈঠকে জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে জাপানের 31 কোটি 20 লাখ মার্কিন ডলারের সহায়তা 50 কোটি মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা ও আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা আশা করেন। প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আশা প্রকাশ করেন বলেও জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এ সময় উন্নয়নের মধ্যে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ঢাকা নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাইকার প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো উপস্থিত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার তিনটি উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে। উপজেলা তিনটি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের একটি সভায় এই অনুমোদন দেওয়া হয়। নিকারের প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে বাঙ্গুরা উপজেলা, আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা, এবং চট্টগ্রামের হাটহাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়। বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, ঢাকার ইনার সার্কুলার রিং রোড গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগুলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গের চড়া অংশের নির্মাণ কাজ চলছে। এই পথে 45% কাজ সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৈঠকে জানানো হয়, বৃত্তাকারী রিং রোড নির্মাণ হলে ঢাকা সিলেট, ঢাকা মাওয়া ও ঢাকা চট্টগ্রামে যেতে রাজধানীর ভেতরে সড়ক পথ ব্যবহার করতে হবে না। এতে শহরে যানবাহনের চাপ কমবে, একই সঙ্গে যানজটও কমে আসবে। এছাড়া একইভাবে ঢাকা শহর ঘিরে যে 110 কিলোমিটারের নদীপথ রয়েছে সেটি চালু করা গেলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমবে বলে বৈঠকে তুলে ধরা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তা সনাতন ধারণা গুণগতভাবে পরিবর্তিত হয়ে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহাড়ের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি।
1: বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনার যতগুলো উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে আপনাদের এই প্রান্তিক কণ্ঠস্বরের মতো প্ল্যাটফর্মের আবির্ভাব একটি নতুনভাবে গুরুত্বপূর্ণ উন্নতি বলে আমরা গ্রহণ করি, এবং তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার একটি বড় অংশ হবে আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম।
2: এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট আয়োজিত এক সেমিনারে কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি অনলাইন ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF এর সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান নগর ও গ্রামীণ স্বাস্থ্যসেবার ব্যবধান খোঁচাতে দেশজুড়ে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU স্থাপনের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এর জাতীয় সম্মেলন 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, জনসংখ্যার 68-70% গ্রামে বাস করেন, সুতরাং ICU সহ জরুরি পরিষেবা সম্প্রসারণ করতে হবে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অপ্রতুলতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে কেবল শয্যার সংকট নয়, বরং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামেরও ব্যাপক ঘাটতি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ডাক্তার জুবাইদা রহমান দেশের প্রতিটি প্রান্তে জীবন রক্ষায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অন্যান্য মধ্যে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টো কারেন্সি ভিত্তিক জুয়া রুখতে 30 জুন জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হয়েছে। জুয়ার এই বিলের জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে পাশ করা এই আইনকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা, তবে আইনের বাস্তব প্রয়োগ করতে পারলেই কেবল আইন থেকে সুফল পাওয়া যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: জাতীয় সংসদে জুয়া প্রতিরোধা
4: জুয়া রুখতে 30 জুন জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হয়েছে। জুয়ার এই বিলের জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে পাশ করা এই আইনকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা, তবে আইনের বাস্তব প্রয়োগ করতে পারলেই কেবল আইন থেকে সুফল পাওয়া যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশের মাধ্যমে বাতিল

0: ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, ভিপিএন, মিরর সাইট, ডিজিটাল ও ওয়ালেট সহ প্রযুক্তি নির্ভর জুয়ার বিভিন্ন দিককে আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী 14 ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন আইনে 24টি বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, জুয়ার করার গ্রাসে তলিয়ে যাচ্ছে পরিবার থেকে পুরো গ্রামও। এই আইন বাস্তবায়ন করা গেলে এই প্রবণতা কমবে।
1: অনলাইন জুয়ার যে মাধ্যমগুলো আমাদের দেশে চর্চা আমরা হতে দেখেছি, সেগুলো বন্ধ করার প্রশ্নে সংসদে যে আইনটি পাশ করেছে এটি একটি ভালো উদ্যোগ। কারণ অফলাইনের যে এখন অনলাইনে জুয়ার যে বিভিন্ন ধরন এবং এর যে চর্চা শুরু হয়েছে, এটি বিভিন্ন মানুষকে যেরকম সর্বশান্ত করছে, পরিবারগুলোতে আর্থিক অনিশ্চয়তা বা সংকট তৈরি করছে, সেখান থেকে সম্পর্কগত ভাঙন তৈরি হচ্ছে।
0: তবে এই আইনের বাস্তব সুফল এর বাস্তবায়ন ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ নিশ্চিতের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
1: যখন এই আইনের বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন আমাদের সেই বাস্তবায়নের সূচকে আমাদের বা দেশের অবস্থান খুব একটা বেশি সন্তোষজনক নয়। আইন যথাযথভাবে বাস্তবায়ন করে এই অনলাইন জুয়া কেন্দ্রিক যে অপরাধমূলক তৎপরতাকে নিয়ন্ত্রণ করার জন্য যা প্রয়োজন সরকার সেটি করবে।
0: নতুন আইনে অনলাইন বেটিং পরিচালনা এবং বাজিকরদের সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
2: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসলাম সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন। রাজধানীর হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক হামলার 10ম বার্ষিকীতে নিহতদের স্মরণে গতকাল নিজ বাসভবনে স্মরণানুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশের ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ওই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক, ধর্মীয়, আদর্শিক বা অন্য কোনো কারণেই সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেওয়া যায় না। তিনি আরো বলেন, এ ধরনের শক্তির বাংলাদেশে কোনো স্থান নেই এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে তাদের কখনোই সুযোগ দেওয়া হবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের জুলাই দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনের ঘটনা গতকাল স্মরণ করল জাতি। ওই বছর কোটা আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যে গণঅভ্যুত্থানের রূপ নেয়, যার ফলশ্রুতিতে 5ই আগস্ট শেখ হাসিনার প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। কোটা আন্দোলনকে জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব বা বর্ষা আন্দোলন হিসেবে অভিহিত করা হয় এবং 5ই আগস্টকে ডাকা হয় 36 জুলাই নামে। মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকারের জারি করা 2018 সালের সার্কুলারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় পূর্ববর্তী কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়, যার ফলশ্রুতিতে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই আন্দোলনে গতি সঞ্চার হয়। জুলাই অভ্যুত্থানের সূচনা মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদল রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গতকাল মোমবাতির প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী গারি বাবাদি বলেন, দোহায় কাতার ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সমাপ্ত হয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের মধ্যে সরাসরি বৈঠক হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, উভয় পক্ষ পরবর্তীতে নিয়মিত বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আবদুল্লাহ আলী খামেনির দাফনের পর পরবর্তী ধাপের আলোচনা অনুষ্ঠিত হবে। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দোহায় অনুষ্ঠিত বৈঠকটি ভালো হয়েছে। জেরুজালেম নগরীর পশ্চিম দিকে মার্কিন দূতাবাসের স্থায়ী জমি বরাদ্দ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের অস্থায়ী দূতাবাস খোলা হয়। জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার এই চুক্তির কারণে ফিলিস্তিনিদের প্রত্যাশা আরও জটিল হয়ে গেল, কারণ তারা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন দেখে। সুদানে কলেরা মহামারী ছড়িয়ে পড়ার কমপক্ষে

120 জনের মৃত্যু হয়েছে। গত মে মাস থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে 1000-এর বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী সুদানে একটি কলেরা মহামারীর তৃতীয় দফার পূর্বাভাস। প্রাদুর্ভাব 2024 সালের জুলাই থেকে 2026 সালের মার্চ পর্যন্ত দেশটিতে 124,000 মানুষ কলেরায় আক্রান্ত হন এবং সর্বশেষ প্রাদুর্ভাবে মারা যান প্রায় 3,500। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নকআউট পর্বে খেলায় এখন সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র ও বসনিয়া হার্জেগোভিনা পরস্পরের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে গতরাতে ইংল্যান্ড ও বেলজিয়াম শেষ ষোলোতে উঠেছে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইংল্যান্ড 2-1 গোলে ডিআর কঙ্গোকে পরাজিত করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে বেলজিয়াম সেনেগালকে 3-2 গোলে পরাজিত করে। ক্রিকেট। আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ওভালে বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। জ্বালানি খাতসহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা। 3টি নতুন উপজেলা ও 1টি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসার ও ভিডিপির মিডিয়া প্ল্যাটফর্ম চালু। সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জেলা পর্যায়ে সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের আহ্বান জিয়া রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমানের। দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানালো কাতার। এবং ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে উঠল ইংল্যান্ড ও বেলজিয়াম। সান ফ্রান্সিসকোতে এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বসনিয়া হার্জেগোভিনা। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। এবং আজকে সপ্তাহের শেষ দিন, আর সপ্তাহের শেষ দিন একটু স্পেশাল হলেই আমার মনে হয় যে ভালো, কারণ যেহেতু মানে আবার সেই দুই দিন পর আমাদের কথা হবে, সো অনেক সময় ভুলে যাওয়ার একটা চান্স থাকে, সো ভুলে যেতে না যান, সেই কারণে আজকে কিন্তু একটা জম্পেশ আড্ডা হবে। আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। সো আই হোপ সবাই জয়েন করে ফেলেছেন এতক্ষণে, এবং একদম ঠিক সকাল 11টা পর্যন্ত আমার সাথে থাকবেন। ওকে, সো প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও থাকি সকালবেলা, যেমন আজকে আছে, কারণ আজকে রাতে কিন্তু ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকবে পিঙ্কি আপু। সো পিঙ্কি আপু যেদিন ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকে সেদিন কিন্তু আমি মর্নিং মাইকে চলে আসি, আর যেদিন আমি ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকি সেদিন আবার পিঙ্কি আপু মর্নিং মাইকে চলে আসে। সো এইটা একটা মানে শিডিউল মেনটেন করা বলা যায়। সো এই আপডেটটা জানতে হলে আপনাদের যেটা করতে হবে, ঢাকা FM এর ফেসবুক পেজটা অলওয়েজ ফলো রাখতে হবে, কারণ ঢাকা FM এর ফেসবুক পেজে আমি এই পোস্ট বা এই আপডেটটা দিয়ে দেওয়া হয়। সো ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। ওকে, এছাড়াও চাইলে আমাকে SMS এবং মেসেজ হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন যে আপু আমি কোন দিন থাকি। সো আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। ওকে, তো চলুন এখন আবারও মর্নিং মাইক শুরু করি একটা গান দিয়ে, খুব সুন্দর একটা গান, হামনে ওয়াহি লাগায়া। এই গানটি ইদানিং কিন্তু খুব ভাইরাল হয়েছে। ক্রিশ মন্ডল, একটা ছোট পিচ্চি বাচ্চা একটা, এই গানটা গেয়েছে, এবং সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে করে ভাইরাল হয়েছিল। এরপর বাদশা তাকে ডেকে নিয়ে যে গান গাওয়ায় এবং তাকে দিয়ে এই গানটি গাওয়ায়। আই থিঙ্ক এই গানটি কিন্তু সেই জনপ্রিয়তা এবং সেই হিট হয়েছে, তাই না? সো আমরা সেই গানটি এখন শুনবো, এবং এই গানটি শুনে আর একটু ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো এবং মর্নিং মাইক ফুল স্পিডে শুরু করবো। ওকে, সো গান শুনতে থাকুন এবং আমি ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইট আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইট আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইট আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। আপনারা শুনছিলেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আশা করি আপনারা সবাই জয়েন হয়ে গেছেন, যারা এখন আমাকে শুনছেন এবং জয়েন হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং যারা একদম শেষ পর্যন্ত থাকবেন আশা করি। সো এখন আমি আবারও গল্পে ফিরে যাব, মর্নিং মাইকের আড্ডায় ফিরে যাব। অলরেডি কিন্তু একটা ফেসবুকে পোস্ট আপলোড করেছি, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো এখন আমি একটু কমেন্টগুলো পড়ব। একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে, রায়হান শিকদার কমেন্ট করেছেন, অনেক মিস করি এই FM চ্যানেলগুলো এখন। আহারে কেন মিস করেন, আমার তো এখনও FM চ্যানেলগুলো চলছে এবং আপনার মজা মজা অনেক আড্ডা গল্প শো হয়, সো কেন মিস করেন? আপনি শুনে ফেলবেন, কানে একটা হেডফোন দিয়ে শুনে ফেলবেন। যদি হেডফোন না থাকে তাহলে অবশ্যই অ্যাপ ডাউনলোড করে নেবেন, অ্যাপ কিন্তু আপনি হেডফোন ছাড়াও শুনতে পারবেন। ওকে, সো চলুন এখন আবার একটা ব্রেক নিই, ব্রেক থেকে ফিরবো একটু পরে, মানে পরের ঘন্টায়। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো বৃহস্পতিবার দিনেও থাকি, মাঝে মাঝে যখন রাতের ভালোবাসা বাংলাদেশ পিঙ্কি আপু থাকে তখন আমি সকালবেলা আসলে থাকি, বাট যখন আমি ভালোবাসা বাংলাদেশে থাকি তখন সকালবেলা সময়টাতে পিঙ্কি আপু থাকে। সো এই আপডেটটা পেতে হলে ফেসবুক পেজটা ফলো করতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। অলরেডি কিন্তু ফেসবুকে একটা পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন, মজার মজার গসিপ করতে পারেন আমার সাথে। সো আপনারা গসিপ করেন আর না করেন, আমি কিন্তু গসিপ কুইন বলা যায়, কারণ আমি আবার গসিপ খুব বেশি পছন্দ করি। এবং মানুষের হাড়ির খবর, বিশেষ করে যদি সেলিব্রিটি হয় সেই সেলিব্রিটিদের হাড়ির খবর জানতে কিন্তু আমার আসলে সবসময় মন আনচান করতে থাকে। যাই হোক, ওকে, আমি এখন এই মুহূর্তে আজকে থেকে HSC পরীক্ষা শুরু, তাই না? আজকে সবার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া রইল যারা পরীক্ষার্থী আছেন। আমি মানে পরীক্ষায় যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু অলরেডি এখন শুনতে পাচ্ছেন না, বাট আমি কিন্তু সবার জন্য দোয়া করে দিচ্ছি। আর সবাই আমার সাথে সবার মানে ওই সব স্টুডেন্টদের জন্য দোয়া করে দিবেন যারা আমাকে শুনছেন এখন। ওকে, সো এই HSC পরীক্ষার পড়া মানে এই পরীক্ষার কথা চিন্তা করতে করতে আরো একটি মজার গসিপ কিন্তু আমার সামনে চলে এসেছে, যেটা আসলে এই পড়াশোনার রিলেটেড। আমরা আমাদের বলা যায় যে বলিউড বলেন বা বাংলাদেশে বলেন, অনেক মেয়েদেরই কিন্তু ক্রাশ হচ্ছেন রণবীর কাপুর। সো প্রায় এক যুগ ধরে রণবীর কাপুর কিন্তু বলিউডে ভালোই রাজ করে যাচ্ছেন এবং পরপর তার কিছু সিনেমা ভালোই কিন্তু নাম কামিয়েছে। যেমন লাস্ট তার অ্যানিমেল সিনেমাটা এত বেশি হিট হয়েছে এবং এখন তাকে আবার অ্যানিমেলে যেমনটা খুব কি বলে আলফা মেল ক্যারেক্টারে দেখা গেছে, এখন কিন্তু তাকে আবার একটা খুব ভদ্র লক্ষ্মী ক্যারেক্টারে দেখা যাবে। সে ক্যারেক্টারটা হচ্ছে রাম, ক্যারেক্টারটা সে প্লে করছে রামায়ণ সিনেমাতে। তবে এর মধ্যে একটা মজার খবর কিন্তু বাইরে চলে এসেছে, সেই খবরটা হচ্ছে রণবীর কাপুর কিন্তু তার এই ফুল ফ্যামিলিতে মানে কাপুর বংশের মধ্যে একমাত্র শিক্ষিত সদস্য। মানে বুঝতে পারছেন, কাপুর ফ্যামিলিতে কেউই হয়তো বা পড়াশোনার গণ্ডিটা বেশি একটা পেরোতে পারেননি, সবাই দেখা গেছে ছোটবেলা কি বলে আলফা মেল ক্যারেক্টারে দেখা গেছে, এখন কিন্তু তাকে আবার একটা খুব ভদ্র লক্ষ্মী ক্যারেক্টারে দেখা যাবে। সে ক্যারেক্টারটা হচ্ছে রাম, ক্যারেক্টারটা সে প্লে করছে রামায়ণ সিনেমাতে। তবে এর মধ্যে একটা মজার খবর কিন্তু বাইরে চলে এসেছে, সেই খবরটা হচ্ছে রণবীর কাপুর কিন্তু তার এই ফুল ফ্যামিলিতে মানে কাপুর বংশের মধ্যে একমাত্র শিক্ষিত সদস্য। মানে বুঝতে পারছেন, কাপুর ফ্যামিলিতে কেউই হয়তো বা পড়াশোনার গণ্ডিটা বেশি একটা পেরোতে পারেননি, সবাই দেখা গেছে ছোটবেলা থেকেই হয়তো মিডিয়াতে যুক্ত হয়ে গেছেন, ইন্ডাস্ট্রিতে যুক্ত।

মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, মাধ্যমিক পর্যন্ত সে শেষ করতে পেরেছেন। তো আচ্ছা, এটা কি আসলে কতটুকু সত্য যে পড়াশোনার সাথে মানুষের সাকসেসের মিল থাকে? এটা এটা কি আসলে সত্য? এটা কিন্তু সেটা ভুল প্রমাণ করে দিয়েছে রণবীর কাপুর এবং তার ফ্যামিলির সবাই, কারণ তারা কেউই পড়াশোনা তেমন একটা করেনি কিন্তু তারা আজকে সাকসেস। যদিও এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, তাদের লুকস আছে, তাদের অ্যাক্টিং স্কিলস আছে, তাদের অনেক ট্যালেন্ট আছে এবং তাদের একটা ফ্যামিলিও আছে নাম করা, যেই ফ্যামিলিটা শুরু হয়েছিল রাজ কাপুর থেকে আই থিঙ্ক সো, এবং এখন পর্যন্ত কাপুর ফ্যামিলি মানে একটা সেই নাম ডাক করা ফ্যামিলি। আগে জানতাম যে খান ফ্যামিলি বা রয় ফ্যামিলি যেমন একটা বড় ফ্যামিলি ছিল, এখন সেইভাবে কিন্তু কাপুর ফ্যামিলিটা অনেক বড় নাম কামিয়ে ফেলেছে। এবং এই কাপুর ফ্যামিলি কিন্তু মানে অলওয়েজ গসিপের সবার প্রথমে থাকে, তাই না? তো এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে জানিয়ে দেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করে, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো চলুন এখন আবারও চলে যাব একটা ব্রেকে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন, কারণ এটা কিন্তু অনেক বেশি আমি মনে করছি যে এক্সট্রা অর্ডিনারি একটা সার্ভিস, মানে আপনাদের অনেক বেশি হেল্প করবে। সো আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে এবং প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং ম্যাক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আই হোপ সবাই জয়েন হয়ে গেছেন এবং আমাকে শুনছেন। আর আমি কিন্তু অনেক গসিপ শেয়ার করব, করেছি অলরেডি, এবং অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করব। সো এখন যে গল্পটা বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে ফিফার পেজে কিন্তু এর আগেও মেসির ছবি দিয়ে একটি ভাইরাল গানের লাইন লিখে আপলোড করা হয়েছিল। সে গানের লাইনটি ছিল বন্দে মায়া লাগাইছে, তাই না? তো সেইটা ছিল বেসিক্যালি শাহ আব্দুল করিমের একটি গান, বাউল সঙ্গীত, কিন্তু সেটাকে কিন্তু আবার রিমেক করা হয়েছিল হাবিব ওয়াহিদ, মানে রিমেক মানে কভার করা হয়েছিল হাবিব, করেছিল হাবিব ওয়াহিদ। কিন্তু এখন আবারও আরো একটি গানের লাইন কিন্তু ফিফা তুলে ধরেছেন তার ফেসবুক পেজের পোস্টে। এবার সে যেটা করেছেন, বাংলা ভাষার একটি অনুপ্রেরণামূলক গানের লাইন এবার জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের অফিসিয়াল প্ল্যাটফর্মে। ফিফা বিশ্বকাপে অফিসিয়াল ফেসবুক পেজে ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসিমিরোর প্রত্যাবর্তনকে তুলে ধরতে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত লাইন, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে। মঙ্গলবার বিকেল 3:52 প্রকাশিত পোস্টটিতে কোনো অনুবাদ ছাড়াই বাংলা ভাষাতে লাইনটি ব্যবহার করা হয়। ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর বার্তা দেওয়া সেই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যে এই পোস্টটিতে 75,000-এর বেশি প্রতিক্রিয়া, প্রায় 2,500-এরও বেশি মন্তব্য এবং 1,500-এরও বেশি শেয়ার জমা পড়ে। বিশ্বমঞ্চে নিজের লেখা গানের এমন ব্যবহার দেখে আবেগাপ্লুত হয়েছেন গীতিকার আসিফ ইকবাল। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত আপনি কমেন্ট করে SMS করে জানিয়ে দিতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টও কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন এখন আবারও একটি গান শুনে আসি, একটা ব্রেক নিয়ে আসি, ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি তানহা ছিলাম এতক্ষণ, সকাল 8টা থেকে কিন্তু আমি জয়েন হয়ে গিয়েছি, মানে আমি ছিলাম, এবং প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফ এম 90.4 এ। অনেক গল্প করি, আড্ডা দেই, মজার মজার অনেক গসিপ শেয়ার করি, এবং আজকেও কিন্তু তাই করছিলাম, অনেক মজার মজার ইনফরমেশন কিন্তু আপনাদেরকে শেয়ার করছিলাম। সো তবে এখন যেটা করতে হবে, ঠিক 10টা থেকে আমি হয়তো বা পুরো সময়টা আপনাদেরকে দিতে পারছি না, কারণ নববর্ষ পালনের উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ঠিক 10টা থেকে, যেটা আপনারা শুনতে পারবেন। সো তার মাঝে যদি আমার সম্ভব হয়, সো আমি মাঝে মাঝে একটু আসবো, এবং আপনারা কিন্তু সাথেই থাকবেন আমার এবং ঢাকা এফএম 90.4 এ। সো সকল ইনফরমেশন এবং সবার সকল গসিপ, সকল ইনফরমেশন এবং সকল প্রয়োজনীয় নিউজ কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা এফএম 90.4 এ। সো কানেক্ট থাকুন এবং জয়েন থাকুন এবং টিউন থাকুন। সো আমি আবারও একটু পরে ব্যাক করব যদি আমি পসিবল হয়, আর আপনারা শুনতে থাকুন সম্প্রচার এবং ঢাকা এফএম 90.4 এ। সো স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মন্ত্রী নজরুল বর্ষ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবার জন্য আপনার সামগ্রী অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সামগ্রহ অনুমতিক্রমে আমরা অনুষ্ঠান শুরু করছি। জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান তুলে ধরবার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 2-4 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 18-20 আষাঢ়, 1433 বঙ্গাব্দ দেশের সকল জেলা ও নির্বাচিত 74 উপজেলায় নজরুলের সৃষ্টিকর্ম, চেতনা ও ত্রমের সম্মিলনে 3 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
1: To uphold the extraordinary contribution of the national poet Qazi Nazrul Islam to our national life and to Bangla literature, the Nozulia declared by the Honorable Prime Minister has been observed through a 3-day series of vibrant programs celebrating Nozrul creative work, his spirit and his divines, held in every district and in 74 selected bazaars of the country from 2 to 4 July 2026.
0: সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি করেছেন গণ উপজাতি বাংলাদেশ সরকারের মাননীয় তারেক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নওয়াজ মোহাম্মদ খয়ম এমপি, জাহিদুর রহমান মাননীয় উপদেষ্টা পলিসি স্ট্র্যাটেজি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস কানিজ মওলা।
1: The chief guest at today's ceremony, the Honorable Prime Minister of the People's Republic of Mr. Tariq Rahman, graciously declared the inauguration of this program. The ceremony is presided over by the Honorable Minister for Cultural Affairs, Mr. Nikhil Roy Chaudhary, MP. Present as special guests are the Honorable Staff Minister for Cultural Affairs, Mr. Ali Nawaz Mahmood Khayyam, MP, Dr. Jahid Rahman, the Honorable Advisor for Policy and Strategy, Ministry of Information and Broadcasting, and Ministry of Cultural Affairs, Dr. Nasimul Ghani, the Cabinet Secretary, and Ms. Kamiz Mala,
0: অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, নজরুল গবেষক, নজরুল অনুরাগী, শিল্পী, বাংলাদেশ সরকারের পদস্থ বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, 74 উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন।
1: Respected guests, also joined by the Honorable Ministers, of Nozrul admirers, of Nozrul parties, senior of the Government of Bangladesh, and other distinguished guests. In addition, Commissioner Commissioners, Deputy Commissioners, and the Upazila Nirbahi Officers on 74 selected Upazilas are connected to this ceremony virtually.
0: অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমির মোহাম্মদ শহীদ ইসলাম চৌধুরীর যুগ্ম সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। সম্মানিত সচিব, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিত করবার লক্ষ্যে অনুষ্ঠানটি একই সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: To ensure the right information of persons with special needs, the ceremony is also being presented in sign language. The ceremony is being broadcast live by Bangladesh Television and Bangladesh Betar.
0: Priyoshuti, এখন স্বাগত বক্তব্য প্রদানের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য মন্ত্রীগণ, মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রীগণ, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সম্মানিত সচিববৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সকল শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক গৌরবময় আনন্দঘন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরো গভীরভাবে তুলে ধরার জন্য নজরুল বর্ষ 2026-27 শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, যার সাহিত্য, সঙ্গীত, দর্শন ও মানবিক চেতনা বাংলা ভাষা ও সাহিত্যকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি শুধু একজন কবি নন, তিনি বাঙালি জাতির মুক্ত চিন্তা, সাহস, সাম্য ও মানবতার এক উজ্জ্বল প্রতীক। জাতীয় কবির জীবন ও কর্মকে যথাযথভাবে উদযাপন ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের মে মাস থেকে 2027 সালের মে মাস পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। এই মহতি উদ্যোগ জাতীয় সংস্কৃতি বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলা সাহিত্য সংস্কৃতি ইতিহাসে নজরুল ইসলাম এক অসাধারণ বিস্ময়ের নাম। তার সাহিত্যকর্ম যেমন বিদ্রোহের অগ্নিশিখা প্রজ্বলিত করেছে, তেমনি মানবতার কোমল স্পর্শ সমানভাবে প্রকাশ পেয়েছে। তিনি অন্যায়, শোষণ, বৈষম্য ও পরাধীনতার বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করেছেন। তার বিদ্রোহী কবিতা শুধু বাংলা সাহিত্যের সম্পদ নয়, এটি আত্মমর্যাদা সম্পন্ন ও স্বাধীনতার এক চিরন্তন ঘোষণা। নজরুলের বিশেষত্ব ছিল তার অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। তিনি বিশ্বাস করতেন মানুষই সর্বোচ্চ সত্য এবং তার রচনায় ইসলামী ঐতিহ্য যেমন স্থান পেয়েছে, তেমনি হিন্দু ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য সমানভাবে মর্যাদায় তিনি প্রতিফলিত করেছেন। প্রিয় শ্রুতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান কেবল সাহিত্যে সীমাবদ্ধ নয়, বাংলা গানের জগতে তার অবদান অসামান্য। 4000-এরও বেশি গান রচনা ও সুরারোপের মাধ্যমে তিনি বাংলার সঙ্গীতকে এক নতুন মাত্রা দিয়েছেন। প্রেম, ভক্তি, দেশাত্মবোধ, মানবতা, সাম্য ও আধ্যাত্মিকতার নানা বিষয় তার গানে অনন্য সৌন্দর্যে প্রকাশিত হয়েছে। আজও নজরুল সঙ্গীত আমাদের সংস্কৃতির ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। নজরুল ছিলেন গণমানুষের কবি। তিনি শ্রমিক, কৃষক, নিপীড়িত ও বঞ্চিত মানুষের কথা বলেছেন। তিনি নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন। তার সাহিত্য আমাদের শিখিয়েছে মানুষের মর্যাদা, ন্যায় বিচার ও সম অধিকার প্রতিষ্ঠার এক সভ্য সমাজের ভিত্তি। এই প্রেক্ষাপটে নজরুল বর্ষ উদযাপন কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার। এটি নতুন প্রজন্মের কাছে নজরুলের চেতনা, আদর্শ ও সৃষ্টিশীলতাকে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। সম্মানিত অতিথিবৃন্দ, সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় আলোচনা সভা, সেমিনার, গবেষণা সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা, নাট্যোৎসব, সঙ্গীত অনুষ্ঠান এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলের বিশেষ পাঠ, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মশালা এবং তরুণদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল কর্মসূচির বাস্তবায়ন করা হবে। আমরা চাই আমাদের তরুণ সমাজ শুধু নজরুলের নাম জানুক তা নয়, তারা যেন তার চিন্তা, দর্শন, চেতনা ও আদর্শকে উপলব্ধি করতে পারে। ডিজিটাল যুগের বাস্তবতাকে সামনে রেখে আমরা নজরুল সাহিত্য, সঙ্গীত ও গবেষণা উপকরণকে ডিজিটালের মাধ্যমে সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ গ্রহণ করেছি। তার দুর্লভ পাণ্ডুলিপি, অডিও রেকর্ডিং এবং ঐতিহাসিক দলিলসমূহ সংরক্ষণের পাশাপাশি গবেষকদের জন্য সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশ ও বিদেশের গবেষক ও সাংস্কৃতিক প্রেমীরা আরো বিস্তৃতভাবে নজরুলকে জানার সুযোগ পাবে। আমি বিশেষভাবে দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা নজরুলকে জানেন, তার সাহিত্য পড়েন, তার গান শোনেন এবং তার মানবিক ও প্রগতিশীল আদর্শকে ধারণ করেন, কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ সমাজের চিন্তা, মূল্যবোধ এবং সৃজনশীলতার উপর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নজরুল বর্ষ 2026-27 উদযাপনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে। গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে। একই সঙ্গে সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের যে চেতনা নজরুল আমাদের মধ্যে জাগ্রত করেছেন তা সমাজের সর্বস্তরে আরো বিস্তৃত হবে। পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। নজরুল বর্ষ 2026-27 সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, সংগঠন, গবেষক, শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসুন আমরা সবাই মিলে জাতীয় কবির আদর্শকে ধারণ করে একটি মানবিক, অসাম্প্রদায়িক, জ্ঞান সমৃদ্ধ এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জাতি গড়ে তোলার প্রত্যয় করি। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
0: অনেক ধন্যবাদ সম্মানিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব আনিস মাওলাকে তার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত সচিবমণ্ডলী, এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনিকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সংস্কৃতিসেবী, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যা বলবো মনে করছেন সবই কানিজমওয়ালা বলে ফেলেছেন। একটা গল্প দিয়ে শুরু করি। প্রথম মহাযুদ্ধ যখন হচ্ছিল সে সময় দুই তরুণ এক তাঁবুতে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করছিলেন আরবের মরুভূমিতে। তাদের উদগ্র বাসনা জনমানুষের সেবা কিভাবে করা যায়, একজন ছিলেন হিন্দু, একজন ছিলেন মুসলিম। তারা আলাপ করলেন যে আমরা মানুষের সেবা করতে গেলে অর্থ দরকার, টাকা দরকার, টাকা কোথায়? সহজ বুদ্ধি বের হল দুজন দুই তরুণের মাথায়, 18-19 বয়স, যে আমরা একটা ইন্স্যুরেন্স করব। ইন্স্যুরেন্স একজন মারা গেলে অপরজন যিনি বেঁচে থাকবেন তিনি ওই টাকা দিয়ে হাসপাতাল বানাবেন, চিকিৎসালয় বানাবেন ইত্যাদি। তো পরবর্তীতে তারা যখন এই প্ল্যানিং নিয়ে এগিয়ে গেলেন এবং ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সাথে আলাপ করলেন, তারা জানালেন যে হ্যাঁ, এটা অন্য জায়গায় হইতে পারে, যুদ্ধক্ষেত্রে আপনারা মারা গেলে কোনোভাবে আমরা ইন্স্যুরেন্সের কোনো টাকা দিতে পারব না। তো তাদের এই পরিকল্পনা ভেস্তে গেল, কিন্তু তাদের এই উদগ্র বাসনা কিন্তু সফল হয়নি, ব্যর্থ হয়নি। তাদের একজন ছিলেন কাজী নজরুল ইসলাম, আরেকজন ছিলেন বাংলাদেশি আরেক বিখ্যাত মানুষ আর পি সাহা, রণদা প্রসাদ সাহা। রণদা প্রসাদ সাহা যেমন সারা দেশে মানুষের সেবায় কাজ করে গেছেন, নজরুল ছেয়ে গেছেন আরো অনেক বেশি। কিভাবে? 71 সালের স্বাধীনতা সংগ্রামের প্রারম্ভে যে স্বাধীনতার ঘোষণাপত্র আসে তাতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা ছিল। এই তিনটা শব্দ আমি জানি না আর কোন কবির জন্য প্রযোজ্য হবে কিনা। এককভাবে তাই আমাদের যে এই রাষ্ট্রের যে একটা অভ্যুত্থান করে এটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ করে, তার সাথে ওনার চরিত্রটি সবচেয়ে কাছের, মানুষের কাছের, এবং সেই সংগ্রাম এখনো অব্যাহত আছে। বর্তমান যে সরকার কাজ করছে তাদের প্রথম কাজগুলো ছিল এই অবহেলিত মানুষ গোষ্ঠীর জন্য। অথবা আমি মনে করি যে নতুন প্রজন্মকে এই 17 বছর পরে হলেও জানতে দেওয়া উচিত যে নজরুলকে কি করেছেন এবং তার অবদান কতটুকু। আমি আমার কথা বাড়াব না, আমাদের সরকারের নজরুল বর্ষ সফল হোক, আমরা যেন আমাদের নতুন প্রজন্মর কাছে এই বার্তা নিয়ে পৌঁছাতে পারি। সবাইকে ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে তার চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বক্তব্য প্রদানের জন্য ডক্টর জাহিদুর রহমান, মাননীয় উপদেষ্টা পলিসি স্ট্র্যাটেজি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি।
4: মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্য, এই কক্ষে যারা উপস্থিত আছেন এবং অনলাইনে যারা যুক্ত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা একটু দেরি করেছি, আমরা এভাবে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী মে মাসে এটা ঘোষণা করেছিলেন, 23 মে যে নজরুল বর্ষ হবে, তারিখ আছে, তারিখটা আগে শুরু হলে ভালো হতো, কিন্তু আমরা আশা করি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা হচ্ছে আমরা এই ক্ষতিটা বা দেরিটা পুষিয়ে নিতে পারবো। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন বর্ষের কথা বলেছেন, আমি নজরুল সম্পর্কে আমাদের এই সরকার এবং এই যে রাজনৈতিক দলের সরকার এটা বিএনপি, আমি খুব মনোযোগ দিয়ে যদি দেখি, এই আলোচনা অলরেডি এসছেন আমাদের মাননীয় সচিব এবং মাননীয় মন্ত্রী পরিষদ সচিব যেভাবে বললেন, বিএনপি একটা মধ্যপন্থী উদার অন্তর্বর্তীমূলক রাজনীতির কথা বলে, বা এই রাজনীতিটা এই জন্য সে বলে বিএনপি এবং সরকার বলে এখানে কল্যাণ নিহিত আছে, এবং এই যে ক্রাইটেরিয়ার কথা বললাম এটা অসাধারণভাবে নজরুলের মধ্যে পাওয়া যায়। সুতরাং নজরুলকে আসলে এই এক বছর উদযাপন বলতে ঠিক এইরকম না, কি কি অনুষ্ঠান হতে পারে আমাদের মাননীয় সচিব জানিয়েছেন, কিন্তু জায়গাটা আছে এই চেতনাটা যাবে সাথে, নাচ দেখেছি, নাটক দেখেছি, আবৃত্তি করেছি, বিদ্রোহী কবিতার কথা আসলো, বারো অনেক কবিতা আছে, প্রত্যেকটার কিন্তু একটা অন্তর্নিহিত চেতনা আছে, রাজনীতি আছে। আমি এভাবে যদি বলতে চাই, আমাদের উচিত হবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এখানে সরকার আরেকটা অবস্থা জানাতে চাই, এখানে অনেক কথিত যারা মানুষ আছে নজরুলকে নিয়ে কাজ করেছেন, আমরা অনেককে দেখে বড় হয়েছি, আমরা নিজেরা তাদেরকে দিয়ে উৎসাহিত হয়েছি। আমি আশা করব দেশের বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সরকারের বাইরেও এই বর্ষটাকে উদযাপন করবেন, কারণ কোন কর্মসূচি কর্মসূচি যেমন একটা দায় সারা গোছের কিছু আসলে করার জন্য করা হয়নি, সুতরাং কোন জাতি যদি একসাথে সরকারি এবং বেসরকারি সব পর্যায় থেকে এই তাৎপর্য তুলে ধরার চেষ্টা হয়, এই তাৎপর্য আমরা যাতে জাগানোর চেষ্টা করতে পারি, সেটা হলে এটা সফল হবে। আমি আশা করি ভালো জেলার উপজেলা নির্বাচন ব্যবহার করা ঠিক কিনা জানি না, তারপর একটু বলা দরকার যে উপজেলাগুলো কখনো কখনো বা অনেক সময় আমাদের মনোযোগ থেকে খানিকটা দূরে থাকে, সেই ধরনের উপজেলা আমরা সিলেক্ট করার চেষ্টা করেছি। এর বার্তাটা হচ্ছে এই অঞ্চলেও ছড়িয়ে দিতে চাই, বাকি উপজেলাগুলোতেও সরকার কাজ করবে, এটা সারা বছর ব্যাপী চলবে এবং আমরা সেটা চালিয়ে যাব, কিন্তু আমরা এই বার্তাটা দিতে চেয়েছি, এই চেতনা, এই বার্তা রাষ্ট্রের প্রতিটা তৃণমূল পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। যে উপজেলাগুলো কাজ করছেন তারা ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে এই কাজগুলো করবেন, নিয়ে যাবেন, এটা আমরা এক্সপেক্ট করি। আমি শেষ করব, আবারও আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি আমার উদ্দেশ্যে বলছি, এটা একটা নিছক আনুষ্ঠানিকতা না, এটা আসলে নজরুলের যে মানুষ হিসাবে নজরুল যেমন ছিলেন, ব্যক্তি হিসাবে তিনি যেমন ছিলেন অসাম্প্রদায়িক, তার নজরুল কিন্তু এমন জীবন যাপন করেছেন তিনি সেটা

0: নেওয়াজ মোহাম্মদ খয়ম এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমাদের স্থানীয় সরকার পল্লী দল সমবায় দলের মাননীয় মন্ত্রী পরিষদের সম্মানিত সুবৃন্দ উপদেষ্টাবৃন্দ, উপস্থিত সকল পর্যায়ের সকল কর্মকর্তা এবং সুধীমণ্ডলী, আসসালাম আলাইকুম। আমি ২০২৩ সালের মে থেকে ২০২৭ সালের মে পর্যন্ত এই এক বছর নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। আমরা জানি যে বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের ভেতর দিয়ে আমাদের সরকার আজকে গঠন করা হয়েছে। আমাদের পিছনের যে দীর্ঘ সময় গেছে সেই সময়ে আমাদের এবং মানব সভ্যতার যা কিছু অর্জন ছিল সবকিছু বিসর্জিত হয়েছিল, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই দেশের আজকে তার বিরুদ্ধে লড়াই করে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে গঠিত হয়েছে। আজকে সে কারণে বাংলাদেশে আজকে সমাজ বিনির্মাণের জন্য এটা একটা দারুণ চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আজকে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য, এই কাঠামোকে সংস্কার করার জন্য, মানুষের উপযোগী করার জন্য, আধুনিক একটা মানবিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার এখানে কাজ করছে। এই কাজ করার জন্য আজকে নজরুল আমাদের চেতনায় একটা বিশেষ অবস্থা, বিশেষ স্থান জুড়ে আছে। নজরুলের চেতনা, নজরুলের সাম্য, নজরুলের বিদ্রোহ, নজরুলের সংগ্রাম, নজরুলের প্রেম, মানবিকতা, সমস্ত কিছুকে ধারণ করে আজকে আমাদের সামনের দিকে যেতে হবে। আজকে এই গুরু দায়িত্ব একটা মতবাদিক, একটা আদর্শিক, একটা চেতনা হিসাবে, শক্তি হিসাবে নজরুলের সমস্ত সৃষ্টিকর্ম আমাদেরকে শক্তি যোগাবে, এটা আমি মনে করি। আজকের এই দিনে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের আমরা সবাই জাতীয় কবি নজরুল ইসলামের পবিত্র স্মৃতি এবং গভীর শ্রদ্ধা নিবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রী যে এই অনুষ্ঠান ঘোষণা করবেন এই জন্য আজকে সময় দিয়েছেন, এই জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন সভাপতি বক্তব্য প্রদানের জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব চৌধুরী এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে উপস্থিত আছেন, আমাদের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্য, আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপদেষ্টা সচিব, মাননীয় ক্যাবিনেট সচিব জনাব নাসিমুল গনি সহ অন্যান্য সমস্ত নজরুল গবেষক, শিল্পী, সাহিত্যিক এবং আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং সুধীমণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2025-এর মে থেকে 2026-এর মে থেকে 2027-এর মে পর্যন্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নজরুল বর্ষ ঘোষণা করেছেন। কাজী নজরুল ইসলামের উপরে সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, বক্তব্য আমি শুধু এইটুকু বলতে চাই, নজরুল ইসলামকে একটা পক্ষ, একটা ধর্মান্ধ বুদ্ধিজীবীরা তারা নজরুলকে মুসলিম জাতীয়তাবাদ কবি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন একটা অন্তর্ভুক্তিমূলক এমন একটা সমাজ চাই, এখানে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার লোক বৈচিত্র পাহাড়ের মানুষের চিন্তা ভাবনার মধ্যে, কিন্তু আমরা বৈচিত্র্যের মাঝে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি এবং সমাজ নির্মাণ করতে চাই। সেক্ষেত্রে নজরুল আমাদের অত্যন্ত আশ্রয় তোলে, এই কারণেই নজরুল সাম্প্রদায়িক ছিলেন না, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি। নজরুল বিয়ে করেছেন কমলা দেবীকে, কমলা দেবী কুমিল্লার বিখ্যাত সেনগুপ্ত পরিবারের মেয়ে। নজরুল বিয়ে করে কমলা দেবী তার নিজের ধর্ম পালন করেছেন, নজরুল তার নিজের ধর্ম, নজরুল তার ছেলের নাম রেখেছেন সব্যসাচী অনিরুদ্ধ, এবং নজরুল একই সাথে মুসলিম গজল সৃষ্টি করেছেন, আবার শ্যামার সঙ্গীত এটাও নজরুল নজরুল সৃষ্টি করেছেন। নজরুল যে বিদ্রোহ, যে দ্রোহ, এই বিদ্রোহ কোন ধ্বংসাত্মক নয়, এটা হল সাহসের। তিনি সময় অনেকেই চিরস্থায়ী জমিদারি নবরূপ, সেই কারণে তারা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেছেন, নজরুল সেখানে বলবীর চির অন্যতম শির বলে তিনি মাথা উঁচুকে দাঁড়িয়েছেন। অতএব নজরুলের এই সাহস এবং নজরুলের যে একটি প্রায় সর্বহারা পরিবার থেকে, তাদের কোন ছোটকালে রুটের দোকানে কাজ করেছেন, লেট দোকানের দোকানে কাজ, সঙ্গীত কাজ করেছেন, যে সমস্ত যে রবীন্দ্রনাথের প্রভাবে যেখানে গোটা জাতি প্রভাবিত, গোটা বাংলা, সেখানে দেখতেন এবং নজরুল সেখানে আপনার সেই সময়কার দেশে আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে সেখানে কিন্তু নজরুলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, মানে সাহিত্য নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন জায়গায় প্রাঙ্গণ ইত্যাদি হচ্ছে। আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা এখানে ডকুমেন্টারি ফিল্ম করব, আমরা নজরুলের উপরে আমরা এখানে ওই চিত্র প্রদর্শন করব, আমরা চিত্র অঙ্কন প্রতিযোগিতা করব, আমরা স্কুলে কলেজে প্রত্যেক পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা মানে নজরুলকে আমরা প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের আমরা এটা করে যাব। এই কথাগুলো বলে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
0: ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে তার সভাপতি বক্তব্য প্রদান করবার জন্য শেষের প্রায় কাছাকাছি এই পর্যায়ে নজরুল বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট অবমুক্তি এবং নজরুল বর্ষের লোগো উন্মোচন করবার পালা।
3: ডাক টিকিটগুলা উদ্বোধন করার আগে আমি একটা প্রস্তাব একটু রাখতে চাই। আমরা অনেক বিশ্ব ব্যক্তি বক্তব্য শুনলাম, তবে আমার কাছে মনে হয়েছে যে বক্তব্যের এই পালাটা বোধহয় অসম্পূর্ণ রয়ে যাবে। কারণ আমার কাছে যেটা মনে হয় একজন মানুষ হিসাবে, এখানে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি, যেমন এখানে সুধীর মুস্তফা উনি আছেন, এখানে নাশিদ কামাল উনি আছেন, এখানে খিলখিলাপা আছেন, এখানে ফেরদৌসী আরা উনি আছেন, এখানে ফাতেমা জোহা উনি আছেন, এখানে ইয়াসমিন মুশারে ওনারা আছেন। এখানে ছোটবেলা থেকে দেখেছি বিটিভিতে এই মানুষগুলো নজরুল সঙ্গীত গাইতেন। তা আমার মনে হয় আজকে যদি এই যে মানুষগুলোর কথা আমি বললাম, এনাদেরকে যদি একটু আমরা কথা বলার সুযোগ না দেই, বোধ হয় অনুষ্ঠানটি পূর্ণতা পাবে না। কারণ আমরা যত যাই বলি না কেন, যেই নামগুলো আমি বললাম এরকম এরা না কয়জন আজকের এই ঢাকার অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। অবশ্যই এই সারা বাংলাদেশের যে জেলাগুলো বা উপজেলা কানেক্টেড আছে ওখানেও এরকম বহু মানুষ আছে যাদের নাম আমরা জানি না, কিন্তু আমরা যেই লক্ষ্যটা অর্জন করতে চাইছি এটাকে অর্জন করতে হলে আমাদের এই মানুষগুলোর প্রচেষ্টাই দরকার হবে। আমি বা মন্ত্রী সাহেব বা মহাশিব সাহেব আমরা পারবো না, আমাদের এই মানুষগুলোকে দরকার। আমি সেজন্য মনে করি যে অন্তত অল্প হলে ওনারা একটু বলুক যে অ্যাকচুয়ালি আমরা যে কাজটি করতে চাইছি এটাতে মানে কি হবে, আমরা যে লক্ষ্য অর্জন করতে চাইছি ওনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি ওনাদের যাদের নাম বলেছি এর বাইরেও হয়তো কেউ আছেন, সবাইকে হয়তো আমি চিনতে পারছি না এই মুহূর্তে, অন্তত আমি চাই যে ওনাদের মুখ থেকে আমি কিছু শুনতে চাই। জি, ইয়াকুব আলী সাহেব আছেন। জি, আমি এই মানুষগুলোর থেকে অন্তত অল্প হলে আমি একটু কথা শুনতে চাইছি। জি, অনুষ্ঠান যারা পরিচালনা করছেন আমার মনে হয় আপনারা যদি প্রথমে সুবীর মোস্তফা আছেন আমি আপনার কথা একটু শুনতে চাইছি, আপনি কি অনুভব করছেন, আমরা যে এই যেরকম একটা কাজ করতে চাইছি আপনার কাছ থেকে শুনতে চাইছি।
4: মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমে আপনাকে সালাম জানি এবং উপস্থিত সচিববৃন্দ অনেককে অনেক ক্যাটাগরি থেকে এসেছেন, সবাইকে আলাদা করে উল্লেখ করতে পারবো না, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এরকম একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং আমার মনে হয় যে আমরা নজরুলের গান করি, গানের মাধ্যমে আমরা নজরুলের বাণী প্রচার করার চেষ্টা করি, তার ভাবনা তার আদর্শ এগুলোকে তুলে ধরার চেষ্টা করি, এবং শিশুদেরকে যদি আমরা টার্গেট করি, আপনি এবার দেশে এসে শুরুতে যেটি বলেছিলেন যে শিশুদের মন তৈরি করতে হবে, তারা যেন গান গায়, বাজনা যন্ত্র বাজায়, ছবি আঁকে। আমাদের জাতি মেরুদণ্ড, কিন্তু সংস্কৃতি একটি জাতির মনন। আমাদের এই মননের জায়গাটায় আমরা একটা খুব অবক্ষয়ের অবস্থায় আছি। শুধু শিশু তো গানা নয়, তার অনেক
5: সাম্যবাদ, স্বতন্ত্র সমাজ ব্যবস্থা, অসাম্প্রদায়িকতা, নারী স্বাধীনতা, নারী শিক্ষা, নারী অধিকার, এখন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গানে কথায় কবিতায় উল্লেখ করা হয়েছে। তো শিশুদের মধ্যে যদি আমরা এইগুলো টার্গেট করে বেশি করে নজরুল বর্ষের মধ্যে ইনকর্পোরেট করি এই ইনগ্রিডিয়েন্ট গুলো, তাহলে আমার মনে হয় একটা নতুন সমাজ গড়ে উঠবে, যেটি নজরুলের স্বপ্ন ছিল, ভাবনা ছিল। আর আমরা তো গান গাই, গানে গানে আমরা ছড়াই, গানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে মেলোডির মাধ্যমে যখন আমরা একটা মেসেজ দিই সেটা মাথার মধ্যে গেঁথে যায়। তো আমরা যদি স্কুলগুলোতে নজরুলের টিম নিয়ে নিয়ে আমরা একটা নির্বাচিত গ্রুপ করতে পারি, প্রত্যেকটা জেলায় প্রচুর নজরুল শিল্পী আছে, কিছু গান সিলেক্ট করে সবাই যে স্কুলগুলোতে এই গানগুলো গিয়ে গিয়ে বাচ্চাদের শেখায়, তাহলে খুব সহজেই এই নতুন প্রজন্মের মধ্যে নজরুলের ভাবনা এবং দর্শন ঢুকে যাবে। আরো অনেক কিছু করার আছে, আমি একটা প্রস্তাবও দিয়েছি মিনিস্ট্রিকে এবং আপনি যে জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে সেই জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সঙ্গে আছি। ধন্যবাদ।
3: এরপরে নাশিদ কামাল, আপনি যদি কিছু বলেন প্লিজ।
6: অনেক ধন্যবাদ অনারেবল প্রাইম মিনিস্টার আর আজকে উপবিষ্ট সবাই, হে আমার মুগ্ধতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমিও খুব ছোটবেলা থেকে কবি কাজী নজরুল ইসলামের প্রতি অনুরক্ত এবং এরকম একটি নজরুল বর্ষ আমরা বাংলাদেশে পালন করতে যাচ্ছি আপনার উদ্যোগে, সেটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে। অনেকদিন থেকে আমাদের ছোটদের মধ্যে সত্যিকারের যে চেতনা, কবি যে মানবতা ধর্মী সমস্ত গান কবিতা এবং অসাম্প্রদায়িক যে চেতনা, সেটা যদি আমরা এই ছোটবেলা থেকেই তাদের মধ্যে দিতে পারি। আপনার মনে আছে যে নতুন করি অনুষ্ঠানে অনেকবার আপনার বাবার সাথে আমি অনুষ্ঠান করেছি, ট্রাভেল করেছি দেশের বাইরে। আমার কাছে খুবই ভালো লাগছে যে এরকম একজন উত্তরসূরির কাছে আমরা কবি কাজী নজরুল ইসলামের উদযাপনের একটি অঙ্গীকার আমরা পেয়েছি।
3: জি, এরপরে ফেদ্দুসিয়ারা আপনি বলবেন কিছু।
7: আসসালামু আলাইকুম সবাই। আপনার উদ্যোগে যে নজরুল বর্ষ আমরা এত কাল গান গিয়ে এসেছি কখনো কোনো পাইনি, এই নতুন আঙ্গিকে নতুন ধারায় আমরা আপনার এই
8: শিল্পী নজরুল যত কলাকুশলী নজরুল বিষয়ক যারা আছেন সকলকে নিয়ে এক পা রাখতে চাই, দৃঢ় পা দৃঢ় পদচারণা করতে চাই। তার মধ্যে কয়েকটি জিনিস
7: এই প্রাইমারি শিক্ষকদের বিশেষ করে সঙ্গীত শিক্ষক যারা এদেরকে বাতিল করা হয়েছে সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়, কারণ অনেক ছেলে মেয়ে এই শিক্ষায় শিক্ষিত হয়। আমাদের দেশের এত বেশি জনশক্তি জনবল রয়েছে, তাদের মধ্যে কিছু কাজকে আমরা যদি বিভাগে ভাগ করে দিতে চাই, তাদেরকে কর্মরত দেখতে চাই, তাহলে সঙ্গীতের বিভাগে যারা পড়াশুনো করেছে তারা বেরিয়ে গিয়ে তাদের আর কাজ খালি থাকবে না, তাদেরকে আমার একটু জায়গায় এনে দেওয়া। এবং শিশুদের নিয়ে, শিশুদের নিয়ে যে কাজ সেগুলো তো অবশ্যই করতে হবে, কারণ ভবিষ্যতে শিশুরাই বাংলাদেশকে উজ্জীবিত করবে সকলের সামনে। আর একটি হচ্ছে যেই যেই জনগোষ্ঠী খুব অবহেলিত থাকে, সেটি আমি বলছি বিশেষ মানুষ বিশেষ যারা, তাদের জন্য তারা কিন্তু গান শুনি খায় গান শুনে ঘুমায়, সেই সব স্কুলে নজরুল বিষয়ক যে বিষয়গুলো রয়েছে তাদেরকে নিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আর সমগ্র বাংলাদেশ জুড়ে এবং বিশ্বে যত বাঙালি রয়েছেন নজরুলকে ভালোবাসেন, সেই নজরুল বিষয়ক যে কোনো কার্যক্রমে আমরা যুক্ত থাকব বিনা দ্বিধায়, আপনার সাথে আমরা সাথে হতে চাই।
3: থ্যাংক ইউ। এরপরে ফাতেমুজ্জোহা আছেন, আপনি যদি কিছু বলেন প্লিজ।
9: বিজড়িত আপনাদের পরিবারের সঙ্গে, বিশেষ করে আপনার মার সাথে আমার অনেক স্মৃতি আছে, ওটা আমাকে খুব তাড়িত করে সবসময়। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আমার মনে হচ্ছে যে আমাদের যে জীবনের সাধনা আমার এবং আমাদের সবার বন্ধুদের কাজী নজরুল ইসলামকে নিয়ে, ছোটবেলা থেকে তাকেই চিনেছি গানের ব্যাপারে, এই যে শব্দ রাশি শব্দ ভাণ্ডার সেগুলো এত বেশি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে তাড়িত করেছে, যারা পাওয়া যেতে পারে সেই মানুষটাকে নিয়ে আমি করেছেন, যেখানে কাজ করার জন্য আমরা সবাই খুবই আগ্রহী এবং খুব মানে প্রবুদ্ধ বলতে পারি। এবার আমার কথাটা হচ্ছে যে অনেক প্রস্তাবনা হচ্ছে, অনেক প্ল্যান হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেখানকার এত কিছু হয়তো কবে করা হবে জানি না, অত কিছুখানি যদি করা হয় যতখানি পরিকল্পনা হচ্ছে ততখানি যে ইনভেস্ট করতে হয় আমরা তারই সেটা সার্থক। অনেক কিছু বলছে পয়েন্টস অনেক, কিন্তু আমি মনে করি এত পয়েন্টস তুলে করতে হবে যায় না। তবে গানের জন্যে গান করার জন্যে এই যে প্রথম তো জানে মানুষ সবাই দেখছেন যে কাজী নজরুল ইসলাম তার গান তার রচনা সবকিছু আমরা চর্চা করবো বিভিন্ন জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যদি সেটা যদি ওরকম ছোট ছোট পদক্ষেপে যদি কাজে লাগে আমরা কাজে লাগতে পারি, আপনার উদ্যোগের হাতটা আমাদের মাথায় থাকুক এবং আমাদেরও আপনাদের হাত আপনার হাতে ধরে মিশা সে আসবে।
3: থ্যাংক ইউ। এরপরে ইয়াসমিন মুস্তারি আছেন, আপনি যদি কিছু বলুন প্লিজ। আমি হয়তো ঠিক সিনিয়র জুনিয়র প্রোটোকলে যেতে পারছি না, আই এম সরি ফর দ্যাট।
10: আপনাকে আমার আন্তরিক সালাম এবং উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার ব্যাপারটি একটু স্পষ্ট কাজ করি, যেহেতু এই যে বিষয় নিয়ে আজকে এত আলোড়ন সেটির অধিকৃত ছিলেন আমার বাবা, আজকে গর্ব করে বলতে পারি কবি তামিম হোসেন। আমি আজকে এই সুযোগটি পেয়েছি, আমি তোমরাও আপনার মতো একজন মহামানুষ মানবের সামনে আমি এভাবে বলতে পারছি সুযোগটি আদর কাছে সকল, যে আব্বা যখন নজরুল একাডেমি করলেন নিজে একেবারে এককভাবে নজরুল একাডেমি বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত করেন, এবং তার আগে নজরুলের চর্চা বলতে গেলে ছিলই না, সবাই একমত হবেন, ছোটখাটো সংগঠন ছিল কিন্তু এককভাবে এখানে অনেকে আছে জানেন যে যেটা করেছেন তো বারবার বলবার কিছু নেই, কিন্তু বলবার বিষয় এটি যে তৎকালীন সময়ে মাননীয় প্রেসিডেন্ট আমাদের সিয়াউর রহমান সাহেব আপনার বাবা তখন আব্বার এই ইচ্ছাটাকে সমর্থন করে এগিয়ে এসেছিলেন এবং একটি ল্যান্ডও দিয়েছিলেন নজরুল একাডেমি করবার জন্য। সেটা এখনো আমরা মন থেকে যখন যেভাবে দুনিয়া পৃথিবী চলেছে নানান রাজনীতি কিন্তু জিনিসটি মনে রেখেছি সবসময় নজরুল একাডেমির এই সহযোগিতাটা সারা জীবন মনে থাকবে। এই জিনিস এরপরে একাডেমির অনেক উন্নতি হয়েছিল, অনেক অগ্রগতি যেগুলো হওয়ার সম্মেলন যা কিছু ঝড়ের মতন অনুষ্ঠান হতো এবং সব জায়গার বড় বড় ওস্তাদরা এসে নজরুলের সম্মেলন হতো, আঙ্গুরবালা ইন্দ্রবালা এনাদের মতো শিল্পীরা এসে, একটা ইতিহাস হয়ে গেছে এখন আর কিন্তু অনেকদিন এটাকে করতে পারেনি, হয়ও নি। তো এটা নিয়ে গর্ভগতি করি এবং বারবারই বলতে ইচ্ছে হয়, আজ কিছু দিন পেলাম বলি না এত কিছু, কিন্তু সবকিছু আপনার বাবার জন্য হয়েছিল, সেই জন্য আপনাকে বাগানে আপনাকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আর নিশ্চয়ই আমরা সবাই মিলে এরপরে অন্য কথা যে সবাই মিলে নজরুলের কাজ করব, এবং যেহেতু আমার ঘর থেকেই আমি মানে নজরুলের প্রতি আসক্ত এবং সবসময় বলি কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে কোনো দিকে আর হাত পাততে হয় না, এই কথাটি আমার একটি সবসময় কথা, যেহেতু এর মধ্যে সব সাজের গান রয়েছে, সব কিছু আধুনিক বলে না সব ধরনের গান, যার জন্য নজরুল অবহেলিত হলে আমাদের কষ্ট হয় সব শিল্পীদের, যে এত বড় একটি জিনিস আমরা তুলে ধরতে পারছি না কেন, এবার নিশ্চয়ই হবে অন্তর থেকে বিশ্বাস এবং দোয়া করি যেন আমরা সবাই মিলে পারি, আপনার জন্য দোয়া রইল যেন কাজটি আমাদেরকে এগিয়ে দিতে পারেন।
3: এবার আমি স্যার ইয়াকুব আলী খানকে অনুরোধ করব কিছু বলার জন্য।
11: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানে সমাগত বিশিষ্টজনেরা। নতুন বর্ষ ঘোষিত হল জেনে খুশি জানেন আপ্লুত এবং এর আগে দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, এর আগেও নতুন বর্ষ ঘোষিত হয়েছিল সেটা হাস্যকর হবে এবারে নতুন বর্ষ সার্থকের সর্বদিক থেকে শুধু সঙ্গীত পরিবেশনের মধ্যে নয় বাংলা নতুনের চেতনা চিন্তাধারা
1: সর্বক্ষেত্রে সর্বমানবের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি আমাদের জাতীয় সংকট কেটে যাবে, আমরা যে কোনো সংকট উত্তরণের পথ পেয়ে যাব। তারপরে বাংলা গানের যে দ্বন্দ্বটা আমাদের বাংলাদেশ চলছে, নজরুলকে যদি আমরা ঠিক মতো ধারণ করি, বাংলা গানের এমন কোন ধারা নাই যে সেখানে নজরুলের বিচরণ নাই। আমি সারা জীবন নজরুল সাধনায় কাটিয়ে গেলাম কিন্তু এখনো নজরুলের অনেক গানে আমার হাত দেওয়ার সাহস নেই, এমন গান তিনি সৃষ্টি করে গেছেন, হয়তো আগামী প্রজন্ম এটার মধ্যে সাফল্য খুঁজে পাবেন। তো বাংলা গান কোনোদিনও পথ হারাবে না যদি নজরুলকে আমরা ধরে রাখি। আশা করি নজরুল বর্ষ সফল হয়ে উঠবে এবং এর সার্বিক সাফল্য কামনা করছি। আপনাকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
3: এবার আমি অনুরোধ করব খিলখিল কাজীকে কিছু বলার জন্য। আমাদের কাজী নজরুল ইসলামের নাতনি উনি, এটা কম বেশি আমরা সবাই জানি। আপনি কিছু বলেন।
12: প্রথমে আমি সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমার প্রিয় ছোট ভাই বলব, কারণ ওকে আমি অনেক বছর থেকে চিনি। আমার ভাইয়ের বন্ধু ছিল বাবুল কাজী, তার মাকেও আমি ভীষণভাবে চিনতাম আসা যাওয়ার মাধ্যমে তার বাসাতে। আর আমাদের প্রধানমন্ত্রী তো সবসময় আসছেন আমার সাথে। মাননীয় প্রধানমন্ত্রীর বাবা দেখা হয়েছিল অনেক আগে, 80 বা 81 সাল হবে। আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন তিনি যে আমরা সবে, আমার বাবা কাজী সব্যসাচী মারা গিয়েছিলেন 79-এ। তারপরে আমাদের বাংলাদেশ মিশনে এক চিঠি গিয়েছিল মাননীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে যে উনি আমাদের সাথে সাক্ষাৎ করতে চান, এবং আমার মা সেটা ব্যবস্থা করে আমাদের, আমি ঢাকায় আসলাম এবং আমি গেলাম সেখানে মাননীয় প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করলাম। এবং উনি এত আন্তরিকভাবে আমাদের সাথে কথা বললেন, আমাকে বলা হয়েছিল যে 15 মিনিট সময় পাবেন আপনি, আর ওই মাঝে ঠিক আছে, তা এর মধ্যেই আপনাকে সব কথা বলে ফেলতে হবে, কারণ উনি খুব ব্যস্ত, নিশ্চয়ই তিনি ব্যস্ত। তারপর কিন্তু যখন মাননীয় প্রেসিডেন্ট আসলেন আমাদের সামনে, এত সুন্দর একটা হাসি দিয়ে আমাদের, আমার গায়ে আমার মাথায় হাত দিয়ে কিন্তু বছর বছর, আর মা তো ওনাকে দেখেই কান্নাকাটি শুরু করে দিলেন। তখন সদ্য বাবাকে আইসি বললেন, মাকে বললেন, ভাবি আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আপনাদের সবকিছু দায়িত্ব আমি নেব। আর আমার মা বলবো ওরা এখানে আসবে, বলছে হ্যাঁ নিশ্চয়ই আসবে, আমি একটা বাড়ির ব্যবস্থা করে দেবো, ওদের লেখাপড়া মানে যাবতীয় যা কিছু দরকার আমি সেগুলো করে দেবো। তা এটার জন্য আমরা চিরকৃতজ্ঞ, কারণ তার পরে পরেই তাকে চলে যেতে হয়েছিল। এমন একজন প্রেসিডেন্টকে আমাদের অনেক দরকার ছিল, তিনি সবসময় সঠিক পথটা বেছে নিতেন এবং খুব তাড়াতাড়ি সেই ডিসিশনগুলো নিয়ে নিতে পারতেন। তার ছেলে আজকে সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী, অত্যন্ত আনন্দিত আমি। আমার অনেক দোয়া রইল তার জন্য, তিনি যেন খুব সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, মানুষের কাজে থাকতে পারে। এই বর্ষটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বছরব্যাপী হবে। আমার মনে হয় খুব এটা ভালো প্রস্তাব, নজরুলের এত দিক আছে, কাজী নজরুল ইসলামের মানবতার আছে, সাম্যের আছে, এবং তার গান, যে গান দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়, সেই গান কিন্তু আজও আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। জীবনের নানান দিক যে কোনো সময় আমরা তার গানে মানে শক্তি খুঁজে পাই। তা আমার অনেক একটা আবেদন থাকবে যে সব স্কুল কলেজের ছেলে মেয়েদের
7: এখন থেকেই যদি নজরুল বক্সের কাজগুলো শুরু করে দেওয়া যায় তাহলে একদম নেক্সট ইয়ার মানে 25 মে পর্যন্ত তারা এই কাজটা নিয়ে মেতে থাকবে এবং ভুলে যাবে না, একটা দিন মনে করার জন্য কবি নজরুলকে মনে করবে না। সেই জন্য স্কুলে তার জীবনটা আসলে পড়ানো উচিত, কারণ এখনো কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে তেমন ভাবে তাদের কাছে বলা হয়নি, কারণ অনেকেই এখনো অনেক রকম গল্প কথা কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে ভাবেন। আমার মনে হয় যে একজন কয়েকজনকে একটা কমিটি গঠন করে কয়েকজন জীবনীকারকে দিয়ে তার ভালো সঠিক জীবনটা প্রতিটি স্কুল কলেজে বাংলাদেশের শহর থেকে এবং গ্রামের মধ্যে সব স্কুলগুলোতে যদি তার সঠিক জীবনটা পৌঁছে দেওয়া যায় এবং ছাত্রছাত্রীর কাছে বলা যায়, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক সম্পন্ন হবে। এবং এই কাজগুলো কিন্তু নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যাতে কাজী নজরুল ইসলামের সঠিক জীবনটা যেন সকলে বুঝতে পারে এবং পৌঁছানো যায়।
3: ধন্যবাদ। আমার মনে হয় শিল্পীবৃন্দের কথা এবং খিলখিলাপুর কথা শোনার পরে আমার কাছে মানে ওনারা কথা বলার পরে আমার কাছে মনে হয় অনুষ্ঠান এই অনুষ্ঠানটা কিছুটা হলেও পরিপূর্ণ হয়েছে, অনুষ্ঠানটা কিছুটা হলেও পরিপূর্ণ হল। আমি আমি দেখছিলাম সেক্রেটারি সাহেব নোট করছিলেন যখন শিল্পীবৃন্দ কথা বলছিলেন, ওনারা কিছু পরামর্শ দিয়েছেন, আমি শিওর এটা সেক্রেটারি সাহেব নোট করেছেন। এবং আমি এতটুকু বলব শিল্পীবৃন্দকে আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের পরামর্শ গুলো যতটুকু সম্ভব আমরা বাস্তবায়ন করার অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব সরকার থেকে। ধন্যবাদ। অনুষ্ঠান যারা পরিচালনা করছিলেন আপনারা আপনাদের পরবর্তী অনুষ্ঠানে যেতে পারেন। মানে যেভাবে
13: আপনার চমৎকার ইন্টারভেনশনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এখানে আমাদের অনেক শিক্ষণীয় ছিল। সময় সূচি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট অবমুক্ত এবং নজরুল বর্ষের লেগো উন্মোচন করবেন।
14: ছয়টা সেট অনুমোদন করে দিয়েছিলেন স্যার, ছয়টাই করতে বলেছেন।
3: হ্যাঁ আসেন আসেন আসেন আসেন
14: ছয়টা স্যার, এই একটা একটা করে আমরা সিল মেরে দিয়েছি স্যার, আর বাকি ছয়টা স্যার একটু আপনি
3: সই করতে হবে
14: স্যার। স্যার আগে একটা করে সিল দেবেন স্যার,
15: ডাক মানেই তো আমরা
14: স্যার। জি স্যার এটা হলো টিকিটটাকে একটু টাচ করে আপনার

0: মাননীয় প্রধানমন্ত্রী স্মারকটা টিকিট উন্মোচন করছেন এবং রোগ উন্মোচন করছেন। আমরা এক করতালির মাধ্যমে এই পর্বটিকে আমরা উদযাপন করছি।
1: আমাকে একটা সাইন দিয়ে দাও।
2: ছটা দিয়ে দিয়েছি ম্যাডাম, ছয়টা দিয়ে।

0: Mais c'est pas possible.
1: Je pense que c'est tout, parce que tu vois, on a des libertés.
2: প্রতিটা সেটের পঞ্চাশ হাজার ফুট করে কাছে ছাপানো হয়েছে, কালকে সারা রাত করে করে চ্যালেঞ্জ হয়েছে। আলহামদুলিল্লাহ পাঠা গেছে আর কি।
3: আমরাও কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলতে চাই আপনার সাথে।
4: নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। এই বক্তৃতা শেষ হোক,
5: মনে হয়
4: বক্তৃতা শেষ হোক
5: স্যারের বক্তব্যের পরে আপনারা যদি কাইন্ডলি আসেন তাহলে আর একটু ভালো হবে।
2: ছাপানো হয়েছে, কালকে সারা রাত করে করে চ্যালেঞ্জ হয়েছে। আলহামদুলিল্লাহ পাঠা গেছে আর কি।
3: আমরাও কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলতে চাই আপনার সাথে।
4: নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। এই বক্তৃতা শেষ হোক,
5: মনে হয়
4: বক্তৃতা শেষ হোক
5: স্যারের বক্তব্যের পরে আপনারা যদি কাইন্ডলি আসেন তাহলে আর একটু ভালো হবে।
2: এই ঘামটা হাতে নিয়ে স্যার দাঁড়ালে সাবজেক্ট সাবজেক্টটা

0: 얘기해야지.
1: 아무래도 마법사리지. 자, 바로 딱 들어보세요.
0: 지지지 갈게 잉글랜드 됐어. সবসময় ওনারা দেখি ওই কয়েকটা স্যাম্পল নিয়ে আসে আর একটা বলে করতে স্ট্যাম্প আর এনভেলপ। তো আমার কাছে কেন জানি মনে হয় একটা কেন করবেন, কয়েকটা করেন একটু ডিফারেন্ট টাইপ হলে তো যারা কালেকশন করে ওদের কালেকশনের জন্য সুবিধা হবে বিভিন্ন রকম।
1: বলবীর বল মহাবিশ্বের মহাকাশকারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি হরক দলক গোলক বেদিয়া খোদারস আয়ুষ ছড়িয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্বের যাত্রী সঙ্গী। এবার আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব আরিফ রহমান এমপিকে ভাষণ করান এবং নতুন বর্ষকে অনুষ্ঠান করার শুভ ঘোষণা করার জন্য সবিনয়ে
0: বিসমিল্লাহির রহমানির রহিম। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত বিশিষ্ট নজরুল গবেষকবৃন্দ, শিল্পীবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, সারা দেশের জেলা এবং উপজেলায় এই মুহূর্তে অনলাইনে যারা আমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, সংযুক্ত রয়েছেন এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশের ভূখণ্ডে হাতে জন্মগ্রহণ করেননি, তবে অবশ্যই তার হৃদয় জুড়েছিল সমগ্র বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। কিশোরবেলায় ১৯১৪ সালে তিনি প্রথমবারের মতো ময়মনসিংহ ত্রিশালে এসেছিলেন। কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর পাশাপাশি ২০২৬ সাল এর ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে এই বছরটিকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যদুস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিল আলোক বর্তিকার মতন। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সংগ্রাম, সাহিত্য সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বাক্সময় হয়ে রয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের, সকল মানুষের। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ, শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণে আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনের লক্ষ্যে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক সরকারি কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন, বেশ কয়েকজন নজরুল গবেষক এবং নজরুল সঙ্গীত শিল্পীগণ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সামনে, এবং আমি ধরে নিচ্ছি যে উপাসেও যারা আছেন, বিভিন্নভাবে কানেক্টেড যারা আছেন অনলাইনে, সেখানেও শিল্পীগণ কিছু হলেও রয়েছেন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। তবে একটি আবদ্ধ ঘরে বসে আজ যেভাবে নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধন করছি, স্মারক ডাক টিকিট এবং লোগো উন্মোচন করছি, এই উদ্বোধন অনুষ্ঠানটাকে আমি একটু ভিন্নভাবে আশা করেছিলাম। আমার সামনে এখানে যেখানে আমরা প্রেজেন্ট আছি, আমি চেষ্টা করেছিলাম সেই ভিন্নতা আনার জন্য, কিছুটা হলেও হয়তো বা সফল হয়েছি, তবে পুরোপুরি মনে হয় সফল হয়নি, কারণ সারা দেশে এরকম শিল্পী আরো ছড়িয়ে আছেন। আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, শিল্পীবৃন্দ ছাড়া, গবেষকবৃন্দ ছাড়া, অন্য যারা আছেন, দয়া করে কেউ কিছু মনে করবেন না। আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে যে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত 74টি উপজেলার উপজেলা অফিসার, নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটা বোধহয় এইরকম হলে আমার সাথে নিশ্চয়ই অনেকে একমত হবেন, কার্ডের ভাষাটা যদি এরকম হতো যে সকল বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমিকগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, তাহলে বোধহয় এটা অনেক বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। উপস্থিতিবৃন্দ, এই কথাটি বা এই উপলব্ধিটার কারণ হল আমাদের যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি যখন আমরা করি, সেই অনুষ্ঠানে যদি আমরা বলতাম, যে কটি অনুষ্ঠান হয়েছে তার মধ্যে যদি আমরা বলতাম যে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমী মানুষেরা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে, তাহলে কেমন শোনাতো ব্যাপারটা, বা তাহলে দেখতে কেমন লাগত। ঠিক এ কারণেই আমি উদাহরণটা দিলাম যাতে বুঝতে সকলের সুবিধা হয়। ঠিক এ কারণেই আমি নজরুল বর্ষ উদযাপনে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত 74টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন এই কথাটা, মানে টোটাল বিষয়টার সাথে একটু অবশ্যই ওনারা থাকবেন, বাট এটার সাথে যদি অন্যরাও থাকতেন যাদের থাকাটা উচিত ছিল, তাহলে বোধহয়। ইয়েস, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমি সকলকে, বিশেষ করে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যারা মন্ত্রী সাহেব সহ, সেক্রেটারি সাহেব সহ যারা উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী সহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি চাইছি আসলে, এবং আমার সাথে নিশ্চয়ই শিল্পীগণ এবং গবেষকগণ নিশ্চয়ই একমত হবেন। সকল উপস্থিতিবৃন্দ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ কৃত্রিম বুদ্ধিমত্তার সীমায় নেতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়া পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি, কিংবা থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। এ কারণেই কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে, যেই অ্যাডভাইসটি আমাদেরকে শিল্পীগণ তাদের বক্তব্যে উল্লেখ করেছেন। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা,
দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্মতরে। কবি নজরুল নিজেও তার অভয় সুন্দর কবিতায় লিখেছেন, আমি গেলে যারা আমার পতাকা ধরিবে বিপুল বলে, সেই সে অগ্র প্রতীকের দল এসো এসো পথতলে। উপস্থিত শ্রোতৃবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে, ফলে সাহিত্য সম্মেলন, গবেষণা সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবিকে, কবির সৃষ্টিকে জনপরিসরে আরো বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। ডিজিটাল মাধ্যমেও আজকে যেরকম আমরা ডিজিটাল মাধ্যমে মোটামুটি সারা দেশে এই অনুষ্ঠানটি উদ্বোধন করছি, সে একইভাবে ডিজিটাল মাধ্যমে তার সাহিত্য এবং সঙ্গীত সংরক্ষণ এবং তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিসরে আরো বিস্তৃতভাবে প্রচারের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। আসুন এই সুযোগটিকে কাজে লাগিয়ে সারা দেশে নজরুল বিশেষজ্ঞ তথা নজরুল প্রেমীদের নিয়ে গঠিত নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির মাধ্যমে দেশের সকল জেলা উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, যারা নজরুল বিশেষজ্ঞ তারা কবিকে নানাভাবে নানা বিশেষণে ভূষিত করে থাকেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। উপস্থিতিবৃন্দ, অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষেরই নিরাপত্তা নয়, আসুন কোন প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে। আয়োজনকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং নজরুল বর্ষের সার্থকতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম।

0: আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: FM 90.4
1: Csáradési
0: Szabadszathő.
2: কবে যাব পাহাড়ে আহারে আহারে
3: আহা পাহাড়ে যাব কে কইছে রে
4: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
1: তাই তো তাকে তো দেখছি না
3: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
1: লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
3: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: বাইজে বুঝা তামা তামা মগর কি হুন্দাছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে লিয়ালি ছেড়ে দিল দিয়া ফিল করেন
1: হ্যালো
2: হ্যাঁ বলো
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
2: আচ্ছা নেটে কল দাও তো
1: আহা এখানে কি হলো
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
3: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র ৩৫ পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
4: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে আপনার মনে সুখ নাই ওই মামার একটু ঢাকা এবং শুনাই দে তো

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আজ বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার দেখতে দেখতে ঘড়ি কাটা পাঁচটায়, আর বৃহস্পতিবার বিকেল পাঁচটা মানেই কিন্তু আরজি রিদম হাজির হয়ে যায় উইকেন্ড বাজ নিয়ে। লিসেনার্স, যারা পুরো সপ্তাহ জুড়ে থাকতে পারেননি রিদমের সাথে, থাকতে পারেননি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে, নো টেনশন, রিদম ইজ হিয়ার উইথ ইউর উইকেন্ড শো উইকেন্ড বাজ। বন্ধুরা, পুরো সপ্তাহর যত ট্রেন্ডি নিউজ আছে, যত আপডেট আছে, যত মজার মজার খবর আছে, সব নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আছি, জমিয়ে আড্ডা হবে, জমিয়ে গল্প হবে, জমিয়ে মজা হবে, আর অবশ্যই বিভিন্ন আপডেট তো থাকছেই। যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথে কানেক্টেড আছেন। শুরুর মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে যখন বরাবর টাইমে চলে আসি তখন আমি যেই জিনিসটা বুঝি যে হ্যাঁ, আমার ফ্রেন্ড যারা আছে, অর্থাৎ আমার আমাকে যারা রেগুলার শুনছে, তারা কিন্তু বরাবর টাইমের মধ্যেই চলে আসে এবং তারা কিন্তু একদম এসে আমার জন্য অপেক্ষা করা শুরু করে। শুধু যে বরাবর টাইমে চলে আসে তা কিন্তু না, তারা টাইমের আগেই কিন্তু আমার ফ্রেন্ড যারা আছে সবাই চলে আসে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর শুরুর মুহূর্তে একটু বলে দিতে চাই, খুবই ইজিলি ফ্রেন্ডস আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন যদি জানাতে চান আপনার মনের কোনো কথা, কোত্থেকে শুনছেন সেই বিষয়টা, কেমন আছেন, কি করছেন, ভালো আছেন কিনা, খারাপ আছেন কিনা, সব কিন্তু আমাকে জানাতে পারেন, শেয়ার করতে পারেন আমার সাথে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ilovethakafm। সেখানে কিন্তু অলরেডি রিদমের পোস্ট চলে এসেছে বন্ধুরা। সো যারা রিদমের সাথে যুক্ত হতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজে চলে আসলেই হবে, এবং ফেসবুক পেজে চলে আসলে কিন্তু রিদমের পোস্ট পেয়ে যাবেন, এবং সেই পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে জানিয়ে দেন কোত্থেকে যুক্ত আছেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। যারা আমাকে নাম্বারে লিখছেন বা হোয়াটসঅ্যাপে লিখছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো যে একটু কষ্ট করে ফেসবুকে চলে আসবেন, তাহলে আমার জন্য ভালো হবে, সুবিধা হবে। সো লিসেনার্স, আপনাদের অপেক্ষায় আছি, ফোনটা হাতে নিয়ে নিন এবং মেসেজ করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কোত্থেকে রিদমের সাথে যুক্ত হয়ে গেছেন। পুরো সময় জুড়ে আছি বিভিন্ন মজার বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা গল্প করবো, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবেন। যাই হোক, বাইরে খুবই সুন্দর একটা মৃদু বাতাস দেখা যাচ্ছে, যদিও দুপুরবেলা বৃষ্টি হয়েছিল তবে এখন কোনো বৃষ্টি নেই, মোটামুটি ওয়েদারটা একটা ডিসেন্ট ওয়েদার বলা যায়। সো আমার মনে হয় এই যে সুন্দর একটা ওয়েদারে ঢাকা শহর দেখতে পাচ্ছি, আমার মনে হয় এই বিকাল, এই সুন্দর বিকালটা শুরু করে দেওয়া উচিত আসলে সুন্দর একটা গান দিয়ে। যাই হোক বন্ধুরা, আজ একদম আটটা পর্যন্ত জমি আড্ডা হবে, এখনের এই বিকালটা, বিকালের এই শুরুর মুহূর্তটা আমরা সুন্দর একটা গান দিয়ে শুরু করবো, চিরকুট ব্যান্ডের একটা গান দিয়ে, জাদুর শহর। হ্যাঁ বন্ধুরা, এই শহর জাদুর শহর, বেশ সুন্দর একটা গান। সো এত কথা না বাড়িয়ে আমরা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 90.4 FM. চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। সারা দেশ জুড়ে সেই স্বপ্ন পূরণে আপনার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম বরাবর 5টা বাজিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান ভালোবাসার অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। যাই হোক বন্ধুরা, উইকেন্ড বাজ নিয়ে কিন্তু আছি একদম 8টা পর্যন্ত, পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমের সাথে যুক্ত হতে পারেননি, যুক্ত থাকতে পারেননি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে, নো টেনশন, রিদম ইজ হিয়ার অ্যান্ড রিদম আছে একদম শেষ পর্যন্ত। জমিয়ে গল্প হবে, জমিয়ে আড্ডা হবে। হ্যাঁ, কী কী থাকছে আজকের আড্ডায়? বর্তমানে এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, গোলের দিক দিয়ে কোন প্লেয়ার সব থেকে বেশি এগিয়ে আছে, কোন প্লেয়ারের গোল এখন পর্যন্ত সব থেকে বেশি, এবং কোন প্লেয়ার এবারের গোল্ডেন বুট নিয়ে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থেকে। 40 বছর পর নকআউটের পর্ব কাটিয়ে উঠতে পেরেছে একটি দল, কোন দল? হ্যাঁ বন্ধুরা, সেটাও জানবো। তাছাড়া আরও একটা বিষয় যেটা আমার ফেসবুকে কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি, অর্থাৎ আমার কমেন্ট সেকশনে, মানে ফেসবুকে আমাদের ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজের পোস্টে যদি কেউ দেখে থাকেন বা কমেন্ট সেকশনে যারা আছেন এখন পর্যন্ত, মেসির কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কোলাব করেছে স্পাইডারম্যানের সাথে, অর্থাৎ টম হল্যান্ডের সাথে, অর্থাৎ স্পাইডারম্যানের সাথে মেসির 20 সেকেন্ডের একটা ভিডিও বা 20 সেকেন্ডের একটা অভিনয়ের ব্যাপার কিন্তু, বা অভিনয়ের একটা গুঞ্জন কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে এবং মোটামুটি সোশ্যাল যত প্ল্যাটফর্ম আছে সবগুলোতে দেখা যাচ্ছে। তো সেই বিষয়টা কতটুকু সত্যি, এবং আমরা মোটামুটি দেখেছি যে সেখানে কিন্তু মেসি পারিশ্রমিক হিসেবে মোস্ট প্রবাবলি নিয়েছে $15 মিলিয়ন, অর্থাৎ বাংলা টাকায় 180 থেকে 185 কোটি টাকা। এই ব্যাপারটা কতটুকু সত্যি, এই ব্যাপারটা আপনার কতটুকু সত্য মনে হচ্ছে বা কতটুকু ভ্যালিড মনে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা গল্প করব, সেই বিষয়গুলোই আজকে আমরা বের করার চেষ্টা করব। যাই হোক, অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছেন, কমেন্ট করেছেন অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল দাদা, শুভ বিকেল। অর্ণবালি আছে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? যুক্ত হলাম ঢাকার মোহাম্মদপুর থেকে, গান শুনতে চাই চল মিনি আসাম যাব, বাই দ্য ফোক ডায়েরিজ অ্যালবাম থেকে, বেশ সুন্দর একটা গান কিন্তু, অবশ্যই আমরা চেষ্টা করব। আর আপনি যে গানটার কথা বলেন, এই গানটা আমার খুব ভালো লাগে। এই গানের মধ্যে একটা লাইন আছে, কি জানি, আলকিনারে নাহর গাছে বগা বগা ফুল, তারপরে হচ্ছে এরকমই কিছু একটা লাইন, বেশ বেশ ভালো লাগে গানটা। আচ্ছা যাই হোক, আমরা গানটা অবশ্যই শুনবো, আমি চেষ্টা করবো আপনাকে আপনার এই পছন্দের গানটি শোনানোর জন্য। যাই হোক, আমি নাম্বারে একটু চলে যাব, নাম্বারে অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে। নাম্বারে আমার সাথে যারা যুক্ত হচ্ছেন, আমি সবার উদ্দেশ্যে একটু বলে দিতে চাই, সবাই একটু ফেসবুকে চলে আসেন, আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে যদি চলে আসেন তাহলে কিন্তু আমি আপনার মেসেজ পড়তে পারবো। আমাদের ফেসবুকের পেজে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর পেজে চলে আসলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে কিন্তু আমি আপনাকে খুঁজে বের করবো এবং আপনার মেসেজটা পড়ার চেষ্টা করবো। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, কে যুক্ত হয়েছে, শ্রীতা কিন্তু যুক্ত হয়ে গেছে, দাদা ভাই কেমন আছেন? আজ কিন্তু পুরো মেসেজটা পড়বেন। আচ্ছা, আপনাকে দাদা ভাই বলে কেউ কি আর ডাকে আমি ছাড়া? তবুও মেসেজ দেখলে চিনতে পারেন না, জানি না হঠাৎ কখন চলে যেতে হয় দুনিয়া ছেড়ে, শুধু জানি মৃত্যু আমার নিকটে, যদি সম্ভব হয় ফোনে একবার শুধু কথা বলতে চাই আপনার সাথে, প্লিজ শ্রীতা। শ্রীতা, অবশ্যই আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা, তবে আপনি যেই কথাটা বললেন মৃত্যু, মৃত্যু আসলে, মৃত্যু কখন আসবে, কার কখন মৃত্যু হবে সেই ব্যাপারটা আমরা কেউই জানি না। আর যাই হোক, আমি আসলে বুঝতে পারছি না যে এরকম কথাবার্তার মানে কি। তবে শ্রীতা, আপনি আমার সাথে কানেক্টেড থাকেন, আমরা আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারেন, দেখি আমি আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করব। তবে আমার মনে হয় যে এরকম আসলে ভুলভাল কথা বলার কোনো মানে হয় না, বা আমার মনে হয় যে এরকম যদি কোনো খারাপ লাগা থেকে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন, সেখান থেকে বের হওয়ার জন্য যেটা করার দরকার সেটা প্রয়োজন আমরা করব। সিলেট থেকে কিন্তু রিয়াদ যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার সাথে, আমার সাথে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ রংপুর থেকে যুক্ত হয়েছে মোহনা যুক্ত হয়েছে, জান্নাতুল হীরা কিন্তু চলে এসেছে, জান্নাতুল হীরা শুধু নামটা লিখেছে, মানে প্রেজেন্ট দিয়েছে আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু যুক্ত হয়ে গেছে,
আর যে আমার ঠিক মনে নেই যে এই নামগুলো হয় মানহা ও আনুবা, আমার পক্ষ থেকে গতকালের জন্য ধন্যবাদ বলবে। আর যে আমি সেই অচেনা ফুল হতে পারি তোমার জীবনের ফুল। আচ্ছা, আমি বুঝতে পেরেছি অনুবার কথা বলছিলেন, মোস্ট প্রবাবলি অনুবার বোন গতকাল ছিল। যাই হোক, অনুবার বোনকে আরও একবার ধন্যবাদ জানিয়ে দিচ্ছি, সাথে জিনিয়াকেও অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমরা তখন যেটা বলছিলাম যে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু গল্প করবো, আড্ডা দিব, তবে এখন আমার মনে হয় একটা গানে চলে যাওয়া উচিত। আমাদের অনেকেরই একটা রোগ আছে, যে রোগটার নাম হচ্ছে ভালো লাগে না। হ্যাঁ, কিছু থেকে কিছুরই ভালো লাগে না। হ্যাঁ বন্ধুরা, যাদের ভালো লাগে না তাদের জন্যই এই গানটা। আমরা এখন নুসরাত সানিয়ার ভালো লাগে না গানটা শুনবো। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বেরিয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. Apnara shunchen apnader pochonder station Thaka FM 90.4. Barabar 5ta baje hajir hoye giyechi apnader saptahik onushtan Weekend Buzz niye. Sobai ke aro ekbar shagot janacchi. Asha korchi sobai jukto hoye gechen amar sathe. Ache ekdom 8ta porjonto. যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। আর একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু ফ্রেন্ডস আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেখানে চলে আসলেই হচ্ছে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর পেজে চলে আসলেই কিন্তু সেখানে আমার পোস্ট পেয়ে যাবেন। এবং পোস্টের নিচে যদি কমেন্ট করে ফেলেন খুব ইজিলি কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে 01841904904। এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। আমি রিদম কিন্তু আছি আপনাদের মেসেজের অপেক্ষায়। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর তখন আমি বলছিলাম যে আমরা কিন্তু বেশ কিছু মজার বিষয় নিয়ে আজকে আমরা গল্প করব। আচ্ছা, আমি প্রথমেই একটু ফিফা ওয়ার্ল্ড কাপে চলে যাই, যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপের একটা সিজন চলছে এবং মোটামুটি ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু ভালো একটা হাইপ কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা বরাবরের মতোই আমরা বাংলাদেশি যারা আছি বা এই বাঙালি মানে আমরা জাতীয়তা ভেদে বাঙালি যারা আছি, আমরা কিন্তু আসলে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রতি কিন্তু আমাদের একটা ঝোঁক বেশি, বা এই যে ফুটবল খেলাটা, এই ফুটবল খেলাটার প্রতি যে আমাদের যে একটা ভালোবাসা বা একটা ভালো লাগা কাজ করে সব সময়, বা আসলে এই যে চার বছর পরপর যখন এই বিশ্বকাপটা চলে আসে বা ফুটবল খেলাটা চলে আসে আর সেই খেলার প্রতি যে একটা ঝোঁক থাকে, এটা আসলে বরাবরের মতোই কিন্তু আসলে বাঙালিদের মধ্যে সবসময় ছিল। আর তখন আমি বলছিলাম যে আমরা একটা বিষয় নিয়ে কিন্তু গল্প করব, যে 40 বছর পর নকআউট পর্ব কাটিয়ে উঠেছিল এরকম একটা দল, এই দলটা কারা? লিসেনার্স, এই দলটা হচ্ছে মেক্সিকো। প্রায় 40 বছর পর নকআউট অভিশাপ কাটাতে পারলো মেক্সিকো, এরকম একটা কথা কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। আমি যদি এই ব্যাপারটা নিয়ে বলি যে মেক্সিকো আর ইকুয়েডর যে খেলাটা ছিল কিছুদিনের মধ্যে, কিছুদিন আগে, সেখানে কিন্তু সময়ের ব্যবধানটা মানে আমি কি বলবো, সরি, গোলের যে ব্যবধানটা সেটা ছিল খুবই কম, মাত্র হয়তো বা 2-0 গোলেই কিন্তু মেক্সিকো জিতেছে। তবে এই ব্যাপারটা নিয়ে যদি আমি একটু ডিপলি বলি, আচ্ছা, সময়ের ব্যবধানটা 40 বছরের, মেক্সিকো সিটি স্টেডিয়ামের গ্যালারিতে অনেক তরুণেরই সেই জয় অদেখা। মেক্সিকোর বয়স্ক সমর্থক যারা আছে তাদের কথা তো টোটালি আলাদা। তাদের অনেকেই মনে মানে অনেকের মনেই বুলগেরিয়ার বিপক্ষে 4 দশক আগের সেই জয়ের স্মৃতি টাটকা, মানে সেটা এক পুরনো কথা। বিশ্বকাপের নক আউটে এতদিন সেটাই ছিল মেক্সিকোর সর্বশেষ জয়। তবে এতদিন, এই যে আমি কথাটা বলছি, এই কথাটা বলার কারণ হচ্ছে যে আস্তেকা স্টেডিয়ামে ইকুয়েডর সাথে যেই মানে ইকুয়েডর বিপক্ষে যেই মেক্সিকোর যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু মেক্সিকো জয়লাভ করে 2-0 গোলে। শেষ 32 দল অর্থাৎ 32 দলের রাউন্ডে নকআউট ম্যাচটি কিন্তু একদম হচ্ছে ছোলোতে এসে স্বাগতিকেরা যেখানে পৌঁছায় এবং সেই একটা জায়গাতে কিন্তু অবস্থান করে নেয় কিন্তু মেক্সিকো। আর মেক্সিকোর সর্বশেষ স্বাগতিক ছিল হচ্ছে 1986 এবং এটা কিন্তু দেখতে দেখতে 2026 সাল চলে এসেছে। আমার মনে হয় যে আসলে এই ব্যাপারটা মেক্সিকোর জন্য অনেক কিছু হতে পারে। আমি যদি বলি যে আমরা, দেখেন, আমরা বাংলাদেশ কিন্তু চাইলে ফুটবল খেলতে পারছি না, হয়তো বা আমাদের কোনো ল্যাকিংস আছে বা আমরা হয়তো বা আমাদের কিছু ভুল ত্রুটির কারণে হয়তো ওভাবে আগাতে পারছি না বা আমরা ফুটবলটাকে আমরা একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে পারছি না। তবে যেই দেশটা পেরেছে বা যেই দেশটা পারছে ফিফার মতো একটা ইভেন্টে অংশ নিতে, আমার মনে হয় দে আর সো লাকি। অ্যান্ড আসলে তাদের খেলার প্রতি যে ডেডিকেশন আছে বা মেক্সিকোর যে খেলার প্যাটার্ন, এটা আসলেই খুবই ভালো। তারা খুব ভালো খেলে সবসময়, তাদের পারফরমেন্স সবসময় ভালো ছিল। অ্যান্ড তাদের এই পারফরমেন্স, এই যে একটা পলিশনেস, এই ভালো একটা পারফরমেন্স নিয়েই কিন্তু তারা এই ফিফা 2026টাকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে এবং তারা কিন্তু নকআউট পর্ব পার হয়ে পরবর্তী যে 16 টিম আছে সেখানে কিন্তু অবস্থান করে নিয়েছে। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমরা অবশ্যই আরো গল্প করবো, আরো কথা হবে। আমি একটু দেখে আসি আমার সাথে কে কে যুক্ত আছে এই মুহূর্তে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কোথায় কে আছে আমার সাথে, কে আছে আমার সাথে উমায়না কিন্তু আছে দেখতে পাচ্ছি। দাদা, মনে করো অনেকদিন পর রাস্তায় আমার সাথে তোমার দেখা, তখন আমি তোমাকে শুনি না কিন্তু চিনি, তখন যদি আমি তোমাকে বলি আমি উমায়না, তখন কি তুমি আমাকে চিনতে পারবে? আচ্ছা, দেখেন, এখন যদি আমাকে বলেন যে আমি আপনার সেই ফ্রেন্ড উমায়না যে কিনা আপনাকে শুনতো, মেসেজ করতো, তাহলে হয়তো আমি চিনে ফেলবো। যাই হোক, এই কোয়েশ্চেনটা খুবই ভালো ছিল, ভালো লাগলো খুব কোয়েশ্চেনটা। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, কে যুক্ত হয়েছে আমার সাথে,
নামটা লিখে নি, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। বাই দ্য ওয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি লিখেছেন আঙ্কেল, হ্যাঁ হ্যালো, আছি আছি। শারমিন আক্তার যুক্ত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আমার সাথে। তারপর সিলেট থেকে কিন্তু নাজমুল যুক্ত হয়ে গেছে আমার সাথে। আর তারপর আমার সাথে যুক্ত হয়েছে সীমান্ত ফ্রম রংপুর। হাউ ইউ, আম আলহামদুলিল্লাহ গুড, আশা করছি আপনিও ভালো আছেন। হাই রিদম ভাইয়া, হ্যালো। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কে যুক্ত হয়ে গেছে, সানিম যুক্ত হয়ে গেছে। রিদম ভাই, আমি তো প্রতিদিন কষ্টের মাঝে থাকি, তুমি কি কষ্টের কথা শুনবা? রংপুর থেকে সানিম, হ্যাঁ সানিম, আপনি কষ্টে আছেন সেই কথা আমার সাথে শেয়ার করলেই হচ্ছে, আমি আছি তো শোনার জন্য আপনাদের কথা। মিরপুর থেকে কিন্তু আমাদের নিড্রা যুক্ত হয়ে গেছে। আর নিড্রার নামটা আমি সবসময় বলি, নিড্রা যখনই চলে আসে আমি বলি যে নিড্রার নামটা বেশ সুন্দর। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক দোয়া, সরি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা যারা যুক্ত হয়ে গেছেন এবং মেসেজ করছেন। আমরা একটা গানে চলে যাব, গান শেষে আমি পরবর্তী কণ্ঠে আবারও ফিরে আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা খুবই সুন্দর একটা গান, আরফান মৃধা শিবলুর করা একটা গান, সাদা কালা। এই গানটা সবসময় আমি বলি যে আমার গান, অর্থাৎ কালার গান। যাই হোক, এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু বরাবর 5টা থেকে আপনাদের মাঝে আছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমের সাথে থাকতে পারেননি, যুক্ত হতে পারেননি ঢাকা FM 90.4 এর সাথে, নো টেনশন, রিদম ইজ হিয়ার। আছি একদম 8টা পর্যন্ত, গল্প হবে, আড্ডা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আর বন্ধুরা খুব ইজিলি কিন্তু রিদমের সাথে যুক্ত হতে পারেন। রিদমের সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজে চলে আসতে হবে। আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM, সেখানে চলে আসলে পোস্ট পেয়ে যাবেন এবং পোস্টের নিচে কমেন্ট করে ফেললে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। বন্ধুরা, সময় কিন্তু সময়ের মতো চলে যাচ্ছে, সময়কে আটকে রাখার কখনোই পসিবল না। সো দেরি না করে এক্ষুনি ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে আছেন। দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে, হেই রিদম, আমি রংপুর থেকে জবা বলছি, অনেকদিন থেকেই আপনাকে শুনছি বাট কখনো মেসেজ দেওয়া হয়নি, আজকে দিলাম, অনেক অনেক ধন্যবাদ জবা, মূল্যবান সময় বের করে আমাকে টেক্সট করেছেন, খুব খুশি হলাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার উপর আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তোমাকে যদি কখনো আমাদের বাসায় ইনভাইট করি তুমি কি আসবে? আমি জানি তুমি আসবে না, তুমি মুখে বলবা আসবো, কাজের বেলায় ঠন ঠন। আচ্ছা, আমাকে কখনো ইনভাইট করে দেখবেন তো আগে নাকি জান্নাতুল হীরা? দেখেন, যদি ইনভাইট করেন অবশ্যই চলে আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছে, কে আছে আমার সাথে, আমার সাথে আছে, নামটা তো লিখে নি, আচ্ছা তানজিলা, তানজিলা যুক্ত হয়ে গেছে আমার সাথে। কি আমার উপর কি রাগ করে আছেন, কোনো ভুল করেছি কি? তাহলে সরি, সরি, না না না তানজিলা, এরকম কিছুই না, এরকম আমি কোনো, আমি কারোর উপর কোনো রাগটাগ করতে পারি না, এটা এটা সবাই জানেন আপনারা। হ্যালো, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আম গুড। ওয়াসফিয়া, ওয়াসফিয়া ফ্রম রংপুর, ওয়াসফিয়া বেশ সুন্দর নাম আপনার। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রুশো যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, আমার সাথে কিন্তু জিনিয়া আছে দেখতে পাচ্ছি। আর যে একটা অদ্ভুত কথা বলি, আমাদের যাকে পছন্দ তাদের আমাদের পছন্দ না, আবার আমরা যাকে পছন্দ করি না তারা আবার আমাদের পছন্দ করে, কি অদ্ভুত তাই না? হ্যাঁ, আসলে এটা এটা সব ক্ষেত্রে, আমি আমি পার্সোনালি আমি যদি বলি, আমি তো বিশেষ করে এই ব্যাপারটা মানে বেশ কয়েকবার ফেস করে ফেলেছি মনে হচ্ছে। যাই হোক জিনিয়া, আপনার এই যে একটা ক্ষোভ বা সরি ক্ষোভ না, এই যে একটা খারাপ লাগা, এই খারাপ লাগাটার রিজনটা কি সেটা একটু শেয়ার করেন আমার সাথে শুনি। নূর আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমার সাথে কিন্তু তিলোত্তমা যুক্ত হয়ে গেছে, তেলাপোকা। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কে কে যুক্ত হয়ে গেছে আমার সাথে, সুমাইয়া কিন্তু যুক্ত হয়ে গেছে, ইশরাত জাহান সুমাইয়া। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে প্রিয়া, আমার সাথে যুক্ত হয়ে গেছে রামিসা, ও রামিসা বেশ সুন্দর নাম। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে গেছেন আমার সাথে, পুরো 8টা পর্যন্ত আছি আমরা, অনেক গল্প করবো, আড্ডা দিব, এখন একটা গানে চলে যাব। এখন আমরা ইমন চৌধুরী আর হাসিমের করা একটা গান শুনবো, বাজি, যেটা কোক স্টুডিও বাংলার একটা গান, তোমায় আমি পাইতে পারি বাজি, বেশ সুন্দর একটা গান। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকবেন রিদমের সাথে, থাকবেন উইকেন্ড বাজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

listeners, welcome back again. This is RJ Rhythm here. Apna shunchen apnader pochonder station Dhaka FM 90.4. বন্ধুরা, বাসা থেকে কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে এবং দেখতে দেখতে কিন্তু 6:26 সময় সময়ের মতো চলে যাচ্ছে ফাঁকফুক দিয়ে, বুঝছি না আসলে সময়কে ধরে রাখা যায় না কখনোই, সময় সময়ের মতো চলে যায়। সময় জিনিসটাকে আসলে যদি আটকে রাখা যেত তাহলে হয়তো বা ভালো হতো, যাক বাট আনফর্চুনেটলি হয়তো বা সময়টাকে আটকে রাখা পসিবল না। যাই হোক, যারা আমাকে শুনছেন এখন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা মাত্র যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সেই শুরু থেকে যারা ছিলেন সবার প্রতি তো অবশ্যই মন থেকে ভালোবাসা আছি। যাই হোক বন্ধুরা, সবার সাথেই কিন্তু আজকে আমরা আড্ডা দিব, যেহেতু 8 পর্যন্ত আছি, বিভিন্ন বিষয় নিয়ে গল্প হবে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আড্ডা দিব। আমি এখন একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু একটা প্রাউড, বাংলাদেশের আমাদের ইতিহাসের একজন নাম করা প্রাউড, তিনি হচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলাম। হ্যাঁ বন্ধুরা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সকল জেলা ও নির্বাচিত 74 উপজেলায় কিন্তু আজ, অর্থাৎ এই যে 2 তারিখ আজকে, আজকে থেকে কিন্তু হচ্ছে সারাদিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, চেতনা ও দ্রোহের সম্মিলনে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। বন্ধুরা, আমরা তো সবাই জানি যে আসলে আমাদের বাংলাদেশের যদি মানে অ্যাচিভমেন্টগুলো থেকে থাকে বা আমাদের যত অ্যাচিভমেন্ট আছে, সব অ্যাচিভমেন্টের মধ্যে এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, হি ইজ ওয়ান অফ দেম। আমার মনে হয় আসলে কাজী নজরুল ইসলাম সবসময় ছিলেন, আছেন এবং সবসময় থাকবেন। তিনি আমাদের জন্য যতটুকু রেখে গিয়েছেন বা তিনি আমাদের জন্য যতটুকু আসলে লিখেছেন, যতটুকু আমাদের জন্য করেছেন, আসলে আমার মনে হয় এগুলো সবসময় চিরজীবী, এগুলো সবসময় বেঁচে থাকবে আমাদের মাঝে এবং হয়তো বা সবসময় আমাদের বাংলাদেশের একটা প্রাউড মোমেন্ট হয়ে তিনি বেঁচে থাকবেন। আর এই যে এত সুন্দর একটা কি বলবো এটাকে, যে একটা অনুষ্ঠানমালার, যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার যে আয়োজন করা হয়েছে, এটা আসলে খুব ভালো লাগার মতো। অবশ্যই যারা এই বিষয়ে জানতে চাচ্ছেন আরো বিস্তারিত জানতে পারবেন, আর আমার মনে হলো যে আপনাদের সাথে অবশ্যই ব্যাপারটা শেয়ার করা উচিত, যেহেতু খুব ভালো এবং সুন্দর একটা ব্যাপার, সো সেই জন্যই আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। যাই হোক, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে বন্ধুরা, আমি কিছু মেসেজে চলে যাব, দেন হচ্ছে আমরা অবশ্যই আবারও ফিরে আসব। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে রাফি, যুক্ত হয়ে গেছে তেজগাঁও থেকে। রিদম ভাই, আজ সাউদা আপু নেই তাই আড্ডা জমছে না। হ্যাঁ, সাউদাকে এখন পর্যন্ত পেলাম না হোয়াটসঅ্যাপে, আমিও বেশ কয়েকবার হোয়াটসঅ্যাপে ঢুকে ঢুকে চেক করেছি যে সাউদা কোথায়, সাউদা কোথায়, সাউদা কেন আসলো না। যাই হোক, আশা করছি সাউদা চলে আসবে খুব জলদি। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে সানিম, আমার সাথে আছে কে আছে, ফারজানা যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর আমার দেখতে পাচ্ছি উমায়না লিখেছে, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি, আর আমার বার্থডে 6 জুলাই, উমায়না। ওকে, তার মানে আপনার বার্থডে তো খুব সামনেই, কাছেই চলে আসছে। আর আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে আমার তেমন কিছু নেই, আমার ফ্রেন্ড যারা আছেন সবাই আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ এটাই। হ্যালো মাই ডিয়ার সিনিয়র, কেমন আছেন আপনি। রংপুর থেকে রিদিশা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি। আচ্ছা রিদিশা লিখেছে, সিনিয়র আপনার পছন্দের একটা খাবারের নাম বলেন তো, আর আপনি লাইফ পার্টনার হিসেবে কেমন মেয়ে চান বলে বলা যাবে কি। আচ্ছা রিদিশা, নাইস কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আমার প্রথমত মানে একদম, আমি যদি একদম বেসিক কথা বলি, আমার এই লাইফ পার্টনার, লাইফ পার্টনার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার সাথে এখন পর্যন্ত আমার তেমন কোনো কানেকশন নেই, এটা নিয়ে আমি ভাবছিও না, এটা নিয়ে আমার ভাবার কোনো চিন্তাভাবনাও নেই। আর হচ্ছে কেমন লাইফ পার্টনার, কেমন চায় মানুষ লাইফ পার্টনার, অবশ্যই সবাই দেখেন, আপনি যত যাই করেন দিন শেষে সবাই কিন্তু আসলে একটা শান্তি চায়, একটা পিস চায়। সো লাইফ পার্টনার আসলে এমনই হওয়া উচিত যার কাছে গেলে বা যার কাছে দিন শেষে যখন আপনি গিয়ে তার কাছে মাথাটা ঠেকাবেন, যাতে করে আপনি আপনার ভিতরে একটা শান্তি কাজ করে, আপনি মানে যখন তার দিকে তাকাবেন আপনার অজান্তি, মনের অজান্তি মুখে একটা মুচকি হাসি চলে আসবে, বা হয়তো বা দেখা গেছে তার কাছে আপনার খারাপ লাগাটা বললে সে আপনার দিকে হয়তো বা তাকাবে, সে বুঝলো কি বুঝলো না সেটাও পরের হিসাব, সে আপনার দিকে তাকাইলো, এরপরে যে আসলে একটা ব্যাপার হবে যে মানে একটা শান্তি কাজ করবে, এই প্রশান্তিটাই সবাই চায়। সো আমার যেটা মনে হয় যে আসলে লাইফ পার্টনার হিসেবে এমন একটা মানুষকে চুজ করা উচিত যে মানুষের কাছে শান্তি পাওয়া যাবে, বা যে মানুষটার কাছে মাথাটা ঠেকালে অন্তত একটু দিলের মধ্যে, মানে এই যে দিলটা, এই দিলটার মধ্যে একটা ঠান্ডা কাজ করবে, একটা একটা ঠান্ডা অনুভব হবে, এটাই আর কি। সো এরকমটাই হয়তো বা চাবো, যাই হোক, তবে এখন পর্যন্ত আমার আসলে লাইফ পার্টনার নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। আর আমার প্রিয় খাবারের কথা যদি বলি, আমার প্রিয় খাবার,
আমার তেমন কোনো প্রিয় খাবার নেই, আমার আম্মুর হাতের যে খাবারগুলো আছে সেই খাবারগুলি আমি পছন্দ করি, সেই খাবারগুলি আমার ভালো লাগে, সেগুলি আমার হয়তো বা পছন্দের খাবার আর কি। আচ্ছা, জান্নাতুল হীরা কিন্তু এখন পর্যন্ত আছে আমি দেখতে পাচ্ছি, আসিফ যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে আছে মহিমা, মহিমা সাইয়ারা গানটা শুনতে যাচ্ছে, ঠিক আছে অবশ্যই চেষ্টা করবো। যাই হোক, আমরা আরও একটা গানে চলে যাবো এখন, আমরা অনুপম রয়ের দূরবীনে চোখ রাখবো অ্যালবামের বেঁচে থাকার গান শুনবো। বেশ সুন্দর একটা গান, গানটা আসলেই ভালো লাগে, আমি যখনই শুনি আমার মনের অজান্তি কিন্তু মনটা ভালো হয়ে যায়। সো এত কথা না বাড়িয়ে এখন সোজা গানে চলে যাবো, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু এখন পর্যন্ত আছি, অর্থাৎ আটটা পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথে, আপনাদের মাঝে। যাই হোক বন্ধুরা, জমিয়ে আড্ডা হবে, জমিয়ে গল্প হবে। আর আমরা তো তখন বলছিলাম যে আমরা কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আমরা গল্প করব, বেশ কিছু বিষয় নিয়ে আমরা আড্ডা দিব অবশ্যই। যে সব থেকে বেশি এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে যখন কথা বলছিলাম প্রথমের দিকে, যে ফিফা 2026 এ কোন প্লেয়ার গোলের দিক দিয়ে সব থেকে বেশি এগিয়ে আছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। কে হতে যাচ্ছে এবার গোল্ডেন বুটের মালিক, তাও কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে বুঝতে পারছি না। সেই বিষয়টা নিয়েও আমরা গল্প করব, সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম আর কি, যে স্পাইডারম্যান অর্থাৎ টম হল্যান্ডের সাথে হচ্ছে মেসির যে একটা কোলাবের বিষয় বা একটা গুঞ্জন যে দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল সাইটগুলো আছে, মানে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সেখানে এভাবে উল্লেখ করা হয়েছে যে স্পাইডারম্যানের সাথে মেসির বিশ সেকেন্ডের একটা অভিনয়ের পারিশ্রমিক $15 মিলিয়ন, অর্থাৎ বাংলা টাকায় 180 থেকে 185 কোটি টাকার মতো। সো এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা আসলে কতটুকু ভ্যালিড এবং আসলেই কি মেসি স্পাইডারম্যানের সাথে কি এরকম কোনো অ্যাক্টিং করেছে কিনা বা এরকম কোনো টিজারে কাজ করেছে কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত একটা কনফিউশন আছে। আপনি যদি বিভিন্ন সোশ্যাল সাইটগুলো একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে কোনো জায়গায় কিন্তু আসলে ভ্যালিড কোনো নিউজ পাওয়া যাচ্ছে না। সো সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত বলবো অবশ্যই। তবে এখন আমরা একটা গানে চলে যাব, আমি গান শেষে আমাদের অবশ্যই আজান হবে, আজান শেষে তারপর আমি আবার খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে। তো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
7: মনটা
4: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না, এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
7: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
8: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। রিদম কিন্তু এখন পর্যন্ত আছে, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। দেখতে দেখতে সময় কিন্তু চলে যাচ্ছে, 7:01, একদম শেষ ঘন্টায় চলে এসেছি। আসলে আমি যখন আমরা যখন শেষ ঘন্টায় চলে আসি, বা আমি আমি সেটা মিড ডে ফিলস হোক, সেটা আপনাদের এই উইকেন্ড বাজ হোক, সেটা আমাদের এক কাপ চা হোক, আসলে যেটাই হোক না কেন, আসলে দিন মানে যখন দেখি যে সময়টা চলে গেল এবং হচ্ছে শেষ ঘন্টায় চলে এসেছি বা শেষ মুহূর্তে চলে এসেছি, তখন অটোমেটিক্যালি কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে। আসলে এরকমই ব্যাপারটা। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত আছেন এবং যারা এখন আমাকে মাত্র শুনছেন, সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, আমি তখন বলছিলাম যে এই ওয়ার্ল্ড কাপে 2026 ফিফা 2026 গোলের দিক দিয়ে কারা এগিয়ে আছে। আচ্ছা, আমি প্রথমেই যদি বলি, আমি একদম মানে আমাদের এই গোলের কথা যখন চলে এসেছে বা আমি তখন বলছিলাম যে গোল্ডেন বুটের কথা, সো এই দুইটা ব্যাপার যদি আসে, প্রথমেই দুইটা নাম আপনার চোখে পড়বে বা দুইটা নাম হচ্ছে আপনার মুখে চলে আসবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফ্রান্সের এমবাপ্পে আর দ্বিতীয় হচ্ছে আর্জেন্টিনার লিওনেল মেসি। এই দুইজনের গোল কিন্তু মানে গত আমরা যদি গত বিশ্বকাপের কথাও বলি, অর্থাৎ 2020-র কথা যদি বলি আমি, সেখানেও কিন্তু লাস্ট পর্যন্ত একদম মানে ফাইনাল পর্যন্ত গিয়েছিল কিন্তু আর্জেন্টিনা আর হচ্ছে ফ্রান্স, অ্যান্ড দেন একটা এই যে ফাটাফাটি একটা গেম হয়েছিল, যদিও আসলে আর্জেন্টিনা মানে কাপ নিয়ে এসেছিল। বরাবরের মতো আর্জেন্টিনা সবসময় ভালো প্লেয়ার বা ভালো খেলে, এটা আমরা সবসময় জানি। আচ্ছা যাই হোক, সো এমবাপ্পে আর লিওনেল মেসি, এই দুইটা নাম, এই দুইটা নাম কেন সবার আগে আসবে, এই বিশ্বকাপেও কিন্তু সেম অবস্থান, দুজনে কিন্তু সেম সিচুয়েশনে আছে। আমি যদি এমবাপ্পের কথা বলি, তারও কিন্তু এখন পর্যন্ত গোল 6টা, মেসিরও কিন্তু গোল 6টা। বাট আনফর্চুনেটলি হয়তোবা এখানে এমবাপ্পের অ্যাসিস্ট একটু বেশি, এমবাপ্পের অ্যাসিস্ট হচ্ছে 2টা, আর যেখানে হচ্ছে মেসির কিন্তু কোনো অ্যাসিস্ট নেই। আর তারপর যদি আমি 3 নম্বরে বলি, 3 নম্বরে কিন্তু আছে আর্লিং হ্যালান্ড। ও, হি ইজ এ বিগ ম্যান, নরওয়ের প্লেয়ার এবং খুবই দুর্দান্ত একজন প্লেয়ার। আসলে হ্যালান্ডকে চিনেন এমন কেউ তো নেই। সো হ্যালান্ডের গোল আছে কিন্তু টোটাল 5টা এই বিশ্বকাপে। আর তারপর যদি আমি বলি, ইংল্যান্ডের আমাদের আরও একজন প্লেয়ার আছে যে কিনা হচ্ছে দুর্দান্ত খেলে, গতকালকেও কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি, হ্যারি কেন, তার হচ্ছে 5টা। অর্থাৎ হ্যালান্ড আর হচ্ছে হ্যারি কেন দুইজন কিন্তু 5টা গোলে আছে দেখা যাচ্ছে। তারপর আমি যদি বলি ওসমানে দেমবেলের কথা যদি বলি, ফ্রান্সের প্লেয়ার, আর ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি বলি, ভিনিজিয়ার, হ্যাঁ, সো তাদের দুজনের কিন্তু আবার সেম পজিশন 4-4। এখানে হচ্ছে আবার আমি যদি বলি মানে দেমবেলে কিন্তু হচ্ছে এর মাঝে 2টা অ্যাসিস্ট করেছে, বাট ভিনিজিয়ার কিন্তু 1টা অ্যাসিস্ট করেছে গোলের ক্ষেত্রে, বাট আনফর্চুনেটলি দুজনের গোলের সংখ্যা কিন্তু সেম। সো এই হচ্ছে অবস্থান যাচ্ছে আর কি, এই চলছে আমাদের বিশ্বকাপ। আর আরও আছে, আমি যদি আরও বিস্তারিত বলি, সেনেগালের প্লেয়ার আছে, জার্মানির প্লেয়ার আছে, সুইডেনের প্লেয়ার আছে, মেক্সিকোর প্লেয়ার আছে, তাদের কিন্তু গোল ওভাবে আস্তে আস্তে হচ্ছে মানে একটু নিচের দিকে নেমে এসেছে আর কি, 3-2-1 এরকম করে নেমে এসেছে। বাট আমি যদি একদম সেরা টপ প্লেয়ারের কথা বলি, তাহলে কিন্তু বর্তমানে হচ্ছে এমবাপ্পে আর লিওনেল মেসি কিন্তু একটা হাড্ডাহাড্ডি পজিশনে আছে। দেখা যাক কি হয়, আসলে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে বোঝা যাবে যে আসলে পরবর্তীতে এটার একটা মানে ফাইনাল রেজাল্ট কী দাঁড়ায় এবং হচ্ছে গোল্ডেন বুটটা ফাইনালি শেষ ম্যাচ কার কাছে যায়, দেখা যাক। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, হেই শুভ বিকাল, শুধু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ঠান্ডা, ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে। আচ্ছা, ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে আমার সাথে যুক্ত হয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ। বাহ, দেশ থেকে, দেশের বাইরে থেকে এত মানুষ আমাকে শুনছে বা এত মানুষ আমার সাথে যুক্ত হচ্ছে রেগুলার, খুব ভালোই লাগছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন যুক্ত হয়েছে, ও তাসনুবা কিন্তু চলে এসেছে রংপুর থেকে। ওই কি রে, কি খবর, অনেক চাপে আছি রে পড়াশোনার, তাই কয়েকদিন শুনতে পারি নাই রে। আচ্ছা, একটা কথা শেয়ার করি, একটা ছেলে আমাকে লাইক করে, ওই চায় যে যাতে আমি অ্যাফেয়ারে যাই, কি বলবো ওকে বুঝছি না,
একটা ওয়ে বের করো প্লিজ। বাই দ্য ওয়ে তাসনুবা ফ্রম রংপুর, তাসনুবা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার, দেখেন না যদি মিলে যায় ব্যাচে বলে মিলে গেলে তো হলোই, প্রেমটা করেই ফেলেন, সমস্যা কি? তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জান্নাতুল হেরা আছে ভাই। দাই দাই গানটিতে প্রত্যেকটি প্লেয়ারের নাম উল্লেখ করা হয়েছে, আমার খুবই ভালো লাগে গানটি। আর ওয়ে ইউ ফ্যাগ গানটি কত সালের? হ্যাঁ ওইটা ওইটা মোস্ট প্রবলি 2010-এর মনে হয়, ওয়েবিন ফ্ল্যাগটা, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। আমার একটু দেখা লাগবে, আমার ঠিক আসলে খেয়াল নেই, মোস্ট প্রবলি 10-এর, ছোটবেলায় শুনেছিলাম গানটা। যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে নিপা, আমার সাথে যুক্ত হয়ে গেছে শারমিন, আমার সাথে যারা আছে দেখতে পাচ্ছি, আমার সাথে আছে দেখতে পাচ্ছি সুইটি, আমার সাথে কিন্তু আছে মারিয়া দেখতে পাচ্ছি, আমার সাথে যুক্ত আছে হাসিফ কিন্তু যুক্ত হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন, যুক্ত হয়ে গেছেন। একটা গানে চলে যাবো আমরা, আছি কিন্তু একদম 8টা পর্যন্ত, অর্থাৎ আরও 1 ঘন্টা আছে আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে লালন ব্যান্ডের করা একটা গান, চাঁদের বাড়ি। খুব সুন্দর একটা গান, আমার পার্সোনালি আমার পছন্দের একটা গান। তা তো কথা না বাড়ি, সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। বেশি কথা বলে ফেললাম তাই না? যাই হোক, এত কথা না বাড়ি, আমরা সোজা গানে চলে যাই এখন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো জনগণ, সবাই শুনো দিয়ে মন, আর যে রিদম কিন্তু আবার চলে এসেছে। কি খবর সবার? সবাই আছেন তো যুক্ত আমার সাথে? লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু একদম শেষ ঘন্টার মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। যে কোনো সময় হয়তো বা রিদমকে বিদায় জানাতে হবে আপনাদের মাঝ থেকে। আসলে খারাপ লাগে যখন বিদায় মুহূর্তে চলে আসি এবং হচ্ছে আপনাদেরকে ছেড়ে চলে যাই। যাই হোক, কিছু তো করার নেই, আসলে এটাই আমাদের হয়তো বা প্রকৃতির নিয়ম, সবাইকে যেতে হয়, আমাকেও হয়তো বা যেতে হবে। যাই হোক, অনেকেই কিন্তু যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে, হোয়াটসঅ্যাপ বললে হোয়াটসঅ্যাপেও যুক্ত আছে, ফেসবুকেও আছে, নাম্বারেও আছে। আচ্ছা, আমি সবার মেসেজ করবো, সবার সাথে আর দেবো, তবে এখন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু গল্প করি। সেটা হচ্ছে আমি শুরুতে যেটা বলছিলাম আর কি, যে স্পাইডারম্যান অর্থাৎ টম হল্যান্ডের সাথে কিন্তু, যে টম হল্যান্ডের সাথে এই যে মেসির একটা কোলাবের বিষয় উঠে এসেছে, বা মেসির সাথে যে তার একটা টিজার হয়েছে, বা 20 সেকেন্ডের একটা অভিনয়ের জন্য যে মেসি পারিশ্রমিক হিসেবে নিয়েছে $15 মিলিয়ন, মানে বাংলা টাকায় যেটা হচ্ছে আপনার প্রায় 180 কোটি টাকা থেকে 185 কোটি টাকার মতো। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কতটুকু সঠিক? একজন হচ্ছে ফুটবল তারকা, আর আরেকদিকে হচ্ছে হলিউডের একজন অ্যাক্টর অর্থাৎ টম হল্যান্ড, মানে আমাদের সবার পরিচিত স্পাইডারম্যান। সো আসলে আপনার কি ভাব, মানে কি মনে হয় আপনার, যে একজন ফুটবল তারকা এবং হচ্ছে একজন মুভি অ্যাক্টর, দুজন কি কোলাব, এটা কি আসলে কোনোভাবে মানা যায়? আমি আসলে ঠিক বলতে পারছি না। আর সত্যি কথা বলতে, আমি যদি বলি যে মেসির কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে বা হচ্ছে কোনো ভ্যালিড পেজ থেকে কিন্তু আসলে মেসি এই ব্যাপারটা কিন্তু কোনো জায়গায় আসলে কনফার্মেশন দেয়নি, তারপর আমরা কিন্তু একটা টিজার পেয়েছি যেটা হচ্ছে 20 সেকেন্ডের মতো ছিল। বাট ওইখান থেকে যে এই যে $15 মিলিয়ন যে ব্যাপারটা উঠে এসেছে, যে মেসি 20 সেকেন্ডের পারিশ্রমিক হিসেবে $15 মিলিয়ন নিয়েছে, যেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় 180 কোটি টাকা থেকে 125 কোটি টাকার মতো পড়ে। সো এই বিষয়টা হচ্ছে কি, এই বিষয়টা হচ্ছে এটা একটা গেসিং আর কি, মানে আমরা তো মোটামুটি জানি। ধরেন আমি আমি আমি আপনার সাথে কাজ করছি, বা আমি বাংলাদেশের মিডিয়াতে কাজ করছি, বা আর জে রিদম হিসেবে আমি কাজ করছি, আপনারা সবাই আমাকে চিনেন জানেন। এখন আপনাদের তো একটা আইডিয়া আছে যে আর জে রিদমকে কোথায় নিলে কত টাকা লাগছে। সো এরকম একটা ধারণা থেকেই আর কি, মানে একটা গেস করা হয়েছে যে মেসি, মানে মোটামুটি এর আগে হয়তো বা যে অ্যাডগুলো করেছে, বা মেসি আসলে একটা জায়গায় গেলে কতটুকু টাকা নিতে পারে, বা তার পার সেকেন্ডে কতটুকু টাকা ইনভেস্টমেন্ট থাকে, সেই একটা হিসাব থেকে হয়তো বা $15 মিলিয়ন একটা আনুমানিক একটা প্যাটার্ন কিন্তু এটা মানে উঠে এসেছে, এবং এটা কিন্তু মোটামুটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বাট আনফর্চুনেটলি মেসি তার ভেরিফাইড কোনো পেজ থেকে বা কোনো প্রোফাইল থেকে কিন্তু আসলে এই ব্যাপারটা সে মেকশিওর করেনি যে আমি এত টাকা পেয়েছি বা আমি এত টাকা পাচ্ছি। আর হচ্ছে স্পাইডারম্যানও কিন্তু, মানে অর্থাৎ টম হল্যান্ডও কিন্তু আসলে এই ব্যাপারটা নিয়ে কোথাও কিছু বলেনি, বা মার্ভেলও কিন্তু আসলে কোথাও কিছু বলেনি। তো যাই হোক, আমার মনে হয় এই যে এই কোয়েশ্চেনটা, এটা একটা কোয়েশ্চেনই থেকে যাবে। আর আমি আপনাদের উপর আসলে একটা কোয়েশ্চেন আমি রেখে যাচ্ছি, যে আপনারা কি মনে করছেন যে এই মেসিকে আসলে হল্যান্ডের সাথে কি এরকম একটা অ্যাক্টিং করেছে, এবং সে কি আদৌ এই 20 সেকেন্ডের জন্য এই যে সো কল্ড $15 মিলিয়ন অর্থাৎ বাংলা টাকায় যেটা 180 থেকে 185 কোটি টাকা, সেই টাকাটা কি সে নিয়েছে কিনা? যাই হোক, আসলে এই ব্যাপারটা নিয়ে আমি তেমন কোনো ক্লিয়ারেন্স পাইনি, এবং আমি এখন পর্যন্ত আসলে ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করছি। আমি অবশ্যই এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করবো। আসলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে সারাদিন জুড়ে আমাদের ফিডে কিন্তু দেখা যাচ্ছে, আমাদের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে, বিভিন্ন নিউজ হচ্ছে যে মেসির অভিনয় পারিশ্রমিক প্রায় 185 কোটি টাকা বা $15 মিলিয়ন, এরকম একটা গুঞ্জন কিন্তু চলছে। যাই হোক, আমি অবশ্যই দেখি এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো। বাই দ্য ওয়ে, অনেকেই যুক্ত আছে আমার সাথে, আমি একটু দেখে আসি কে কে আসে আমার সাথে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সারা যুক্ত আছে আমার সাথে, রংপুর থেকে বরাত যুক্ত আছে দেখতে পাচ্ছি আমার সাথে, যুক্ত আছে রবিউল। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রবিউল। আচ্ছা, আমি কোথায় আপনার একটা নিক নেম দিব, আপনি কি রাগ করবেন নাকি? আচ্ছা, ওয়াসফিয়া অরু আছে আমার সাথে দেখতে পাচ্ছি, ওয়াসফিয়া অরু, অরু নামটা কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, ফ্রম রংপুর, আপনার নিক নেম হলো কালাচান, ওরে কালাচান, তোমার লাগি মন করে আনচান, নেক্সট লাইন আপনি বলেন ওয়াসফিয়া অরু। আচ্ছা, নেক্সট লাইন হচ্ছে আল্লাহ, আমি নেক্সট লাইন তো দেখে আসছিলাম, কি জানি ভুলে গেলাম তো। ওরে কালাচান, খায়া যাও একটা বাটার পান, আরে ভুলেই তো গেলাম, ওফো কি একটা অদ্ভুত বিষয় তো। ওরে কালাচান, খেয়ে যাও একখান বাটার পান, মোস্ট প্রবলি এটাই আমি, ও খুবই আউলে ফেললাম। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ বাসপি,
নামটা খুব সুন্দর, রাফি আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি আমার সাথে, কিন্তু তানহা যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি রংপুর থেকে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে রিহান যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে আমার সাথে আরিন যুক্ত আছে, আফরিন যুক্ত আছে সরি। দেন আমি দেখতে পাচ্ছি উমায়না কিন্তু আছে আমার সাথে, আই লাভ ইউ লিখেছে, লাভ ইউ টু মাই ফ্রেন্ড। দেন আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, মোস্ট প্রবাবলি ইস্পিতা হতে পারে, কজ আমাকে তো রিদ বলে শুধু ইস্পিতাই ডাকে। আচ্ছা যাই হোক, হাই রিদ, শরীর খারাপ তাই লেট জয়েন করলাম, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ গুড। দেন আমি দেখতে পাচ্ছি বিটিএস আর্মি আছে, রোদিশি কিন্তু যুক্ত হয়েছে রংপুর থেকে আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ যারা আছেন। যাই হোক, এখনো মতো আরো একটা গানে চলে যাব, বিদায় মুহূর্তে আবারও আসবো, এসে হয়তো বা বিদায় নিয়ে চলে যেতে হবে আমাকে। তো যাই হোক, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে লালন ব্যান্ডের করা একটা গান, খ্যাপা অ্যালবামের, গানের নামও কিন্তু খ্যাপা, ও খ্যাপা রে, খুব সুন্দর একটা গান। এই গানটা আসলে মানে আমার লালন ব্যান্ডের প্রতিটা গানের প্রতি কিন্তু আমার একটা সফট কর্নার আছে। আর আমি যদি বিশেষ করে বলি চাঁদের দেশে তাহার বাড়ি, দেন হচ্ছে এই যে খ্যাপা, তারপর হচ্ছে তালতোমালের বনেতে আগুন লাগে মনেতে, মানে এই প্রত্যেকটা গান ইনসেন্ট লেভেলের গান, তাদের কম্পোজিশন, তাদের ভোকাল, মানে মাইন্ড ব্লোয়িং। যাই হোক, আমি গানে চলে যাচ্ছি সরাসরি, এত কথা না বাড়িয়ে খুব জলদি আবার ফিরে আসছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন হৃদম একবারে শেষ পর্যায়ে হাজির হয়ে গেল আরো একবার আপনাদের মাঝে। উইকেন্ড বাজ নিয়ে কিন্তু বিকাল 5টা থেকেই হাজির ছিলাম আপনাদের মাঝে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো। 5টা থেকে শুনছিলেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। বেশ কিছু মজার বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা গল্প করেছি। 40 বছর পর নকআউট কাটিয়ে মেক্সিকো 32টা দলকে পিছিয়ে ফেলিয়ে কিন্তু মানে এগিয়ে গেল। দেন হচ্ছে আমরা জানলাম যে ফিফা 2026-এ এবার সেরা গোলগুলো কার কার আছে এখন পর্যন্ত। অবভিয়াসলি আর্জেন্টিনাই হয়তোবা বিশ্বকাপটা নিয়ে যাবে। যাই হোক, তারপর হচ্ছে আমরা কথা বললাম যে মেসি আর হল্যান্ডের যে একটা ব্যাপার, স্পাইডারম্যানের সাথে যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা নিয়ে কথা বললাম। আমরা কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বললাম। যাই হোক, আমরা বেশ কিছু মজার বিষয় নিয়ে কিন্তু আজকে গল্প করেছি। আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ মুহূর্তে একটু দেখবো কে কে আছে আমার সাথে। হেই আরজে, টুডে আই এম ফিলিং ব্লু এনিওয়ে, আপনার লিসেনার জিনিয়া আর একটা পোয়েম আমি কপি করে কাউকে বলেছি অ্যান্ড সে আমাকে উল্টা আস করেছে, আমি কবে থেকে বাংলা লিটারেচার পড়া স্টার্ট করলাম, ইজেন্ট ইট ফানি। সঞ্জিদাকে আজকে অনেক পরে পেলাম। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি রাফি আছে আমার সাথে একদম শেষ পর্যন্ত। রাফি আমার সাথে একটা ব্যাপার শেয়ার করেছে। রাফি, আমি শুনেছি, আমি আপনার মেসেজটা পড়েছি, বাট আনফর্চুনেটলি আমার এরকম কোনো চিন্তা ভাবনা নেই। সাউদার সাথে আমার ওরকম কোনো কানেকশন নেই, সাউদা আসে, সাউদার সাথে আমার কথাবার্তা হয়, বাট আনফর্চুনেটলি আজকে সাউদাকে পাইনি। যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে একদম শেষ পর্যায়ে আছে কে আছে আমার সাথে, আমার সাথে কে আছে, হৃদিশা কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে। আচ্ছা সিনিয়র, যদি তোমার খুব কাছের ফ্রেন্ড হতাম তাহলে কত ভালো হতো, তাই না? আমার বড্ড ইচ্ছে তোমার সাথে পার্সোনাল ভাবে কলে কথা বলবো। আচ্ছা সিনিয়র, তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবা? যাই হোক হৃদিশা, এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো আর পরবর্তীতে। সায়েম ও সিয়াম কিন্তু আছে দেখতে পাচ্ছি, ধানমন্ডি হাতিরপুল ভূতের গলি থেকে। তারপর আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে কেউ একজন আছেন, হেই কালাচান, আপনাকে শুনছি রংপুর থেকে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে আশরাফুল আছে দেখতে পাচ্ছি, জিনিয়া কিন্তু বিদায় নিয়েছে, আর যে আছে একদম শেষ পর্যন্ত, সরি যারা আছে আমার সাথে একদম শেষ পর্যন্ত। তারপর আমি দেখতে পাচ্ছি কে আছে, শ্রীতা কিন্তু যুক্ত আছে। আচ্ছা শ্রীতা, আসলে আমার কথাটা বুঝতে পারিনি, আমি শ্রীতার মেসেজটা পড়েছি। শ্রীতা, আমি আমি আপনাকে বলেছি যে অবশ্যই কিন্তু আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি এবং আমি আপনার ব্যাপারটাতে খুব কনসার্ন, সো আপনি অবশ্যই আমাকে মেসেজ করবেন, আপনি আমাকে জানাবেন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে রাখতে পারেন, সেখানে আশা করছি অবশ্যই আপনার সাথে বিস্তারিত কথা হবে পরবর্তীতে। আচ্ছা রিহান আছে সিলেট থেকে দেখতে পাচ্ছি, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে মুইন আছে, যুক্ত হয়ে গেছে আমার সাথে, যুক্ত হয়ে গেছে আর্থ আমার সাথে, যুক্ত হয়ে গেছে সানিম। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন। তো আজকের মতো আমাকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। আর ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই ছিলেন আমার সাথে, আফ্রিদা, ওয়াসিমা, দেন তৌহিদুল ইসলাম, অমৃত বোস দাদা, তারপর অনবালী, অনেকেই ছিলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং হচ্ছে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত ছিলেন সেই শুরু থেকে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, আমরা সুন্দর একটা গান দিয়ে বিদায় দিব। আমরা এখন খালিদের করা একটা গান, সরলতার প্রতিমা, বেশ সুন্দর একটা গান। এই গানটা শুনতে শুনতেই আজকের মতো আমরা বিদায় জানাচ্ছি। আবারও আমি নেক্সট সোমবারে চলে আসবো মিড ডে ফেজ নিয়ে দুপুর 2টা বাজে। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন।
2: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আজকে ছুঁচলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড, পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।
4: 90.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম, নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবির সাহিত্যকে আলোকবর্তিতা হিসেবে অনুসরণের তাগিদ তারেক রহমানের। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ সারাদেশে একযোগে শুরু হল HSC ও সমমানের পরীক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে 36,000 প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। দাম কমানো হল এলপিজির। রাতভর রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত 18। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 1:00 স্পেন অস্ট্রিয়ার এবং ভোর 5:00 পর্তুগাল ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান জটিল বৈশ্বিক বাস্তবতায় নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে ব্যবহারের তাগিদ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়াল উপায়ে বছরব্যাপী নজরুল বর্ষ 2026-2027 কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন। ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক ও নজরুল সঙ্গীত শিল্পীরা যুক্ত হন। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকেট ও লোগো উন্মোচন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।
3: কোন জাতপাত কিংবা ধর্ম বর্ণের বিভেদে বিশ্বাস করতেন না মানবতার কবি নজরুল। তাইতো তার কবিতা কিংবা যে কোনো লেখনীতে গেয়েছেন মানবতার জয়গান।
2: মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
3: সাম্যবাদী কাব্যগ্রন্থে শ্রেণীভেদ ও ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে যেমনি মানবতার জয়ের ঝান্ডা উচ্চকিত করেছেন, নারী কবিতায় তেমনি মানব সমাজে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারীর মর্যাদাকে সমুন্নত করার চেষ্টা করেছেন কাজী নজরুল ইসলাম।
4: এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
3: সমাজের উপেক্ষিত শ্রমজীবী মানুষের প্রতিও নজরুলের ছিল গভীর মমতা ও সম্মানবোধ। তাই তো রচনা করেছেন কুলি মজুর কবিতা। কিন্তু তবুও যখন এই সমাজ, রাষ্ট্র ও বিশ্বে অনাচার অবিচার থামছিল না, তখন নজরুল বিক্ষুব্ধ হয়ে উঠে লিখেছেন বিদ্রোহী কবিতা।
5: বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রীর। বলবীর
3: কবি নজরুলের এই সাম্য, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাই বৃহস্পতিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু অতীত ইতিহাস নয়, আজকের প্রজন্মের জন্য এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল প্রাসঙ্গিক।
6: তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে।
3: বৃহস্পতিবার সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভা ও নজরুল বর্ষের বিভিন্ন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল স্মৃতি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার কথা জানান। এ সময় তিনি 2026 সালের 25 মে থেকে 2027 সালের 25 মেকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেন।
6: কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর পাশাপাশি 2026 সাল এর 25 মে থেকে 2027 সালের 25 মে এই বছরটিকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম।
3: প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ, বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাই কবি নজরুলের সাহিত্যকর্ম, তার জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
5: মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি।
3: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি সংবাদ সম্মেলনে জানান, 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026 এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশী বিনিয়োগকারীদের আশা সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, বিদেশিরা বিনিয়োগ করতে এলে দেশ নানাভাবে লাভবান হবে, এই জন্য ভিসা পলিসি সহজ করা জরুরি। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর নিশ্চিত করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলাই হচ্ছে এ পলিসির লক্ষ্য ও উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজি রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। সারা দেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট 12,70,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আরো শুনুন প্রতিবেদনে।
7: উচ্চশিক্ষার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক HSC ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় লাখো শিক্ষার্থী। নতুন প্রশ্নপত্র পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবে পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা।
8: MCQটা হার্ড ছিল, বাট CQ মোটামুটি কমন আসছে আর কি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা, কোয়েশ্চেন সহজই হচ্ছে।
9: MCQ তো খুব ইজি হয়েছে, CQটা একটু তুলনামূলক টাফ ছিল। তারপর আশা করি ভালো একটা রেজাল্ট করবো ইনশাআল্লাহ।
10: মানে ওভারঅল একই প্রশ্ন পরীক্ষা হচ্ছে, আমার মনে হয় সিস্টেমটা অ্যাপ্রিসিয়েট করা যায়।
11: সার্বিকভাবে যা বোঝা যাচ্ছে যে এবারকার প্রস্তুতি অন্যান্য দেশ চাইতে একটু ডিফারেন্ট। প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনেক গুঞ্জন শুনতাম, এবার তো কোনো কিছু দেখি না।
7: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস বহনে ছিল কঠোর নিষেধাজ্ঞা। নিরাপত্তা জোরদারের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরাও ব্যবহার করেছেন। নকল ও অনিয়ম ঠেকাতে সারা দেশের কেন্দ্রগুলোতে CCTV-র মাধ্যমে পর্যবেক্ষণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
12: যে কোনো বারের চেয়ে এইবারের পরীক্ষার হলগুলি, পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ আমরা পাচ্ছি।
7: এবছর HSC ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15 আগস্টের মধ্যে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসান হক মিলন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দীর্ঘ 9 বছরের আইনি জটিলতার অবসান ঘটেছে। তিনি আজ রাজধানীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত রায়ের বিবরণ ও সরকারের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের আপিল মঞ্জুর হওয়ায় সারা দেশে 36,235 শূন্য পদে প্রধান শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে এসব পদে খালি হতে যাওয়া পদসহ আরও 38,443 পদে নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।
13: আমরা 36,235 শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারব এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসএন টিচার নিয়োগ দিতে পারব। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাত মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর।
0: সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগের মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস ধরে সরকার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এইডিস মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, লার্ভা ধ্বংস করার জন্য একটি বিশেষ মেডিকেল ট্যাবলেট সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট ছোট জায়গায় জমে থাকা পানি, ডাবের খোসা বা টায়ারে এই ট্যাবলেট ব্যবহারে লার্ভা দ্রুত ধ্বংস হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে। আজ সচিবালয়ে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে দুদেশের মধ্যকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যুকরণ সহজতর করাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
14: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
15: খবরের বাকি অংশ পড়ছে শফিকুল ইসলাম। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম প্রতি কেজিতে কমেছে 29.76 টাকা। আজ নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে বাজারে ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমে নতুন দাম 1,528 টাকা দাঁড়িয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম 86.93 টাকা থেকে কমিয়ে 70.40 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-2027 অর্থ বছরের বাজেট। এবারের বাজেটে কর শুল্কের পরিবর্তন বা রাজস্ব আহরণের পরিকল্পনার পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে অর্থনীতিকে নতুন গতিপথে নেওয়ার একটি কৌশল 3R। সরকারের আশা, ধাপে ধাপে বাস্তবায়ন করা এই রূপরেখার মাধ্যমে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে, বাড়বে বিনিয়োগ, সম্প্রসারিত হবে শিল্পায়ন ও কর্মসংস্থান। অর্থনীতিবিদরা বলছেন, প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই কৌশল হতে পারে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আরও শুনুন প্রতিবেদনে।
16: অর্থনীতিকে শুধু সংকট মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির নতুন ভিত্তি গড়ে তুলতে এবার একটি ধাপ ভিত্তিক কৌশল গ্রহণ করেছে সরকার। সরকার বলছে, প্রথম ধাপে 1 বছরের মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। দ্বিতীয় ধাপে সরকারের প্রথম থেকে তৃতীয় বছরের মধ্যে অর্থনীতির উত্তরণ নিশ্চিত করা হবে। আর তৃতীয় ধাপে আগামী 5 বছরে একটি সমৃদ্ধ, প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন,
17: সরকার যে 3R কৌশলের কথা বলছেন, সেটি মূলত অর্থনীতিকে ধাপে ধাপে সংকট থেকে বের করে নিয়ে এনে টেকসই প্রবৃদ্ধির পথে নেওয়ার একটি রোডম্যাপ। তবে প্রথম ধাপে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ ও আর্থিক খাতের অস্থিরতা নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। দ্বিতীয় ধাপে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধারের মাধ্যমে বেসরকারি খাতের আস্থা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ এটি কেবল একটি বাজেট নয়, বরং অর্থনৈতিক গঠনের একটি ধারাবাহিক কৌশল হিসেবে দেখতে হবে।
16: এই কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ব্যবসা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে বাজেটে। উচ্চ মূল্য সংযোজন সম্পন্ন শিল্প, প্রযুক্তি নির্ভর উৎপাদন, রপ্তানিমুখী সেবা খাত, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন,
17: এই কৌশলের সার্বিক সফলতা নির্ভর করবে এটি বাস্তবায়নের উপর। বিনিয়োগকারীরা শুধু নীতিগত ঘোষণা নয়, নীতির ধারাবাহিকতা, সুশাসন, দ্রুত সেবা, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং আইনের কার্যকর প্রয়োগ দেখতে চান। একই সঙ্গে পুঁজিবাজার, বন্ড বাজার ও দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ বাড়াতে হবে। এসব সংস্কার বাস্তবে কার্যকর হলে থ্রি আর কৌশল বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
16: সরকারের প্রত্যাশা, পরিকল্পনা বাস্তবের অগ্রগতিতে রূপ নিলে থ্রি আর কৌশলই হতে পারে আগামী দিনের বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন ভিত্তি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
15: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 18 জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশটিতে গতরাতে রাশিয়া 74টি ক্ষেপণাস্ত্র ও 496টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। টেলিগ্রামে জানানো হয়, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো 48টি ক্ষেপণাস্ত্র ও 476টি ড্রোন ভূপাতিত করে। তবে 25টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন দেশের 33টি স্থানে আঘাত হানে। ইরান আজ সতর্ক করে দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব তেলবাহী ট্যাঙ্কারকে অবশ্যই তেহরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হবে, অন্যথায় কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। কাতারে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের পরোক্ষ আলোচনার একদিন পর ইরানের খাতাম আল নাবিগিয়া সামরিক কমান্ডের জারিকৃত ও রাষ্ট্রীয় টেলিভিশনে এই সতর্কতা প্রচারিত হয়। সর্বশেষ সতর্ক বার্তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গিয়েছে দশটি দল। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর রাউন্ড অফ 32 এর নক আউট পর্বে দেখা গেল চরম নাটকীয়তা আর অবিশ্বাস্য সব লড়াই। 2 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও এক অবিশ্বাস্য রূপকথা লিখেছে বেলজিয়াম। ম্যাচের 24 মিনিটে হাবিবা দিয়ারা এবং 51 মিনিটে ইসমাইল আসারের গোলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল সেনেগাল। তবে 86 মিনিটে রোমেলো লুকাকু এবং 89 মিনিটে ইউরি তেলেমান্সের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ভিএআর রিভিউ এর মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে 3-2 ব্যবধানের এক অবিস্মরণীয় জয় এনে দিল তেলেমান। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সময় সকাল 6টায় 10 জনের দলে পরিণত হয়েও বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 ব্যবধানে হারিয়ে দাপটের সঙ্গে শেষ 16তে পা রেখেছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের 45 মিনিটে ফোলারিন বালুগানের নিখুঁত স্ট্রাইকে লিড নেয় মার্কিনরা। ম্যাচের 64 মিনিটে এই বালুগানি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছড়লে বড় বিপদে পড়ে স্বাগতিকরা। তবে 82 মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় মালিক টিলম্যানের এক দুর্দান্ত ফ্রিকি গোল 10 জনের যুক্তরাষ্ট্রকে 2-0 ব্যবধানের ঐতিহাসিক জয় এনে দেয়। এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অফ 32 এর পরবর্তী সূচিতে 3 জুলাই বাংলাদেশ সময় অনুযায়ী মোট 3টি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া। এরপর ভোর 5টায় পর্তুগাল মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। আর দিনের শেষ ম্যাচে সকাল 9টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। ফুটবল প্রেমীদের জন্য এই প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে নক আউট পর্বের চরম উত্তেজনাপূর্ণ ও ভাগ্য নির্ধারণী লড়াই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবির সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে অনুসরণের তাগিদ তারেক রহমানের। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ সারা দেশে একযোগে শুরু হল HSC ও সমমানের পরীক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে 36,000 প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। দাম কমানো হল LPG-র। রাতভর রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত 18। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 1টায় স্পেন অস্ট্রিয়ার এবং ভোর 5টায় পর্তুগাল ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। খবর শেষ হল।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: FM 90.4. English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। এবং শুরু হয়ে গেল আজকের যে বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির জন্য আমাদের সকল বন্ধুরা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন পাঠান এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করেন আমাদের কাছ থেকে, আমাদের ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের, আমি যদি বিস্তারিত বলি, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএম এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং এই ঘন্টায় অবশ্যই আপনার যে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে করতে পারেন এবং স্যারের কাছ থেকে সেই উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই আসলে বলতে হয় যে প্রতিদিন যখন যে কোনো একটা লাইভ প্রোগ্রামে আসি, যে কোনো একটা প্রোগ্রামে আসি, তখন মনে হয় যে গুড নিউজগুলো জানানো দরকার। আজকে অন্যান্য দিনের মতো কিছু কথা থাকলেও আজকে এমন কিছু সুখবর আছে যা আসলে জানানো দরকার প্রত্যেকটা মানুষকে। মানে আমার এই কথা পৌঁছানো দরকার এভরি কর্নার অব দ্য কান্ট্রি, এমনকি গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যাদের সাধ্য খুব কম। আপনি জানেন দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণ, মানুষ গড়ার কাজ করছি, ইংরেজি শেখানো, IELTS করানো, জিরো থেকে শুরু করে মানুষকে গড়ে তোলা, এর সঙ্গে সঙ্গে বিদেশে বৈধভাবে সততার সাথে অল্প খরচে, যতটুকু না হলেই না, এটা করে যে মানুষের স্বপ্ন পূরণ করা, যার যার সামর্থ্য আছে দেশে ইংলিশের পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মানুষ যেন ঘরে বসে ইনকাম করতে পারে হালাল ভাবে, আর একটা অংশ হলো দেশের প্রত্যেকটা পরিবার থেকে একটা পরিবারের একজন সদস্য, সেজন্য উন্নত দেশে, একটু সেটা হলো স্টুডেন্ট ভিসায় হোক অথবা ওয়ার্ক পারমিট ভিসায় হোক, সেজন্য যেতে পারে এবং প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফোটে, এই কাজ করছি। আশা করি আজকেও অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে, কারণ আজকে আমার কাছে এমন কিছু নিয়ে আসছি যে এখানে অলরেডি সরাসরি কিছু কিছু মানুষ আমাকে বলে, স্যার মধ্যবিত্তের স্বপ্ন কখনো পূরণ হবে, নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ হবে? আমি দেখাতে পারছি কিছু, এখানে কিছু স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং এর সঙ্গে আজকে বলবো বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা। একটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে একটু দিয়েই দিই প্রথম ইন্টারভিউতে, সেটা হচ্ছে আপনি জানেন মনে হয় পৃথিবীর যত উন্নত দেশ আছে যেখানে স্টুডেন্ট ভিসা যেতে গেলেই IELTS দরকার হয়, আজকে আমি বলবো IELTS ছাড়া তো যাওয়া, IELTS সহ তো যাওয়াই যাচ্ছে আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে, একটা পরিবারের পুরো পরিবার নিয়েও যাওয়া যাচ্ছে, কিন্তু IELTS ছাড়া যে যাওয়া যায় এটাও আজকে সেটা বলবো ইনশাল্লাহ। অর্থাৎ যার সফলতার সুযোগ আছে, অর্থাৎ যার যোগ্যতা আছে, একাডেমিক যোগ্যতা, সেও সফল হবে ইনশাল্লাহ। যার যোগ্যতা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। যার টাকা আছে সেও সফল হবে ইনশাল্লাহ। যার টাকা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। এই জন্য বলবো যে আজকের প্রোগ্রামটা কেউ যেন মিস না করে, এটা একটা অনেকের জন্য আশীর্বাদ হবে ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে। আমি আমাদের প্রশ্নে চলে যাই, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছি একে একে। ওয়াহিদ খান তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এইবার HSC পরীক্ষা দিচ্ছি এবং আমি নিয়মিত ইংলিশ চর্চা করি, আমি অনেকদিন থেকে ভিডিওগুলো দেখছি, আমি কি HSC এর পরে IELTS এ ঢুকবো? IELTS ঢুকার আগে কি গ্রামার আমাকে আরো বেশি চর্চা করতে হবে? আমি গ্রামার মোটামুটি পারি। ঢাকা ছাড়া চট্টগ্রামে কি আপনাদের কোনো শাখা নেই? দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অনুগ্রহ করবেন স্যার।
2: আসলে প্রশ্নকর্তার জন্য প্রথমেই শুভকামনা। এই যে একটা কথা বললো যে আমি এখনই শুরু করব নাকি পরে শুরু করব, HSC এর পরে শুরু করব কিনা, ঢাকা ছাড়া আপনাদের আর কোনো শাখা আছে কিনা, এই সব কথাগুলো আসলে কিন্তু বিভিন্ন অজুহাতের অংশ। কেন বললাম, মানুষ কিন্তু এখন এমন একটা যুগে আমরা বাস করছি যখন একটা ঘরের মধ্যে একটা জায়গা, আমি যেখানে বসে আছি এটা কিন্তু আসলে আমি ঢাকা FM, আপনারা অনেকে মনে করছেন যে আমি ঠিক সিফাতের সাথে ঢাকা FM স্টুডিওতে আছি, আমি কিন্তু নাই, আমি আছি কিন্তু অনেক দূরে, এবং আমি আছি ATMS এ এবং ATMS এর হেড অফিস ঢাকার মালিবাগ মৌচাকে আছি, এবং আমাদের সিফাত সাহেব আছেন একদম ঠিক ঢাকা FM স্টুডিও
1: গুলশানে।
2: এবং আপনি বুঝতেই পারছেন যে আমরা কিন্তু বেশ দূরে আছি, এবং আরো দূরে থাকলেও একই অবস্থা হতো। যদি আমি 1000 মাইল দূরে থাকতাম তাও প্রায় একই রকম অবস্থা হতো। ওখানেও ইন্টারনেট থাকলে, আমার এখানে ইন্টারনেট থাকলে একই হতো। এই যুগে যখন আমার কথাই শুনছেন আপনারা অনলাইনে, যখন আমাকে শুনছেন এবং দুজনকে একসাথে পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু আমরা দূরে আছি, অনেক দূরে, যখন এই অবস্থা তখন আপনি কেমন করে মনে করেন যে থাকতেই হবে পাশাপাশি, সেই সেই এখন আর সেই লোকাল ডিস্টেন্সে থাকতে হবে, এটা একেবারে বাতুলতা মাত্র। অর্থাৎ সফলতার জন্য এখন দূর কোনো ব্যাপার না, যে কোনো জায়গার থেকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, সেখান থেকে ইংরেজি শেখা যাবে। এবং ইংরেজি শেখার জন্য কখনো মনে করতে হবে না যে আমি এই আমি একবার এসএসসি পরীক্ষা দিয়ে পড়ব অথবা ইন্টারমিডিয়েট পাশ করে করব, অনার্স পাশ করে করব, এটা না। এটা শিক্ষা, এটা একটা ভাষা, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত তাড়াতাড়ি সে উপরে উঠতে পারবে। কেন? এটা একটা আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে এখন, পুরো পৃথিবীতে এখন আমরা বলি যে একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। আমি আজকে বলছি আপনাদেরকে, একটা অফারও দিয়ে দিচ্ছি এই সঙ্গে সঙ্গে, তুমি যে প্রশ্নটা করেছো তাকে বলবো তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেন করবে, এখন করো, ইংলিশে ভালো হয়ে না তুখর হও, তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, শুধু ইংলিশ দিয়ে। অর্থাৎ যদি কেউ ইংলিশের লেভেল 1 করে এটিএম থেকে, এটা সততার সাথে পরিচালিত, সততার চাদর বানানো, এটিএম থেকে যদি কেউ একবার করে মনে মনের মতো করে না হয়, মনে করলাম তার কিছু ঘাটতি আছে, সে ওই কোর্সটা, স্পোকেনটা বা লেভেল 1টা আবার করতে পারবে একই খরচে। সে অনলাইনে করছে, কোনো কারণে সে ঢাকায় আসার সুযোগ পেয়েছে, বা আমাদের এটিএম হোস্টেল আছে সেখানে থাকলো 2 মাস বা 3 মাস, এখানে থেকে সে অফলাইনে করতে পারবে। আবার সে মনে করছে করেছি 2 বার কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমি বাংলায় যেমন করে ইংলিশ বলতে পারি ঠিক সেভাবে ইংলিশ বলতে পারছি না মনের মতো করে, তাহলে 3 বার আবার সে করবে একই কোর্স। এটাও সে আইএলটিএস করেছে এটিএম থেকে কিন্তু সে আশানুরূপ রেজাল্ট পায়নি, মনে করে সে পেয়েছে 5.5 বা 6.5 পেয়েছে, তার দরকার ছিল 7 বা 7.5। যেন আমাদের গত পরশুদিন এই 2-3 দিন আগে দেখালাম 7.5 পেলে একটা ছেলে, এখন সে পায়নি 7.5 বা 8 পায়নি। আমাদের এখান থেকে এটিএম থেকে তো 9-9 পেয়েছে, পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখান থেকে 9 পেয়েছে, এটিএম থেকে সেখানে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে সে বলছে যে আমি একটু ভালো স্কোর করবো, তার জন্য আরো 2 বার করা লাগবে। এইভাবে 10 বার কোর্স করা যাবে একই কোর্স একই খরচে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অর্থাৎ যত তাড়াতাড়ি শুরু করবে সে তত তাড়াতাড়ি লাভবান হবে। আরেকটু বলে রাখি, আজকে যে অফারটা বলতে চাচ্ছিলাম, যেটা আগে বলেছিলাম একদিন, এটিএম থেকে যারা আইএলটিএস করবে এবং এটিএম থেকে করে যারা 7 পাবে, যতজন আইএলটিএস 9-এর মধ্যে 7 পাবে এটিএম থেকে করে, ততজনকে এটিএমস এর মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এটিএমস এর সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, যারা প্রায় 200টা লোক নেবে একটা কল সেন্টার, পর্যায়ক্রমে প্রথম পর্যায়ে তারা 100 লোক নিতে যাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে 100। তা আমি এত পাবো কোথায়? 100 জন 7 পাওয়া যারা পাচ্ছে চলে যাচ্ছে বেশিরভাগ বিদেশে, থাকছে কয়জন? এই জন্য তুমি এখন শুরু করো, তোমার বেকারত্ব বললাম যে আমি জাদুঘর রাখবো ইনশাল্লাহ, আর যদি তুমি তার থেকে বেশি ভালো করো 7.5 তো আমি নিজেই রেখে দিচ্ছি, আমি দিচ্ছি না। আরেকটা কথা বলে রাখি, যদি কেউ ইনশাল লেভেল 1-2 করে, আইএলটিএস করে, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং করে, খুব বেশি খরচ হয় না, একটা গরুর টাকাও না, কয়েকটা ছাগল, দুইটা ছাগলের টাকা, তো ছোট ছোট দুইটা, খুব বেশি বড় না, এই ছাগলের টাকা দিয়ে অথবা একটা গরুর, ছোট গরুর টাকা দিয়ে এই সবকিছু করা যায়। অথবা 2% জমির টাকা, গ্রামের মাঠের ময়দানের জমি 2% জমি, কোনো কোনো জমি দেখলাম 1 কাঠা জমি, যতটুকু, এতটুকু যথেষ্ট, এইটা দিয়ে সারা জীবনে সে বেকার থাকবে না ইনশাল্লাহ, এতটুকু খরচ করে। এই জন্য মানে যার যা কিছু নাই সেও যেন একটু একটু চেষ্টা করে, অর্থাৎ এটুকু যদি করে এখন থেকে শুরু করে, প্রত্যেকটা সন্তানকে আপনি গড়ে তোলেন, আপনার সন্তান বেকার থাকবেন ইনশাল্লাহ। যারা মেয়েরা আছে, নারীরা আছে, প্রত্যেককে এটা শেখান। যারা অনেক পরিবার, আমি জানি অনেক নারী বিধবা, অনেক নারী ডিভোর্সি, অনেকে স্বামীর পরিবারে নাই, বাপ্পার পরিবারে আছে, ভাইয়ের পরিবারে আছে বা অন্য কারোর সাথে আছে, খুব কষ্টের দিন যাপন করছে, তাদেরকে বলবো যে এইটুকু শিখতে অনলাইনে ঘরে বসে, তারা কখনো বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি একটা কাজ করছি সবকিছুর জন্য, অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বার দেওয়া যাবে কিনা, আমি আগে ব্যক্তিগত নাম্বার শেষে দিতাম, আমি এখন দিচ্ছি। এই জন্য যে অনেকেই বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, এত বেশি ফেক ভিডিও আছে, কোনটা যে অরিজিনাল কোনটা যে আসলে এটা অনেকে বলতে বলে স্যার আপনার নাম্বার হলে খুশি হতাম, সরাসরি আপনার সাথে কথা বলতাম। এই জন্য আমি একটা কানেক্টিভিটি দিব, আমার ব্যক্তিগত নাম্বার যেটা আমার সাথে আছে প্রায় একুশ বছর, দীর্ঘ একুশ বছর আমার সাথে আছে, এই নাম্বারটা আপনাকে দিচ্ছি ব্যক্তিগত নাম্বার। এখন আপনারা কথা বলবেন, যেহেতু কথা বলছি এই জন্য হয়তো আমি না ধরতে পারলে তখন আমার কলিগ আমাকে এটা হেল্প করবে, আপনার কল ধরা হবে ইনশাল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইচ্ছা মতো চাইলে মেসেজ করতে পারেন 01712 80 81 93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার, আপনার এটিএম স্যার অথবা মানুষ গড়ার কারিগর এই হিসাবে সেভ করে রাখুন 01712 80 81 93 এবং আপনার বন্ধুর মতো মনে করেন, এই এই নাম্বারটা সারা জীবন সাথে রাখুন আপনার জন্য বা আপনার পরিবারের কারোর জন্য, কারণ এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে নাম্বারকে কেন্দ্র করে যার নাম এটিএম, ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আর একটা কথা বলে, এখানে হোয়াটসঅ্যাপ বললাম কেন, এখানে অনেকেই বলে যে স্যার আমি মনের কথাগুলো কিছু বলতে চাই লিখতে চাই, সেজন্য হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো আপনি মেসেজ লিখতে পারেন, সেগুলো আমি আমার অবসর সময় আমি অ্যান্সার করি, আর যেগুলো আমি অ্যান্সার করতে পারি সেগুলো আমার কলিগদের দিয়ে আমি সেগুলো উত্তর দেওয়াই, আশা করে বুঝতে পেরেছেন। তবে তার আগে একটু গুরুত্বপূর্ণ দিচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যা জীবন বদলাবে ইনশাল্লাহ, ইউটিউব চ্যানেলটার নামও ঠিক আমার নামের সাথে মিল করে, এটিএম তারপর লিখুন স্যার এস আই আর, এটিএম লিখে স্যার লিখুন এবং সাবস্ক্রাইব করে ভিজা মানে আমাদের পুরো ভিডিওগুলো দেখুন, যতজন পুরোটা দেখবে ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন ফাহিম ইসলাম, তিনি লিখেছেন স্যার আমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, পাশাপাশি অনার্স ভর্তি হয়ে কোন কোর্স করলে ভালো হবে?
2: আচ্ছা দেখো, মাদ্রাসা থেকে তুমি দাওরা পাশ করেছো, এখন দাওরা হচ্ছে আমাদের বাংলাদেশে আগে এটাকে অবশ্য সরকারিভাবে মৌখিকভাবে হলেও এটা কিন্তু ইকুইভ্যালেন্ট মাস্টার্স বলা হয়েছে, পরীক্ষাটার নাম হায়াতুল উলিয়া, তো বাংলাদেশে এটা কিন্তু মোটামুটি স্বীকৃত, কিন্তু বিদেশে এই লেখাপড়া বা এই একাডেমিক যোগ্যতাটা আসলে ওইভাবে গ্রহণযোগ্য নয়, সেজন্য কি করতে হবে আমি তাদেরকে বলবো, জাস্ট এখন কিন্তু ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, এশিয়াতে যাওয়ার সুযোগ আছে, আমি যেমন দেখাচ্ছি এখন যেমন এটিএমস এর মাধ্যমেই এই চলে আসছো, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিট, হ্যাঁ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে, এটা তো ওয়ার্ক পারমিট বৈধ ভিসা, তো এশিয়াতে হচ্ছে ইউরোপে হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে, তো যাদের একাডেমিক যোগ্যতা আমাদের দেশের ইন্টারমিডিয়েট বা যারা আলিম পরীক্ষা দিয়েছে দাখিল আলিম তাদেরটাও গ্রহণযোগ্য, বাট যারা আলিয়াতে পড়াশোনা করে নাই কমই মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাও কিন্তু এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ, কারণ শিক্ষাগত যোগ্যতা থাকলেও যাওয়া যাচ্ছে না থাকলেও যাওয়া যাচ্ছে, এশিয়াতেও কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বৈধ হবে, কেউ কখনো আর ওই যে লিবিয়া থেকে, লিবিয়া যায় অনেকে ওখান থেকে সাঁতার কেটে বা বোটে করে নৌকায় করে ট্রলারে করে তারা অনেকে দেখবেন যে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে মারা যায় তারা ইউরোপের পাড়ি দেওয়ার চেষ্টা করে, এটা অত্যন্ত দুঃখজনক, অনেকেই মারা গেছে। আমার সাথে কথা বলার কথা ছিল একটা ছেলে, সে ফরিদপুর থেকে আসার কথা, তার মামা একদিন বলল স্যার আমি অনেকভাবে আমার ভাগিনাকে বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবেই সে আইএলটিএস করতে রাজি না, সে আইএলটিএস করে ইউরোপে যাবে সেটা সে করতে চাচ্ছে না, সে চাচ্ছে যে কোনোভাবে ওয়ার্ক কমিটি তাকে পাঠানো হোক, তখন অনেকগুলো বৈধভাবে এইভাবে ছিল না, তো আমি তখন বললাম যে আমার কাছে তো ওইভাবে নাই, তো স্টুডেন্ট ভিসা যেটা আছে সেটাই করতে পারবো, ইউরোপে যাওয়ার তো সুযোগ আছে, আইএলটিএস একটা পয়েন্ট হলেই হচ্ছে, আপনি জানেন এখন 5.5 হলে ইউরোপে যাওয়া যাচ্ছে আইএলটিএস, যারা ইন্টারমিডিয়েট পাস বা আলিম পাস, এখন সেই ছেলেটা করবে না আইএলটিএস, সে অনলাইনেও করবে না অফলাইনেও করবে না। তার মামা বলল স্যার আমি অনেক চেষ্টা করেছি এটিএম যা সততার চাদর পড়ানো কিন্তু সে আসবে না, কিছুদিন পরে আমাকে সংবাদ দিল আমার এক সহকর্মীর মাধ্যমে যে স্যার 13 দিন পরে জানা গেল সে মারা গেছে এবং তার গায়েবানা জানাজা পড়া হয়েছে, অর্থাৎ একটা আইলস করল না, এটিএম সে আসলো না এবং তার পরিণতি কিন্তু ভালো কিছু হলো না, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। আমি বলবো ওই পথে কেউ যাবেন না, কেউ আপনারা কোন দালাল চক্রের হাতে পড়বেন না, এখন বৈধভাবেই ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই ইউরোপে যাওয়া যাচ্ছে, আপনার লেখাপড়ার যোগ্যতা না থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলে তো স্টুডেন্ট ভিসাই যাওয়া যাচ্ছে এবং পুরো পরিবার নিয়ে যাওয়া যাচ্ছে, যাদের যোগ্যতা আছে, ইন্টার পাস বা অনার্স পাস, যে কোনো একটা পাস হলেই হবে, বার্লিন পাস বা ডিপ্লোমা পাস, যে কোনো একটা পাস হলে হচ্ছে। এর সাথে আইএলটিএস আমরা করাচ্ছি, একবার না বলে দুইবার, দুইবার না বলে তিনবার, তিনবার না চারবার, না হলে এক কোর্স দশ বার করানোর সুযোগ দিচ্ছি, তারপরে আমরা ভিসা প্রসেস করছি, এখান থেকে একই জায়গা থেকে প্রসেস করছি। ভিসা না হলে কিছুই না হচ্ছে না, আমরা তো এক টাকাও নিই না ভিসা না হলে, তাহলে সমস্যা কোথায়? এবং আরেকটা কথা বলি, যেহেতু আগে এই এই ওয়ার্ক পারমিটগুলো হতো না, এখন হতো না, এখন তো হচ্ছে, এই সুযোগগুলো আছে, ওই কান্ট্রিগুলো দিচ্ছে কিছু, সেই সুযোগগুলো কাজে লাগানোর তো সুযোগ আমরা পাচ্ছি। আচ্ছা, হতে পারে যে একজনের জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, সে তার সামর্থ্য নাই, কিছু বিক্রি করেন, হয়তো আপনার পাঁচ কাঠা জমি আছে বা আপনার কয়েক শতাংশ জমি আছে বাড়ি ভিটা ছাড়া, সেই জমিটা আপনি কিছুই কাজ করছেন না বা খুব একটা ইনকাম আসে না। সত্যি একটা এক্সাম্পল বলি, আমার বাড়ি কুষ্টিয়াতে, তো আমার বাড়ি যেখানে তার কাছেই ঠিক আরেকজনের বাড়ি, তো সেখানে দেখলাম যে একজনের, আমি জিজ্ঞেস করলাম তার আছে কি, তার আছে হলো ওখানে ভুল না করে থাকলে মোটামুটি লেস দেন 10 ডেসিমাল হবে, অর্থাৎ 10 শতাংশের কম হবে। তা জিজ্ঞেস করলাম যতটুকু, তাতে মনে হলো যে ওই এলাকার দাম অনুসারে তার ওই সামর্থ্যটুকু আছে রবি পাঠানোর মতো, ওইটুকু দিয়েই ভিটা বাড়ি ছাড়া তার এইটুকু আছে। আমি তাকে জিজ্ঞেস করেছি এই জমিটাতে কতটুকু ইনকাম আসে বছরে, বলছে আমরা কিছুই করতে পারি না, ওটা আসলে ভিটার জায়গা, ওই জায়গাতে তারা যতটুকু করে কিছু শাকসবজি সেগুলো হয়, কিছু পরিবারের প্রয়োজন মেটে, কিন্তু এমন কোনো আহ্বান ইনকাম আসে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ওই জায়গাটা বিক্রি করে যদি কেউ সে ইউরোপে পাঠায়, ওয়ার্ক পারমিটেই পাঠায়, তার প্রতি মাসে শুধুমাত্র বেসিক স্যালারি হবে 1 লাখের উপরে, এবং অন্যান্য ওভার টাইম সবকিছু দিয়ে দেখা যায় 2-3 লাখ টাকা তার ইনকাম আছে, এবং আস্তে আস্তে সে ওখানে সেটেল হওয়ার একটা সুযোগ আছে, এবং সে যদি একবার সেটেল হতে পারে ইউরোপে, তাহলে সে আরো 5-7 জনকে নিতেও পারবে ইনশাল্লাহ ভবিষ্যতে। যেন অনেকে আনম্যারিড, সে ওখানে যে বিবাহ করবে, বিবাহ সূত্র তো তার ওয়াইফকে নিতেই পারছে, ওয়াইফ যেতে পারলে তখন তার ওয়াইফের পরিবার যেতে পারছে, তার পরিবার যেতে পারছে, তার ওয়াইফের পরিবার যেতে পারছে ইনভিটেশনে, বৈধ কাগজ থাকলে, তা আমি তো বৈধভাবে পাঠাচ্ছি, সুযোগটা আছে। তো সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, এবং আপনি আরো অবাক হবেন, স্টুডেন্ট ভিসায় যেতে জাস্ট ইন্টারমিডিয়েট পাস লাগে, অথবা আলিম পাস লাগে, অথবা ডিপ্লোমা পাস লাগে, অথবা অনার্স পাস লাগে, যে কোনো একটা পাস হলে হবে, কারণ কিছুই পাস নাই তখন তাকে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি, বাট কিছু পাস আছে তখন তো এটা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, একজন হাজবেন্ড ওয়াইফ, শুধু একজন, যেটা আমি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন, হাজবেন্ড ওয়াইফ, এটা হচ্ছে ভদ্র মহিলা, আড়াই মাস আগের গল্প একটা। উনি একদিন আসলেন, বললেন যে স্যার আমার তো অনার্স পাস, আমি একা যাবো না, ইউরোপে যেতে চাই, কিন্তু আমি যেতে চাই সবাইকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে আইএলটিএস করুন। তো এটিএমস থেকে আইএলটিএস করলো, মোটামুটি কিছু সময় নিয়ে আইএলটিএস 6.5 পেলো, এবং দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, এটিএমস থেকেই হয়েছে, এটিএমস থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ডেনমার্কের ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা অনেকে বাসায় ঘরে বসে করতে পারে, আসতে পারে না, তাদের জন্য আমরা অনলাইনে করি, আর এখানে যারা আছে ছেলেদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা রেখেছি, থেকে করা যায়, 3 মাসেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, তার নিজের, তার নিজের যোগ্যতায়। আচ্ছা, এটা তার ছোট মেয়ে, ও তো কোনো যোগ্যতা, এটাও ডেনমার্কের ভিসা একসাথে। এটা দেখেন তার বড় মেয়ে, এটা ডেনমার্কের ভিসা, এটা তার হাজব্যান্ড। দেখেন এই 4টা ভিসা দেখালাম, যোগ্যতা কিন্তু একজনের, তার একসাথে ফ্লাই পড়েছে, একসাথে ওখানে থাকবে ইনশাল্লাহ, একসাথে ওদের ইনশাল্লাহ সেটেল হবে, একসাথেই তাদের পেয়ার প্রসেস বা অন্যান্য সবকিছু পাবে ইনশাল্লাহ। আজকে তারা মধ্যবিত্ত বলে ভুল হবে, জমি জমা বিক্রি করে তারা চলে গেছে, তারা অনেক জমি ইনশাল্লাহ করবে। আমি বলেছিলাম আজকে জমি হয়তো সে 20% বিক্রি করেছে, কিন্তু ইনশাল্লাহ প্রতি বছর সে 20% না, প্রতি বছর কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ, গ্রামের জমি কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ। এই জন্য একটু একটু জাস্ট এই তথ্যগুলো জানা দরকার। আর যাদের এই যোগ্যতাটাও নাই, তাদের হাজবেন্ড জাস্ট হাজবেন্ড, উনি আগে ওয়ার্ক পারমিটে যাক, যার যোগ্যতা নাই যেতে হবে, সফল হতে হবে, উনি যাক, উনি হওয়ার পরে উনি যখন সেটেল হবে, উনি যখন পেয়ার পেয়ে যাবে, উনি যখন সিটিজেনশিপ পাবে, তখন তো সবাই পুরো পরিবার যাবে ইনশাল্লাহ। এই জন্য কষ্ট করে একজনকে পাঠান, কত কাল কষ্ট করবেন, কত কাল? আপনি যেখানে যান, আমি খুব কষ্ট পাই যখন এই কথাগুলো শুনি, একটা লোকের তার দশ বারো বার, দশ থেকে বারো বার সে মেডিকেল করেছে, বাড়ি হলো নারায়ণগঞ্জের ওই সম্ভবত নদীর ওই পারে। আমাকে এসে বললো, স্যার আমি এটিএমস এর তথ্য জানতাম না, এটিএম যা সততা চাদর মোড়ানো জানতাম না। তো প্রথমে সে কি করেছে, তার বাড়ির পাশের এক প্রতিবেশী, সে বলল তোমাকে আমি দুবাই পাঠিয়ে দিব। এই দিয়ে সে টাকা পয়সা নিল, টাকা পয়সা নিয়ে সে মানে মেডিকেল করেছে। মেডিকেল করানোর পরে বলছে ভালো মন্দ খাও, কারণ কয়েকদিন পরে তোমাকে ফ্লাই করতে হবে। সে ভালো মন্দ খেয়েছে, জামা কাপড় যা কিছু কেনার কিনেছে, পোশাক আরো কিনছে, সবার কাছে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে কিছুদিন পরে জানলো যে না, ভিসাটা হয়নি। তারপরে বললো যে ঠিক আছে, এখানে টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। ঠিক আবার কিছুদিন পরে তার আপন দুরাভাই, তার বললো যে আমার একদম কাছের মানুষ, সম্ভবত তার আত্মীয়, দুলাভাইয়ের আত্মীয়, আপন দুলাভাইয়ের আত্মীয়, মানে তার বোনের হাজবেন্ডের আত্মীয়, তার মাধ্যমে সে করলো হচ্ছে তুরস্কের ভিসা। এখানে বললো যে ঠিক আছে টাকা পয়সা দাও, আবার সে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মেডিকেল দিয়েছে, সবকিছু দিয়েছে, ভিসা হয়নি। বললো যে এবার হয়নি, ঠিক আছে কিছু টাকা তোমাকে ফেরত দিচ্ছি, অর্ধেক টাকা খরচ হয়ে গেছে, অর্ধেক টাকা দিলাম। এইভাবে করতে করতে তার, এবং প্রত্যেকবারই তার খুব কাছের লোক, এই কাজগুলো কিন্তু প্রত্যেকবারের কাছের লোক, এইভাবে তার দশ থেকে বারো বার মেডিকেল দিয়েছে, দশ থেকে বারো বার মেডিকেল দিয়েছে। সে ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে, সে আমার কাছে এসে বলল, স্যার এতকাল পরে, এতবার ই করার পরে, তখন আমার হঠাৎ করে একদিন স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এটিএম স্যার নামে একটা পেজ আসলো। সে তখন বিশ্বাস করেনি, বাট কোন একটা কথা শুনে তার মধ্যে মনে হলো যে আমি তো এই প্রোগ্রামটা কেন আগে শুনলাম না। এই যে দশ থেকে বারো বার সে মেডিকেল দিল, এতবার সে এত প্রত্যেকবারই প্রতারিত হয়েছে, কাকে বিশ্বাস করবেন? মানে যাকে দিয়ে করছে সেই দেখেন। যেটা ছোট্ট একটা মানে ঈশের গল্প মনে পড়ে গেল, ছোটবেলায় তখন রাজশাহী ইউনিভার্সিটি একটা ছোট্ট গল্প, সেটা হলো সে কি করেছে দেখেন, মানে বিশ্বাস করবে কেমন করে। সে একটা রাতের বেলা বেরিয়েছে, রাতের বেলা বেরোনোর পরে ওই কোন এক বন্ধুর কাছে নোট শেয়ার করে, পরের দিন তার একদিন পরে মনে হয় তার পরীক্ষা বা তার পরের দিন পরীক্ষা, তো নোটগুলো তার ছিল না, সে ছিল গ্রামে, ছিল হলে আসছে। তো হলে ওইখানে এক ফ্রেন্ড, সে থাকে একটু দূরে, শহরে থাকে, তো শহরে সেই ফ্রেন্ডের ওখানে যেতে যাচ্ছে, যেতে গেল একটা রিক্সা দেখছে, একটা রিক্সায় ছিল, সে রিক্সায় উঠছে, উঠার পরে রিক্সাতে নামছে, খুব তাড়াতাড়ি নামলো, বন্ধুর বাড়ির ওখানে নামছে। নামার পরে যখন রাতের বেলা বেরিয়েছে, রাতের বেলা বেরোনোর পরে ওই কোন এক বন্ধুর কাছে নোট শেয়ার করে, পরের দিন তার একদিন পরে মনে হয় তার পরীক্ষা বা তার পরের দিন পরীক্ষা, তো নোটগুলো তার ছিল না, সে ছিল গ্রামে, ছিল হলে আসছে। তো হলে ওইখানে এক ফ্রেন্ড, সে থাকে একটু দূরে, শহরে থাকে, তো শহরে সেই ফ্রেন্ডের ওখানে যেতে যাচ্ছে, যেতে গেল একটা রিক্সা দেখছে, একটা রিক্সায় ছিল, সে রিক্সায় উঠছে, উঠার পরে রিক্সাতে নামছে, খুব তাড়াতাড়ি নামলো, বন্ধুর বাড়ির ওখানে নামছে। নামার পরে যখন টাকা দিচ্ছে রিক্সাওয়ালাকে, তখন হাতের দিকে তাকিয়ে দেখে যে হাতটা হলো

0: যখন নিতে গেছে তখন দেখেছে বন্ধুর হাতটাও ডোরাকাটা। তখন সে আবার সে ভয় পেয়েছে, সে তখন চিৎকার করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যে তখন সে আরেকটা রিক্সাওয়ালাকে দেখছে, তখন সেই রিক্সাওয়ালাকে বলেছে ভাই আমাকে নিয়ে যান তাড়াতাড়ি, আমার হোস্টেলে যেতে হবে। সে বলছে ঠিক আছে। তো বল কত টাকা, তো যা ইচ্ছা তাই দিও। তো সে গেছে, যে আবার টাকা দেওয়ার সময় দেখে যে আবার হাতটা জোড়া কাটা। তখন সে আবার সে মানে তখন তাকে বিশ্বাস কাউকে বিশ্বাস করতে পারছে না। তখন সে তাড়াতাড়ি সে দৌড়িয়ে চিৎকার করতে করতে যখন সে হলের কাছাকাছি, তার ঠিক হলের কাছাকাছি গেছে, তখন দেখে তার এক ফ্রেন্ড ওখানে একটু বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওখানে হাওয়া খাচ্ছে বা কোনো কিছু কাজ করছে ওখানে। তখন বলল, দেখ আমি অমুক জায়গায় গেলাম, এটা দেখি তার হাত কাটা, হাতে ডোরা কাটা। তারপরে একজন গেলাম সেখানে, যার কাছে নোট নিলাম সেও দেখে ওটা। কাকে বিশ্বাস করব, যার কাছে যাই সেই দেখে যে এটা। এই দুইটা রিক্সাওয়ালা পরপর তার দুইজনের হাতেই হাতে ডোরা কাটা। বল আমি আজকে এই বিপদের মধ্যে পড়েছি। তখন সেই ফ্রেন্ড বলল, এইরকম হাত দেখে তার হাতটা ওইরকম। তো ঘটনাটা কেন বললাম, ও তখন সে সেন্সলেস হয়ে গেছে, তখন সে অজ্ঞান হয়ে পড়েছিল, ওইভাবেই ছিল ওইখানে। কেন বলুন তো, এই যে যত জায়গায় সে গেল সব একই রকম দেখলো, মানে বিশ্বাস করার কোনো জায়গা নাই, যেখানে জায়গায় সেটাই এটা, যে বন্ধুর কাছে নালিশ করছে সে ওরকম। এরকম আমাকে বলে অনেকে, স্যার যেখানেই আমি ভিসার জন্য গেছি, এজেন্সিতে গেছি, সেখানে টাকা নিয়ে নিছে, টাকা নিয়ে বলছে ভিসা হবে ভিসা হবে ভিসা হবে, সব জায়গায় একই অবস্থা। এত কিছুর পরে অনেকের শেষ পর্যন্ত এটিএম সে আসে অনেক দূরে, বলে স্যার বাড়ির পাশে পাইনি, বাড়ি তো সিলেটে, বাড়ি তো চট্টগ্রাম, বাড়ি তো, আরে জীবন এটা ঢাকার মালিবাগ কত দূরে, একদিন কষ্ট করে চলে আসো, কি আছে, আপনারা চলে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, না থাকলে ধার করে আসুন, আপনি ঢাকায় আসার টাকা নাই ধার করে আসুন, না হলে দুটা মুরগি বিক্রি করুন, কবুতর বিক্রি করুন, ধার করে আসুন, কিছু বিক্রি করুন, প্রিয় জিনিসটা বিক্রি করুন, তারপরেও আসুন আমার কাছে। আমাকে কেন বলতাম যে আমার কাছে আসতে বলছি, জেনে যান বুঝে যান এখান থেকে আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাই করি, কিছু না থাকলে দেশে কিছু করবেন ইনশাল্লাহ, আপনার বেকারত্ব ইনশাল্লাহ থাকবে না, আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য, একটু কষ্ট করে আসতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতেই হবে, স্বপ্ন পূরণ করতে হবে, সারা জীবন কষ্ট করা যাবে না। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা কোনো অপরাধ না, বাট গরিব হয়ে মৃত্যুবরণ করা যাবে না। ইফ ইউ আর বর্ন পুওর, দ্যাটস নট এ ক্রাইম, দ্যাটস নট এ প্রবলেম, that's not at all issue, that's not a land issue, but don't die poor. গরিব হয়ে জন্মগ্রহণ করা কোনো অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা জীবন, একটা জীবনকে কাজে লাগাতে হবে, ইনশাআল্লাহ হালাল ভাবে বড় হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি দারিদ্রতার কোনো আকার থাকতো আমি তাকে হত্যা করতাম, কারণ দারিদ্রতা গরিবি হাল মানুষকে শিরক আর কুফুরের দিকে নিয়ে যায়। সে দুনিয়াতেও দেখা যায় গরিব থাকে, অনেক মানুষকে দেখবেন দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব, কারণ দারিদ্রতার কারণে সে আসলে মানে হালাল ভাবে ইনকাম করতে পারেনি, ইবাদতও করতে পারেনি। আশা করি আজকের পরে কেউ যেন আর একটা দিন নষ্ট করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, মনের মতো কথা বলতে চাই, লিখতে চাই কিছু, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাই, সেজন্য আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি। এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর বলে আপনারা সেভ করে রাখুন, 01712 80 81 93, এটা আমার পারমানেন্ট নাম্বার ইনশাআল্লাহ, 01712 80 81 93। আর এটা আমার ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার নামে, এটিএম লিখুন, তারপরে স্যার লিখুন SIR, এটিএম স্যার লিখে সাবস্ক্রাইব করে ভালো লাগুক আর খারাপ লাগুক ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ জীবন বদলাবে।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে দ্য প্রিন্স আছেন, তিনি লিখেছেন, স্যার আমার সামনে এক্সাম, আমি ইংরেজি ভালো পারি বাট অলসতার জন্য বেশি দক্ষ হতে পারি নাই, পরামর্শ দেন আমি কি করতে পারি।
0: আচ্ছা, যে বলছে প্রিন্স যে আমি ইংরেজি ভালো পারি কিন্তু অলসতার জন্য কিছু করতে পারি, তুমি যে ভালো পারো তোমার কাছে মনে হচ্ছে, তুমি কতটুকু ভালো পারো তাকে তুমি জানো, তোমাকে কে বলেছে যে তুমি এতটুকু ভালো জানো? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই দাবি করি যে আমি ভালো জানি, আমি অমুক ভালো জানো, তমুক ভালো জানি। আমার কাছে কিছুদিন আগে এক গার্ডিয়ান এসে তার নিজের ছেলে, হি ওয়াজ ব্র্যাগিং অ্যাবাউট ব্র্যাগিং অ্যাবাউট হিজ সান, এবং বলেছিল যে খুব ভালো আছে। তো বললাম যে কতটুকু ভালো? হ্যাঁ, তখন সে বলল স্যার হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, মানে শুধুমাত্র স্পিকিং ফ্লুয়েন্টলি।

0: কিন্তু কোনো একটা বড় দক্ষতা না। সে একটা কথা বলছে, এটা একটু তাড়াতাড়ি ভালো করে বলছে, কিন্তু যে কথাটা বলছে তাকে সঠিক আছে। দেখা গেল যে আমি তাকে বললাম ঠিক আছে এই এটা ফিল আপ করতে একটা বাক্য নিয়ে, সেটা সে লিখেছে, বাট সেই বাক্যটা লিখেছে ভুলে ভরা। আমরা যে লিখতেই ভুল করছে, সে বলতেও ভুল করবে, তবে সে বলাটা সে হয়তো তাড়াতাড়ি বলছে, একটু ফ্লুয়েন্টলি বলছে, কিন্তু এটা তো ফ্লুয়েন্সি না। ফ্লুয়েন্সি ডাজন্ট মেক সেন্স দ্যাট ইউ আর গোয়িং রং ইফ ইউ হ্যাভ টু গো রং সামওয়্যার গ্রামাটিক্যালি, তাহলে কখনোই সেকে ফ্লুয়েন্সি বলা যায় না। বরং আমি যখন বাংলায় কথা বলছি, আমাকে খুব তাড়াতাড়ি কথা বলছি না, এই যে সাবলীলতা এটা রেখেই ইংলিশে কথা বলবে, এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। তো বললাম যে এটা তো হয় না। তো এই জন্য অনেকেই যেমন মানে নিজেকে যেটা করে সে মনে করে সে খুব ভালো, আসলে সে ততটা ভালো না। দেখেছি গ্রামাটিক্যালি সে অনেক ফল্টি গ্রামার দিয়ে কথা বলছে, যে কথা বলছে তা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাকে একজন বলছে স্যার আই এম টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আমার বললাম যে তো হয় তো না, সেন্টেন্সটাই তো হয়নি, আই এম অ্যাগ্রি তো হয় না, আই এম টোটালি অ্যাগ্রি তো হয় না, আই অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, তখন তুমি বলতে পারো আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। তিনি এটিএম স্যারের প্রোগ্রামটা দেখো, হয় কথাটা হয় তো না, তার মানে কথাটা কিন্তু সে সুন্দর করে বলেছে, হ্যাঁ হয়তো ফ্লুয়েন্টলি বলেছে, স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু ভুল হয়েছে। একজন বলল সে গতকাল কুষ্টিয়ায় যাবে, দেখেন কথাটা কিন্তু সে বলেছে, কিন্তু হয় না কিছু, কিচ্ছু হয়নি, টেনশন হয়নি, কোনো কিছু হয়নি। সুতরাং এই জন্য বলবো যে এমন কোনো ইংলিশ বলা যাবে না যেটা ভুলে ভরা, কোনো ল্যাঙ্গুয়েজ না। এই জন্য আমি বলবো যে শুদ্ধভাবে শেখার জন্য ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করেন, তারপর আইএলটিএস করেন, ইনশাল্লাহ এটা মনের মতো করলে সে বেকার থাকবে না, শুধু এইটুকু করলেই সে বেকার থাকবে না ইনশাল্লাহ, সে যে বয়সেই হোক না কেন। যারা রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে বলবো আপনারা এইটুকু শিখে নেন, তারপরে আপনি রিটায়ারমেন্টে যান, কখনো কারো অনুগ্রহ নেবেন না। নেভার গেট ইট হায়ার্ড ইন ইয়ার লাইফ, আই এম সেইং আপনার হয়তো বয়স হয়ে গেছে, বাট নেভার গেট ইট হায়ার্ড অ্যান্ড নেভার এক্সপেক্ট সামথিং ফ্রম ইয়ার সন্স, ফ্রম ইয়ার ডটার্স or from anyone after retirement. After retirement er pore apnar retirement er pore kokhon apnar sontan apnar chele me ba onno karo kache expect korben na, protasha expectation always hide. If you expect too much from someone, from some people, you'll really get hurt. Mone rakhben manusher jibon ta emon je ekta shomoy mone hobe je apni apnar jonnoi, কেউ কারো না। সিফাত, আপনাকে যে একটা প্রশ্ন করি, বলুন তো পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কে? বাবাকে অনেকে মনে করে বাবা সবচেয়ে আপন, কেউ বলে মা সবচেয়ে আপন, আপনার কাছে কি মনে হয়?
1: আমার কাছে তো স্যার এরকমই মনে হয় আর কি, বাবা মা। এবং
0: আমাদের জীবনে আপন শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন
1: নেই। ডেফিনেটলি আল্লাহ তো অবশ্যই, মানে আমি আসলে পৃথিবীর মানে আমাদের পরিবারের কথা চিন্তা করে আসলে বললাম, আর অবশ্যই নিঃসন্দেহে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আসলে
0: আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কোনো একটা মাধ্যমে, বাবা মার মাধ্যমে,
1: জি,
0: কিন্তু যিনি আমাদেরকে পাঠালেন তিনি আল্লাহ,
1: সৃষ্টি করেছেন আমাদের,
0: হ্যাঁ যিনি আমাদের সৃষ্টি করেছেন, দ্য মোস্ট বেনিফিসেন্ট। হ্যাঁ, এবং এবং এই যে দ্য গ্রেট, মানে আমরা যে মহান আল্লাহ বলি, দ্য গ্রেটেস্ট, এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক ঘরে পাঠিয়েছেন, এক এক বাবার কাছে, এক এক মায়ের কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তার কাছেই ফিরে যেতে হবে, আবার তার কাছে, তার মানে বুঝতে পারছেন, মানে তার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে দেবো। মাঝখানে আমরা যত কিছু আছি এগুলো কিন্তু আমরা বিভিন্ন পরিচয় বলছি, বিভিন্ন আসলে প্রত্যেকটা একটা নাটক, প্রত্যেকটা একটা আমরা নাটক,
1: সবই ক্ষণস্থায়ী আর কি,
0: ক্ষণস্থায়ী। তো আমরা এই জন্য বলে অভিনয় করে যাচ্ছি, কেউ বাবার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ সন্তানের অভিনয় করছি, ভাই বোনের অভিনয় করছি, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, অভিনয় বলবো না কাজই করে যাচ্ছি, কিন্তু কথা হলো যে এক সময় আমাদেরকে চলে যেতে হবে, সময় লাই না তুর যাওয়ান। তো এই জন্য বলবো একমাত্র আল্লাহ, তাকে আপনাকে নিরাশ করবেন না। আমাদের কি এতটুকু সময় হয় না? অলসতা হোক আর যাই হোক, পাঁচ শক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়েছেন, এটা কি পড়তে পারি না? এর জন্য কি আলাদা টাকা লাগে, পয়সা লাগে? এর জন্য কি আলাদা আলাদা আলাদা বাসস্থান লাগে, আলাদা অ্যাকোমোডেশন লাগে, আলাদা যোগ্যতা লাগে? কিছুই লাগে না। দেখেন এইটুকু আমাদের করতে হবে। আমরা অনেক সময় বলি যে এই যে আমাদের রিজিকের জন্য আল্লাহ তাআলা কি বলছেন, নামাজের পরে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি তোমার রিজিকের অন্বেষণ করো, আল্লাহ তাআলা বলছেন। এবং তারপর আল্লাহ তাআলা এমন করে বলছেন যে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ানোর দায়িত্ব আমি নিই, আল্লাহ নিয়েছেন। সুতরাং আমাকে এখন অন্বেষণ করতে হবে। আল্লাহ বলছেন কি, তুমি তো চেষ্টা করো আমি তোমাকে দেব। আচ্ছা, সূরা নাজমের মধ্যে 39 নম্বর আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন এমন কেউ নাই, অর্থাৎ যদি কেউ চেষ্টা করে, অর্থাৎ যদি কেউ, যা মানুষ যা চাইবে তাই পাবে। অর্থাৎ যদি আমি ছোট করে বলি, আল্লাহ তাআলা বলছেন কি, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, চেষ্টাই করলাম না পাবো কি কোন করে। ঠিক একই রিলেশন তাকে কোথায় দিচ্ছেন আবার? সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলছেন যে যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না, আমি তার এই করি না, আমি তার উন্নয়ন করি না। তা নিজেরা নিজের চেষ্টা করছে না, সচেষ্ট হচ্ছে না, আমি তাকে কেন করবো? অর্থাৎ তুমি চেষ্টাই করছো না, তুমি বসে আছো, তুমি বলছো যে আমি হবে না, হবে না। এই জন্য প্রত্যেকে বলবো যে আজ থেকে জেগে ওঠো। যদি মুসলিম পরিবারে হও, তোমার এখন থেকে শখ একদম ভোরবেলা দিন শুরু করো, ফজর নামাজ পড়ে দিন শুরু করো, পাঁচ ওয়াক্ত নামাজ, চার না হয় চার করা যাবে না। অন্য ধর্ম যদি হয়, দিন তোমার আগে উঠতে না পারে, তুমি সফলতা যাচ্ছ ইনশাল্লাহ। কয়েকটা আমলের কথা বলবো, প্রত্যেক মুসলিম যেন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে ঘুমান, আজকে থেকে এটা করবেন। রাতে ঘুমানোর আগে সূরা বাকারা শেষের দুই আয়াত পড়বেন, সকালেও এটা করবেন, সূরা বাকারা শেষের দুই আয়াতটা রাতে সূরা মুলক পড়বেন অবশ্যই। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আয়াতুল কুরসি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সে জান্নাতে যাবেই, কেন যায়নি, সে মারা যায়নি তাই। এদের এই আমলটা কখনো আমরা ছাড়বো না, এক একটা নামাজও কাজ করবো না ইনশাল্লাহ, কোন কাজের কারণে আমরা নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। হ্যাঁ, ইউসুফ ইসলামা মিত্ররা, হ্যাঁ আলাইকুম মাদ্রারা, এখানে আল্লাহর কাছে যারা তওবাকারী হয়, যারা ইস্তেগফার করে, যারা ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে রিজিক বাড়াই দেন, সন্তান সন্ততি দেন, তারকে আল্লাহ যা ইচ্ছা, মানে আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ দেন। সেই জন্য ইচ্ছা মতো প্রতিদিন অনেকবার তওবা করুন, অনেকবার ইস্তেগফারুল্লাহ ইস্তেগফারুল্লাহ পড়তে থাকুন, অনেকবার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, দেখেন আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন। আর আমি যা বলছি কিছুদিন আমার কথাগুলো মেনে চলুন, সেটা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেনই, পাশাপাশি ইংলিশে তুখর হন, এবং যাদের যোগ্যতা আছে তার সাথে একটু ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করুন। কিচ্ছু না পারলে, কিছুই যদি না পারেন, শুধু ইংলিশটা শিখুন মনের মতো করে। আপনার যোগ্য, আমি বললাম তো আপনার কিছুই নাই, আলসে 7 পেয়েছেন, আমি চাকরি দেবো ইনশাল্লাহ। যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এর মধ্যে রেখে দেবো ইনশাল্লাহ। এরপরে আর কি চাই? আমি আবারও আবার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, তবে তার আগে আবার একজন কলিগের নাম্বার দিচ্ছি, যার কাছে কথা বলে ফোন করে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কালকে চলে আসুন। কালকে জায়গায় পরশু করবেন না কেন? পরশু, কাল পরশু, তারপরে দিন, তারপরে দিন, তারপরে সপ্তাহ করতে করতে তারা হয় না। এখন নিয়ত করেন, আসবেন, যেভাবেই হোক, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতে হবে ইনশাল্লাহ। কালকের জন্য অপেক্ষা করা যাবে না। যারা কালকে আসবেন এই নাম্বারে কথা বলে আসুন, 01318-222-647, আবার বলছে 01318-222-647, বলবেন যে মানুষ গড়ার কারিগর এটিএম স্যারের সাথে সরাসরি দেখা করতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, বিদেশ যাওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য, অথবা আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়ার জন্য, অথবা আইএলটিএস সহ বিদেশ যাওয়ার জন্য, অথবা কোনো যোগ্যতা নাই কিন্তু ইউরোপে যেতে চাই ওয়ার্ক পারমিটে, যে কোনো একটা ভাবে ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন সাহিম রহমান, তিনি লিখেছেন আমি ইংলিশে খুবই দুর্বল, এবার ইন্টার এক্সাম দিব, আমি কি ইউরোপ যেতে পারবো? আইটিএস করে স্যার প্লিজ আনসারটা দিবেন আশা করি।
0: কথা হলো তুমি ইংলিশে খুব দুর্বল, তুমি কি দেখে দেখে লিখতে আর পড়তে পারো? তুমি কি অক্ষর চেনো? যদি তুমি অক্ষর চেনো আমাকে মেনে চলো, তোমার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি কেন, একটা কোর্স 10 বার করা যায়। আমি তো কমার্শিয়াল ভাবে চিন্তা করি না, অন্য প্রতিষ্ঠান দিতে পারছে না, আমি তাদেরকে কখনোই তাদেরকে তার সমালোচনা করবো না, ভালো বলবো। প্রত্যেকটা প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে, তার সাধ্যমতো চেষ্টা করছে, তারা হয়তো পারছে না বলে দরবার দিচ্ছে না, বাট আমি তো করে দিচ্ছি। এই দেশে তো আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম যে একটা কোর্স একবার পারছে না, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, দশবার একই খরচে করতে পারবে, এই সুযোগ তো আমি দিচ্ছি। তো সুযোগ তুমি নিতে যেতে টায়ার্ড হবে, ইফ আর টু টায়ার্ড অফ টেকিং দ্য অপরচুনিটি দ্যাট আই এম গিভিং ইউ, হাউ ক্যান আই মিন প্রসিড, হাউ ক্যান ইউ বি ডেভেলপ, তো করতে পারবো না। So opportunity is not, but you have to get up and answer the door. তোমার সুযোগ আসছে, তুমি সুযোগ দিচ্ছ না, বসে আছো, আর কতকাল তোমার ধরে এটা করবে? দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমার বাপ মা সবকিছু তোমাকে বলবে না, আজকে আমি যেটা বলছি এটা দেখে তোমাকে আর কে বলবে না, তোমার প্রতিবেশী আর বলবে না, বলার দিন শেষ। মাথায় রেখো তোমাকে কিন্তু একসময় মনে হবে যে আমাকে কিন্তু শাসন করার আর কোন লোক প্রাপ্য নাই। নো ওয়ান উইল বি লেফট আউট, হ্যাঁ কেউ তোমাকে শাসন করার মতো কড়া কথা বলার থাকবে না, একটা বয়সের মধ্যে কেউ থাকে না। আমাকে আমার একজন আপন আত্মীয় বলছিলেন, তার মা মারা যাওয়ার পরে বলছেন, আমাকে আর রাগ করার কেউ থাকলো না, আমাকে আর বকার কেউ থাকলো না। তো এই কথাটা আমার মানে খুব আমি নিজেই বুঝতে পারলাম, উপলব্ধি করলাম, তাইতো? মানুষ একসময় চায় যে তাকেও যেন কেউ শাসন করে, এরকম একটা লোক থাক। আপনি দেখেন যে মানুষটা বকা শুনতে চায় না, ওই বকা বা ওই রাগ করার লোকটা যখন থাকে না, তখন সে এত কান্না করে, এত কষ্ট পায় যে কষ্ট করা যায় না। আজকে আজকে থেকে তোমাকে এই বলার লোকটা কেউ থাকলো না। তো আমার তখন মনে হলো যদি আমিও না বলি, আমি এটিএম মাহমুদ, আজকে মানুষ আমাকে এটিএম স্যার বলে, মানুষ ঘরের কাজ করছি, আমি যদি এই যুবককে আমি শাসন না করি, ওকে যদি আমি নামাজ পড়াতে না পারি, ওকে যদি আমি এই কাজটা করাতে না পারি, ওকে যদি আমি শেখাতে না পারি, ওকে যদি আমি ডিজিটাল মার্কেটিং করাতে না পারি, ওকে যদি আমি হালাল একটা ইনকামের ব্যবস্থা আমি না করতে পারি, ওকে আর কে করবে? আপনি অবাক হয়ে যাবেন, কয়েকদিন আগের কথা বলি, একটা ছেলে, তার বয়স যুবক, তার বয়স 31 বছর, দেখতে খুব সুদর্শন। তার আমি তাকে বললাম, তার সে ম্যারিড লিখছে কিন্তু তার সন্তান আছে কিনা সে লেখেনি। আমি বললাম তোমাকে বাচ্চা কাছে আছে? বলে স্যার আছে না থাকার মতো। আমার আছে আবার না থাকার মতো কেমন কথা হলো, এরকম তো অ্যান্সার হয় না, আছে না নাই। বলছে যে আছে কিন্তু আমি লিখিনি, কারণ সে আমার সাথে নাই। এই কথা বলে লোকটা অঝোরে কান্দ। আমি পুরুষেরা তো কান্না খুব কম দেখেছি, মানে সে অঝোরে, অনেকে ছিল সামনে। বলে স্যার আমাকে এইভাবে কেউ বলেনি আর, হ্যাঁ আমাকে কেউ বলে না, আমিও তখন ওভারলুক করে যাই। আমি তখন বললাম সন্তান তো তোমার, লাগারি হয়েছে তোমার সন্তান, তোমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সন্তান তো তোমার, তোমার রক্তের, ওর তো তোমাকে বাবা ডাকার অধিকার আছে। তো তুমি তো তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ, ওকেও কষ্ট দিচ্ছ, দুজনকে কষ্ট পাচ্ছ। ও স্যার আমার তো সেই ইয়ে নাই, শুধুমাত্র টাকার জন্য, সে ভালো ইনকাম করে না এই জন্য তার ওয়াইফ চলে গেছে, তার একটা বাচ্চা হওয়ার পরে সে তাকে অ্যাফোর্ড করতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, খাবার দাবার সবকিছুতেই কষ্ট ছিল। আমি কষ্ট করে দুজন কামরায় থাকো, একে অপরে থাকো, অল্প খাও তারপর সুখে থাকো, শান্তিতে থাকো, একসাথে থাকো, কিন্তু অধিকার থেকে কাউকে বঞ্চিত করো না। সবসময় দুজন না হলে তো হয় না, কোনো কিছু হতে গেলে দুটো লাগে। এটার মানে এই না সংসার ত্যাগ করতে হবে। ও স্যার আমি কি করবো, আমার তো আর মাত্র অল্প টাকা ইনকাম করি, এই সামান্য টাকা দিয়ে কেমন করে করতে পারি? সে জানতোই না যে ইংলিশের সাথে যে ডিজিটাল মার্কেটিং করে সবকিছু বলে, তার এক মাসের বেতন দিলেই তা বাকি জীবনটা সে কোনোদিন মানে মানে তার অভাব আসতো না। সে জানতো না যে আপনি এখন দেখেন ইউরোপের সাইপ্রাসে মাত্র 5 পেলে, আইএলসে 5 পেলে যাওয়া যাচ্ছে, সে 5 পেতে মাত্র এক মাস লাগে, এক মাস, এক মাসে আইএলসে 5 পাওয়া যায়, এতে 100% ভিসা হচ্ছে। সে জানতোই না যে একজন এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে, একটা মাস, এক মাস ও ইনকাম করছে মাত্র 17,000-18,000 টাকা, আর যেখানে বেতন সুবিধা দিয়ে প্রায় 1,00,000-এর উপরে এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে। সৌদি আরব যেতে, দুবাই যেতে, বা আবুধাবি যেতে, বা বাহরাইন যেতে, মধ্যপ্রাচ্যে যেতে, মালয়েশিয়া যেতে যেসব খরচ হয় ওয়ার্ক পারমিটে, তার থেকে কম টাকায় উন্নত জায়গায় যাওয়া যাচ্ছে, এবং আপনি দেখেন 1,00,000-এর উপরে তার বেতন টেতন সবকিছু দিয়ে এক মাস খরচ হচ্ছে, এক মাসের মধ্যে হচ্ছে, 15 দিন 20 দিন কখনো এক মাস লাগে, এ চলে আসছে। আমার সাথে দুইটা আছে ইতিমধ্যে দেখাচ্ছে, আজকে এটা আসলো, যাবে ইনশাল্লাহ, অর্থাৎ তারা চলে যাবে ইনশাল্লাহ। অথচ আমরা কান্নাকাটি করছি, করছি না, সুযোগ নিচ্ছি না। বলছেন আমি আপনাকে চিনতাম না, আজকে আমি এই জন্য বলবো। আপনারা দেখেন অনেক নাটক, সিনেমা, ডান্স, গান, অনেক কিছু আপনারা ছড়িয়ে দিচ্ছেন, অনেক কিছু আপনারা শেয়ার করছেন, অর্থাৎ যেগুলো জীবন বদলায়। ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এই প্রোগ্রামটা আপনি ছড়াই দেন, এটা মানুষের জীবন ইনশাল্লাহ বদলাবে, তাকে হালাল রিজিক দেবে ইনশাল্লাহ, তার পরিবার গঠন করবে ইনশাল্লাহ, এবং তার বাকি জীবনে তার এবং তার পরবর্তী প্রজন্মের একটা সুন্দর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ করে দিবে হালাল ভাবে। আমি কখনো হারাম পরামর্শ দিই না, এবং আমি কখনো কাউকে মানে মিথ্যা স্বপ্ন দেখাই না, সুযোগ আছে। আপনার আরো অবাক হবেন, একটা নারী কষ্ট করছে, উনি তার বয়স হয়ে গেছে, যে ভাই বোনদের মানুষ করলেন উনি বিয়ে না করে ভাই বোনদের মানুষ করেছেন, আজকে তার বয়স হচ্ছে 40 পার হয়ে গেছে, বোনের বিয়ে হয়নি, এই জন্য বোনের কাছে ওই ভাইদের বিয়ে হয়েছে, তাদের সন্তানকে তার কোলে দেয় না।
1: আচ্ছা,
0: এটা বিশ্বাস করা যায়? তার কোলে দেয় না, এই জন্য ভদ্র মহিলা আমার কাছে এসে কান্নাকাটি করছে, তার দাদারকে মানুষ করলাম, মানে উনি সবার বড়। তো সম্ভবত 6 ভাই বোন বা 7 ভাই বোন, উনি সবার বড়, তো অন্য সবাইকে উনি মানুষ করার জন্য, বাবা মারা গেছে আগেই, উনি ওই বয়স থেকে কাজ করা শুরু করে। হ্যাঁ, ছোটখাটো কাজ করে, এটা দিয়ে উনি সংসার চালায়। এমন করতে করতে সবগুলোকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, তাদেরকে অনার্স পাস করেছে, কাউকে মাস্টার্স পাস করেছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করছে, সবাই ভালো হয়েছে। ওনার একটা মেয়ে নারী, তার তো বয়স হয়ে গেছে, যে বয়সে যখন তার সবাই উঠে পড়লো, সবাই যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছলো, পরিবার ব্যবস্থা হলো, তখন ওনার আর বিয়ে হয় না। সেই ভাইয়ের বাচ্চা হয়েছে, সেই ভাইয়ের ওয়াইফের ওয়াইফ বলছে, না না, যে নারীর কোনো ই হয়নি, বাচ্চা কাচ্চা নাই, তার কাছে বাচ্চা দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আমি বললাম যে এগুলো যে আমি কোথায় যাব, কাদের জন্য করলাম? তো এটা হলো বাস্তবতা। ওই তারই আর ভাই বলছে যে সে নাকি এই পরিবারের জন্য সবচেয়ে কম অবদান রেখেছে। তো আমার কাছে এসে বললো, স্যার আমি আজকে 40 বয়স, আজকে আনম্যারিড, আমি চাই না আর ভাইদের সাথে থাকতে, আমি তাদের অনুগ্রহ নিয়ে থাকবো না, আমি নিজের মতো থাকবো, আমাদের যে বাড়ি আছে, যে বাড়ির অংশ আছে, সেখানে ঘর আছে, সেই ঘরে আছি, থাকার জায়গা আছে, কিন্তু আমার কোনো ইনকাম নাই, ভাইদের কাছে খাইতে হয়, হাত পাততে হয়, আমি হাত পাততে চাই না, যদি থাকি তাদেরকে টাকা দিয়ে থাকবো। তো উনি আমার কাছে আসলেন, যখন আপনি অবাক হবেন, সে কিন্তু শিক্ষিত মহিলা, তো উনি করেননি, ওনাকে বললাম আপনি এখন লেভেল 1 করেন, লেভেল 2 করেন, আইএলটিএস করেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করেন, কিচ্ছু না, আপনার লেভেল 1-2 করেন, এটুকু দিয়ে আপনি ইনশাল্লাহ বাচ্চাদের পড়াবেন, এটুকু দিয়ে ক্লাস 9-10-11 পর্যন্ত আপনি পড়াতে পারবেন, আপনি বাসায় আপনি আপনার মানে একটা কোচিং এর মতো করেন, বাসায় একটা প্রতিষ্ঠানের মতো করেন। বলে স্যার এইভাবে আমি, হ্যাঁ বলছে, এটা যদি করতাম তাহলে তো এতদিন আমি এই কথা শুনতে হতো না, কটু কথা শুনতে হতো না। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কটু কথা সহ্য করতে পারে না। এটা কিন্তু সহ্য করা যায় না, তির্যক কথা সহ্য করা যায় না, এর কঠিন, খুব কঠিন। এটা কিন্তু মানে আপনি মানে একজনকে যদি আঘাত করা যায় কোনো সোর দিয়ে, হ্যাঁ, কোনো ধনুক দিয়ে, তীর দিয়ে, সে যত কষ্ট পায় কথার তীর তার থেকে বেশি আঘাত দেয়। তাই আমি বললাম যে এটা শোনার আগে আপনি শুরু করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে শুনুন, স্যার আমি তো এতদূর আসতে পারবো না, আপনি অনলাইনে করেন। এই জন্য বললাম এই কোর্সগুলো আসলে শুধু কোর্স না, ইংলিশ শুধু কোর্স না, এটা ফুড, খাবার, মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই যে দেখেন, এখান থেকে প্রথমে জানতেন না যে ওনার বয়সেও বিদেশে যাওয়া যায়, উনি জানতেন না যে ওনার বয়সেও ওয়ার্ক পারমিট হয়, ওনার বয়সেও স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়, অনেকেরই জানা নাই। এবং কিছু কিছু দেশ অনেক, যেমন একটু বলে রাখি, ইউরোপের বেশ কিছু দেশে একসাথে যাওয়া যাচ্ছে, তার মধ্যে নেদারল্যান্ডসে, জাস্ট একজনের যোগ্যতা হলে সবাই যেতে পারে পরিবারের। আপনি দেখেন ডেনমার্কে যাওয়া যাচ্ছে, সুইডেনে যাওয়া যাচ্ছে, নেদারল্যান্ডসে ব্লক মানি ছাড়াই যাওয়া যাচ্ছে। আপনি আরো অবাক হবেন, অল্প খরচে যাওয়া যাচ্ছে ওয়ার্ক পারমিটে, মানে ওয়ার্ক পারমিটে যত খরচ হয় তার তুলনামূলক অনেক কম খরচে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে, গ্রিক সাইপ্রাসে। হ্যাঁ, যাদের সুযোগ আছে, পর্তুগালের সুযোগ আছে। এবং আরো একটা আপনি অবাক হবেন, বাংলাদেশের অনেকেই জানে না, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়া ভিসার সম্ভাবনা প্রায় 100%, আইএলটিএস ছাড়া, যা স্টুডেন্ট ভিসা, এবং এখানে ইউরোপের চাইতে অনেক বেশি ইনকাম করার সুযোগ, অনেকগুলো ইউরোপীয় কান্ট্রির চাইতে বেশি ইনকামের সুযোগ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া হচ্ছে। তো আমাকে বলে, স্যার আইএলটিএস আমি ছাড়া কি যেতে পারবো? অবশ্যই যাওয়া যাচ্ছে, ইন্টারমিডিয়েট পরে, আলিমের পরে, ডিপ্লোমার পরে আইএলটিএস ছাড়া ভিসা হচ্ছে, এমনকি অনার্স এর পরে হচ্ছে, এবং অল্প খরচে। ইউরোপে যেতে যে খরচ হয় তার 1/3 খরচ দিয়ে, প্রায় 1/3, অর্ধেকেরও কম, সেই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে, এবং হালাল ইনকাম করা যাচ্ছে, ওখানে বসে স্টুডেন্ট ভিসায় যেয়ে আইএলটিএস ছাড়া যেয়ে তার ইনকাম করছে, বাড়িতে পাঠাচ্ছে, নিজেরা তো চলছেই, বাড়িতে পাঠাচ্ছে। এইটা যদি কারো কিচ্ছু না থাকে, সে যোগ্যতা থাকে, তারপর বাকিটা ধার করে যেতে, কারণ ইউরোপে যা যেতে খরচ যা হয় তাতে বেশ খারাপ খরচ হয়, তার 1/3, কখনো কখনো অর্ধেকের কম, এই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, আপনারা নাম্বারটা হারাবেন না। এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, আমি আমার জীবনে গত 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করেছি, মানুষ গড়ে কাজ করছি, ইংলিশ শেখা, বিদেশ পাঠানো, IELTS, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হালাল ভাবে ইনকামের দেশে বা বিদেশের ব্যবস্থা, এটা নিয়ে কাজ করি। দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি, এটিএম যা সততার চাদর মনো। আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি, আমাকে কেউ কখনো গত 23 বছরে কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার অফার দিয়েও আমাকে কেনা যায়নি। আমি বিক্রি হয়নি, বাকি জীবনও থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে, সততা নিয়েই থাকবো ইনশাল্লাহ। মুসলিম একবার মারা যায়, কিন্তু সেই মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আমি অতটা স্টুপিড না যে হারাম খেয়ে যাব, আমার সন্তানের জন্য সম্পদের পাহাড় রেখে যাব, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না, দোয়া করবে না, সেই সম্পদের মতো আমি লালায়িত না। আমি মানুষকেও পথ দেখাই সেটা, যেটা হালালভাবে হয়, যতদূর পর্যন্ত হালালভাবে হয় ততদূর পর্যন্ত, যতটুকু সম্ভব না তত করি না। যেমন স্টুডেন্ট ভিসা বলেন আর ওয়ার্ক পারমিট বলেন, যেটা বৈধভাবে সম্ভব সেটাই করছি, বৈধভাবে সম্ভব না অসম্ভব, এটা আমাকে দিয়ে সম্ভব না। অর্থাৎ এই জন্যই জীবনে আমি বলবো যে একবার হলো এটিএম সে আসা উচিত। আর একটা কথা, অনেকে মনে করো এটিএম স্যারকে মনে হয় গিফট দিতে হবে, উপহার দিতে হবে, স্যারের সাথে কথা বলবো, কিচ্ছু দেওয়া লাগবে না, আমি কিছুই দিই না, আমি কোনো উপহার নিই না, কোনো টাকাও নিই না। প্রতিদিন 75 জন লোককে আমি দেখা করার সুযোগ দিতে পারি সর্বোচ্চ, এই 75 জনের কাছে যদি আমি 100 করে নিতাম, 1000 করে নিলে তো 75,000 হতো, 500 করে নিলে তো মানে তার অর্ধেক হতো, তাও একটা ভালো অ্যামাউন্ট হতো, প্রায় 40,000 কাছাকাছি আসতো। 100 করে নিলেও 7,500 টাকা মাসে প্রতিদিন আসতো, প্রতিদিন, এভরিডে। আমি তো 1 টাকা করে নিলেও তো প্রতিদিন 75 টাকা হতো, আমি তো নিই না, গত 23 বছর নিই নাই, বাকি জীবনে নিতে চাই না ইনশাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে, আপনাদের মাধ্যমে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার কথাগুলো যাচ্ছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, রিজিকের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা নামাজ পড়তো না নামাজ পড়ছে, অনেক অন্য ধর্মে যারা তারা আসলে এলোমেলোভাবে দিন শুরু করতো, তারা দিনটা অনেক পরে শুরু করতো, তারা এখন সুন্দর করে তাদের জীবনটা করতে পারছে। প্রত্যেক ধর্মের মানুষই তাদের সুন্দর করে তাদের জীবনটা ক্যারিয়ার করতে পারছে, পুরো পরিবারের মুখে হাসি ফোটানোর সুযোগ হচ্ছে। এই জন্য আমি আপনাদের প্রতি সত্যি সত্যিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএমস এর যত কলাকুশলী আছে, শিক্ষক থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে, সবার তরফ থেকে ঢাকা FM কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পারেন আজকের এই প্রোগ্রামটা শেয়ার করলে, হ্যাঁ দেখেন সবসময় তো সবকিছু হয় না, আপনার নাটক সিনেমা অনেক শেয়ার করেন, ওগুলো জীবন বদলায় না, বাট এই প্রোগ্রামটা জীবন বদলাবে ইনশাল্লাহ, আপনারা প্রোগ্রামটা শেয়ার করুন ইনশাল্লাহ। আর আমি কি আর সময় পাবো নাকি
1: স্যার? আমরা একেবারেই শেষে, তো আমাদের বিদায় নিতে হবে আর কি, খুব বেশি সময় আমাদের কাছে নেই এখন এই মুহূর্তে, আর আপনি বিদায় নিতে পারেন আর কি।
0: আমি বিদায় নেওয়ার আগে তাহলে একটা কাজ করেছি, আমি বুঝতে পারছি সবার দিকে তাকালাম যখন মন হলো তার সময় নাই, কিন্তু কিছু কথা বলতেই হয়। আমার সবসময় মনে হয় প্রতিটা দিন এক একটা দিন এক একটা অপরচুনিটি, প্রতিটা দিন আমাদের জন্য এক একটা সুযোগ। আজকে মনে রাখবেন যে আসলে আজকের দিনটা একটু কষ্টকর মনে হচ্ছে, কালকের দিনটা আরো কষ্ট হবে, পরশু দিন কিন্তু আরো কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন তার পরের দিন যেটা আসবে সেটা হবে সুখকর ইনশাল্লাহ। অর্থাৎ টুডে ইজ হার্ড, টুমারো উইল বি হার্ডার, ডে আফটার টুমারো উইল বি মাস হার্ডার, বাট দ্য নেক্সট ডে উইল বি ইনশাল্লাহ বিউটিফুল, সুন্দর হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা ধৈর্যশীল, কখনোই আপনারা ধৈর্য হারা হবেন না। বাট একটা মাথায় রাখবেন, জীবনে কখনো সময় অপচয় করবেন না, সময়ের চেয়ে দামি জিনিস কখনো নাই। আজকে আমার কথা শুনলেন, যার যতটুকু আছে তাই দিয়ে আজকের থেকে ইংলিশ শেখা শুরু করেন, লেভেল যে কিচ্ছু পারেন না জিরো করেন, কোনোদিন পারেন না শুধু শুক্রবারে করেন। এবং আমি আর একটা কথা বলে রাখি, যদি কেউ সুযোগটা নিতে চায় সে যেই অবস্থায় থাকুক না কেন, লেখাপড়া করুক আর না করুক, তাকে ওই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি তাকে সুযোগ দেবো ইনশাল্লাহ, সে যতবার লাগুক এক খরচে। এবং আর একটা কথা বলে রাখছি, যেহেতু এখন IELTS ছাড়া বিদেশ যাওয়া যাচ্ছে, হ্যাঁ স্টুডেন্ট ভিসাতে IELTS সহ যাওয়া যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থাকলে যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, ওয়ার্ক পারমিট, শুধু ওয়ার্ক পারমিটে যাওয়া যাচ্ছে, অল্প খরচেও যাওয়া যাচ্ছে, আবার মোটামুটি খরচও যাওয়া যাচ্ছে, ইউরোপের অর্ধেক খরচের কমেও যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়া, এই সুযোগ তো আছে। তাই সবকিছু মিলে বললাম যে আজকেও তো এখানে ওয়ার্ক পারমিট আছে, এই সবকিছু যেহেতু বৈধভাবে হচ্ছে সততা চাদর মানব প্রতিষ্ঠান এটিএমসে, আমি বলবো যে কালকে চলে আসুন। আমার ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজও আছে, আগের পেজে যারা পাচ্ছেন না আমার এই নতুন পেজে কানেক্টেড হয়ে যান, এটিএম স্যার লিখুন পেজে, এটিএম স্যার পাশে আয়েলস অ্যান্ড ভিজা অথবা শুধু এটিএমস, এটিএম এর সাথে একটা অ্যাপস্টোর পেজ যেটা দেখতে পাচ্ছেন আমার সেখানে দেখতে পাচ্ছেন মনে হয় এই বানানটা দেখবেন তাহলে দেখতে পারেন এটিএম একটা অ্যাপোস্ট্রফি এস এটিএম যা সততা চাদর মানো। আর ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে আছে 21 বছর, দীর্ঘ 21 বছর একেবারে ব্যক্তিগত নাম্বার, আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কথা বলুন ইচ্ছা মতো। আর যারা বেশি বড় করে লিখতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন, ব্যক্তিগত নাম্বারে কথা বলুন আগামী এক ঘন্টা সরাসরি কল অপারেটর থেকে 01712 80 81 93 বলছি, ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর অথবা এটিএম যা সততার চাদর বানানো 01712 80 81 93। যেখানে থাকুন যেখানে থাকুন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয় প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, আপনার জীবনটা সুন্দর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানছি আবারও জাযাকাল্লাহ খায়ের ঢাকা এফএম, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আবার যে যে দর্শক এবং লিসেনাররা শুনছিলেন, চলছিল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। এটিএম স্যার আমাদের সঙ্গে ছিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, যদিও আরো অনেকগুলো উত্তর রয়ে গেছে সেগুলো আমরা হয়তো বা সামনে ইনশাল্লাহ নতুন আরো কোন এপিসোডের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করব যে আমাদের যে বন্ধুরা আছেন ঢাকা এফএম 90.4 এর আমাদের পেজে কিন্তু স্যারের প্রিভিয়াস যে আমাদের আলাপচারিতাগুলো আছে, স্যারের যে আনসার গুলো আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন, শেয়ার করতে পারেন, সকলে কিন্তু উপকৃত হবেন। তো আজ আর বেশি কথা বলছি না, সিফাতকে বিদায় নিতে হচ্ছে আজকের এই আয়োজন থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে, আজকের জন্য বলছি বিদায়।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
7: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: অবাক হচ্ছি এর জীবন দেখে। মানে সে এক কথাতে বলেই দিল যে যেদিন আমি জন্ম নিই সাথে সাথে আমার বাবা মা আমাকে সেভ হোমে রেখে চলে যায়। তো স্বাভাবিক ওর ভিতরে এক বুক কষ্ট থাকবে, স্বাভাবিক এক বুক ঘৃণা থাকবে, রাগ থাকবে, ক্ষোভ থাকবে যে এমন বাবা মা পৃথিবীতে কেন আমাকে কপাল করে দিয়েছিলেন, যে আমাকে একদিনের বাচ্চাকে এভাবে ফেলে দিয়ে চলে যায়। তারা তিন ভাই বোন, সে হচ্ছে সবার ছোট। এখন কথা হচ্ছে, তাহলে ক্ষোভের জন্য রাগের জন্য কি তুমি দেখতে চাচ্ছ? আমি বালাকে জিজ্ঞেস করেছিলাম, বালা বলতেছে যে না, এক নজর শুধু আমি দেখতে চাই তাদেরকে, রাগ থেকে না, ক্ষোভ থেকে না, ঘৃণা থেকে না, আমার যে শেকড় আছে, আমার যে অস্তিত্ব আছে, জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখতেছি যে মানুষের বাবা মা থাকে, বাবা মার সাথে সন্তানরা কিভাবে মেশে চলে ফিরে ঘুরে, আমার কপালে কেন এগুলো জুটেনি, অ্যাটলিস্ট একবার দেখে শান্তি পেতে চাই, আত্মা শান্তি পেতে চাই যে আমারও বাবা মা আছে, আমার বাবার চেহারাটা এমন, আমার মায়ের চেহারাটা এমন। আপনারা যদি পারেন একটু বেশি বেশি করে শেয়ার করেন, এই স্টোরিটা বিভিন্ন কর্নারে ছড়িয়ে ফেলেন, যে অ্যাটলিস্ট একটা মেয়ের জীবদ্দশায় ছোট্ট একটা চাওয়া, যার বাবা নাই, মা নাই, ভাই নাই, চাচা নাই, ফুপু নাই, কিচ্ছু নাই, কিন্তু সব আছে, মোট কথা সবকিছু থেকেও নাই। তাই বেচারা একবার জানতে চাচ্ছে যে আমি শেকড়হীন না, আমি এতিম না, আমি অনাথ না, আমি অস্তিত্বহীন না, এই পৃথিবীতে আমি এক্সিস্ট করি, একবার একটু চোখে দেখতে চাই জিনিসগুলো।
1: যে যেখানে আছেন অবশ্যই আমাদের ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে চলে আসবেন, যারা শুনছেন এই মুহূর্তে আমাকে, আমরা লাইভে আছি, যে facebook.com/ilovedhakafm পেজে লাইভ হয়ে আছি। বেশি বেশি করে শেয়ার করতে হবে, এবং আমরা কিন্তু ঢাকা এফএম 90.4 এর ইউটিউব চ্যানেলেও কিন্তু লাইভে আছি। তো প্রতিবারই আমি একটা কথাই বলি, যেটা আপনাদের হয়তো বা শুনেন কিন্তু আপনারা পাত্তা দেন না, সেটা হচ্ছে কি, আপনারা যদি আপনাদের কোনো গল্প আমাদের স্টুডিওতে এসে বলতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমরা স্বাগত জানাবো, কিন্তু তার জন্য 01841904904 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু জানাতে পারেন। পাত্তা দেন না এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে আমরা নতুন নতুন গেস্ট পাচ্ছি, কিন্তু আমরা চাই আরো আরো অন্য জায়গা থেকে আসেন, আপনাদের নতুন নতুন গল্প, নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা জানতে চাই। প্রতি উইকে তো আমরা নতুন নতুন গল্প পাচ্ছি, তো আরো চাই, তাই না গুরু?
0: একদম তাই। 01841904904 এই নম্বরে ফোন করে আপনারা সরাসরি চলে আসেন আমাদের কাছে, ডেফিনেটলি পিং তো থাকবে, আমিও থাকবো, এবং হট সিটের জায়গাটা আপনাদের জন্য অপেক্ষায় আছে।
1: গুরু একটু ডাক্তার দাম না, অনেকদিন ডাক্তার শুনি না,
0: কোকিলের দা, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখিছু, কানে কানে বলি জান জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ।
1: এটা আমাদের মুখস্থ হয়ে গেছে জানেন।
0: এবং মজার ব্যাপার কি জানিস পিঙ্ক, এটা অনেকে বিশ্বাস করবে কিনা, কারণ আমরা যারা পারফর্মার আমাদের অনেক কথা অনেকে বিশ্বাস করে না, যে পেইড পারফর্মার টাকার জন্য মনে হয় বলতেছে। আমি যতবার বলি এই কথাগুলো ততবার আমার কাছে কখনোই পুরান নিজের কাছেও মনে হয় না, আমার কাছে মনে হয় যে আমি প্রথমবার হয়তো এই কথাগুলো বলতেছি। লাইনটা
1: কত বছর হলো?
0: এই লাইনের বয়সই তো হয়ে গেল প্রায় 15-16 বছর, প্ল্যাটফর্ম ছিল না এফএম রেডিও, যে অ্যাটলিস্ট এই কথা বললে গুলো মানুষ হয়তো ধরতে পারবে যে এটাই মনে হয় এতে শ্যাম। এনিওয়ে আমরা অনেক শ্রদ্ধা সম্ভব ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আজকের গেস্টকে। কি নাম আপনার?
2: মেরিয়ানা বালা।
0: ওকে, আপনার নিকনেম কি মেরিয়ানা?
2: মেরিয়ানা,
0: আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, শুনতে চাই আপনার জীবনের কথা। বাসায় কে কে আছেন, মানে আপনার বাবা মা ভাই বোন?
2: আমি আসলে ছোটবেলা থেকে আমার বাবা মাকে কাউকেই দেখিনি, মানে আমি যে সময় হয়েছি চিটাগাং পাথরঘাটায় আমার মা আমাকে রেখে চলে গেছে।
0: আপনি কিভাবে জানেন?
2: আমার আসলে কাল পরশু দিন একটা ফ্রেন্ড আসছিল, ওর মাধ্যমে আমি এখানে আসার আমি অনেক প্ল্যান
0: করছিলাম।
2: হ্যাঁ, সিস্টাররা আমাকে, যে আমি যে খ্রিস্টান, তো সিস্টাররা তখন আমাকে
0: মিশনারিজ হসপিটালে ছিল, রাইট?
2: হ্যাঁ হ্যাঁ।
0: আপনি কিভাবে জানেন যে আপনার বাবা মা আপনাকে রেখে চলে গেছে? ওরা বলছে মিশনে যোগাযোগ করছিলেন?
2: হ্যাঁ, আমি যখন কারিতাসে জব করি প্রতিবন্ধী সেন্টারে, তখন একটা সিস্টার আমাকে বলছে, তো তোমাকে তো আমি ছোট অবস্থায় রেখে গেছিলাম, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তখন আমি বলছি, সিস্টার আমি কোথায় ছিলাম, কতটুকু আমাকে রেখে গেছে, আমি সেই জায়গাটা যেতে চাই। তখন আমাকে নিয়ে যায় তারা, সবকিছু টিকিট টিকিট কেটে, আমি প্রায় দুই সপ্তাহ ছিলাম। তখন ওরা আমাকে কিছু কাগজ দেয়, দেওয়ার পর বলছে যে তুমি এই কাগজে চাইলে অনেক কিছুই বে করতে পারো। তা আমি চিন্তা করছি যে ছোট অবস্থায় যে রেখে চলে গেছে, এখন খুঁজে কি বা হবে। আবার চিন্তা করি যে না, যেখানে দিয়ে গেছে আমি মনে করি হয়তোবা অল্প বয়সে বিয়ে দিত বা পড়ে থাকতাম, একটা সংস্থায় দিছে, আমি অনেক ভালো আছে। কিন্তু মাঝে মাঝে চিন্তা হয় যে আমার বাবা মা বেঁচে আছে কিনা আদৌ, তাও আমি কিন্তু জানি না, কিন্তু ইচ্ছা করে।
0: আপনার কেউ নাই?
2: না,
0: আপন বলার মতো কেউ নাই?
2: না।
0: বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, কিচ্ছু নাই?
2: না।
0: বড় হয়েছেন কোথায়?
2: ফার্স্টে হচ্ছে আমাকে ওই খ্রিস্টান মিশনারি এতিমখানে রাখছিল, তখন ওখান থেকেই ঢাকায় হচ্ছে আমাদের শিশুপল্লি যখন শ্যামল এক নম্বর হয়, তখন ওখান থেকে আমাদের দেখতে যায় একটা সংস্থায়, শ্যামলি থেকে দেখতে যায় চিটাগাং বেবি হোমে, তখন ওখান থেকে আমাদেরকে চুজ করে শ্যামলিতে আনা হয়, আমাদেরকে শ্যামলি থেকে পালা হয়।
0: ম্যাট্রিক পর্যন্ত মনে রাখেন?
2: হ্যাঁ হ্যাঁ।
0: তারপর কোথায় গেলেন?
2: তারপর ওরা চিন্তা ভাবনা করে যে বাইরে জগতে একটু দেই, ইন্টারে একটু বাইরে জগৎটা ওরা চিনুক, কিভাবে মানুষদের সাথে মিশতে হয়, কিভাবে স্ট্রাগল করতে হয়, এগুলোর জন্য, পথ চলার জন্য তারা অনেকভাবে ওই করে।
0: বাকি সময়টা কোথায় তাহলে বড় হয়েছে? ম্যাট্রিকের পর
2: হোস্টেলে? না, হোস্টেলে থাকছিলাম আমরা। আসলে আমি ওখানে ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করছি, সেভেন পর্যন্ত পড়াশোনা করছি। পড়াশোনা করার পর ওরা কোনো একটা, মানে সবার তো ব্রেন এক না, তো কোন রকম একটা কোর্স করার পর আমাকে হয়তোবা হোম থেকে আর কি একটা হোস্টেলে দেয়, আমাদের খ্রিস্টান মিশনারি। তো হোস্টেলে থাকার পর আমি হয়তোবা নিজে নিজে চিন্তা করি যে আমাকে এত ছোট অবস্থায় হোস্টেলে দিল, আমি তো এত কিছু জানি না, এতগুলা সিনিয়র হিসেবে মানে মেয়েদের সাথে আমাকে রাখছে, অ্যান্ড আমি কেমনি কি করব। তো হোস্টেলে আবার সিস্টেম ছিল যে মিশনারি হোস্টেলে তিন বেলা খাবার দিত, তো ওখানে আমি কেমনি কি করবো মানে নিজেই করতে পারতেছিলাম না। পরে ওরা একটা কোর্স যে করাইছিল, তখন আমি নতুন হচ্ছে একটা গার্মেন্টসে জয়েন করি। তো জয়েন করার পর নিজেকে নিজে উদ্যোগ নিই যে আমি সেভেন এইট পড়াশোনা করার পর টাকা নিজে জমায়া, তারপর হচ্ছে আমি যেভাবে হোক ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি তাকে জানাবো বাইরে জগৎ আমরা কি কষ্টটা আমরা করতে পারি। তো নিজে যখন আর্ন করা শিখছি, টাকা কিছুদিন জমানোর পর, সেভেন এইট পড়াশোনা করার পর, তারপর হচ্ছে আমি আবার টাকা জমানো শুরু করি, তখন টিউশনি শুরু করি। যেহেতু আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো কিছু করে খেতে হবে, আমার তো কেউ নাই পিছুটান, তো ওখানে আমি তারপর টিউশনি করা শুরু করি। ২০,০০০ মানে পাঁচটা টিউশনি করাই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর, পাঁচটা টিউশনি করানোর পর টাকাটা আবার জমায়, আবার জমানোর পর ইন্টারমিডিয়েটে ভর্তি হই। তো আমার একজন স্যার ছিল ন্যাশনালে মিরপুরে, এই দুই নাম্বারে, উনি স্যারকে আমি কিছুটা শেয়ার করি যে স্যার আসলে আমি যে ম্যাট্রিকের পর আমার খুব ইচ্ছা আছে আমি ইন্টারটা কিভাবে কি করা যায়, আমি তো আসলে ভাবে উন্মুক্ত তো যদি করতে চাচ্ছি, কিন্তু আমি তো মনে করেন একটা পার্ট টাইম হিসেবে জব করি, আমাকে তো ওভাবে ছুটি দিবে না, এখন আপনি যদি কিছু হেল্প করেন বা কিছু একটা দিয়ে, মানে কথা দিয়ে কিছু একটা হেল্প করার মতো, আমি তো ওভাবে টাকা দিতে পারতেছি না। তখন স্যার বলছে যে আচ্ছা আমি তোমার জন্য যদি কিছু করতে পারি আমি তোমাকে হয়তোবা জানাবো। তো চিন্তা করছি যে থাক, হয়তোবা স্যারের সাথে বিষয়টা শেয়ার করছি, স্যার হয়তোবা কোনো না কোনোভাবে কথা দিয়া। তখন স্যার বলছে যে সমস্যা নাই, যে তুমি উন্মুক্ততে ভর্তি হও, কিছু টাকা আমি হয়তোবা কমাই দিব। পরে ইন্টারমিডিয়েটও কমপ্লিট করলাম, স্যারকে খুশি সংবাদ দিলাম, স্যার আসলে আমাকে অনেক সাপোর্ট করার পর, তারপর হচ্ছে আমি মিরপুরে একই ভর্তি হই ন্যাশনালে ডিগ্রিতে, তখন ওখানেও পড়াশোনা করি, স্যারের সাথে কথা বলি, স্যার বলে যে ঠিক আছে তুমি চালা যাও, যেভাবে কষ্ট করতেছ এখনো কষ্ট করো, যেহেতু তোমার পিছু টান বলতে কেউ নাই, কিন্তু আজও কালো তোমার কি ইচ্ছা করে না? আমি বলছি এখন কিভাবে কি করব জানি না, আসলে আমার না, আমি ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি এখন বর্তমানে।
0: চাকরি কিছু হচ্ছে এখন?
2: না চাকরি করি না।
0: চলছে কিভাবে?
2: এমনি কিছু জমানো টাকা ছিল ওটা দিয়ে চলতেছে।
0: চাকরিতে কেন জয়েন করনি?
2: জয়েন করছিলাম একটা কাজে 12 ঘন্টায়, সেখানে একটা বাচ্চা দেখাশোনা করতাম প্রতিবন্ধী। তো আসলে দেখা যাইতেছে যে বাবা মা দুজনেই চাকরি করে কিন্তু আমাকে দিয়ে উল্টা ডাবল খাটায়। দেখা যাইতেছে বলতেছে বা ঘরে বাচ্চাটাকে স্কুলে দেওয়ার পর ঘরে বাজারটা কিনতে হবে, এটা তো আমার পক্ষে সম্ভব না। তখন আমি মোটিভেশন নিজেকে চেঞ্জ করলাম যে দেখি যদি ভালো, অনেক জায়গায় সিবি দিছে, যদি ভালো
0: জব এখনো হচ্ছে না,
2: চেষ্টা চালাই যাচ্ছি আমি।
0: টিউশনি বা এসব কি এখন করা হচ্ছে?
2: না না কিছুই করতেছে না।
0: আমাদের চ্যানেলে কেন আসছো বলা?
2: এগুলো আমার ভবিষ্যতে যদি বাবা মার যদি কোনো খোঁজ খবর, যদি
0: ওই বাবা মা যে তোমাকে একদিনে বাচ্চা অবস্থায় ফেলে গেছিল,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: খোঁজ করে কি করবা?
2: দেখতে চাই তাকে দূর থেকে একবার হইল।
0: কিসের জন্য মানে জিজ্ঞেস করা যে কেন তুই ফেলে গেছিলি আমাদেরকে? তাই
2: হ্যাঁ,
0: জিজ্ঞেস করার জন্য নাকি দেখার জন্য?
2: দেখার জন্য।
0: শুধুই দেখার জন্য যেটা আমার বাপ মাথায়।
2: এখন মানুষ বলে হয়তো বা যে তোমার বাবা মারা গেছে, সিস্টার যে তথ্য দিছে এখানে, এখন জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তাও আমি নিজে জানি না, কিন্তু আমরা তিন ভাই বোন এতটুকু শুনছি সিস্টারদের মুখে, আমি সবচেয়ে ছোট।
0: ধরো সে বেঁচে আছে, তারা ধরো তোমার দেখা হলো তাদের সাথে, সো হোয়াট ডু ইউ থিংক?
2: ভালো লাগবে হয়তো বা দেখে।
1: তারা যদি না নিতে চায়
2: তাহলে তার কিছু বলার নাই।
1: তারা একবার তো রিজেক্ট করে ফেলে দিয়ে গেল, এখন আপনি তাদেরকে খুঁজে বের করে আবার তাদের কাছে যাচ্ছেন?
2: না, এমনি আমাদের যেখানে সংস্থা শ্যামলী, ওরাও বলতেছে যে তোমার সবাই আছে তুমি তাদের কাছে যাও না কেন? আনম সিং কিভাবে যাব, তথ্য না পেয়ে আমি কিভাবে যাব, সাহস তো লাগে।
0: কি কি তথ্য আছে, মানে কি কি তথ্যের ভিত্তিতে এখন বাবা মাকে খুঁজবার চেষ্টা করতেছে?
2: এখানে আমি যেখানে চিটাগাং আমার জন্মস্থান হয়েছে সেখানকার তথ্য আমি আর কি কিছু পেয়েছি।
1: জন্ম নিবন্ধন আছে?
2: জন্ম নিবন্ধন ওভাবে নাই, কিন্তু ওই যে আমাদের শ্যামলিতে যখন ভোটার আইডি কার্ড করে তখন হয়তো বা বয়স বাড়ে।
1: বাবার নাম কি দেওয়া?
2: জাকব বালা, সব জায়গায়।
1: আর মান?
2: তেরেজা বালা।
1: এটা কে বলেছে নামগুলো?
2: আমাদের
0: হসপিটালে থাকার কথা, রেজিস্টার থাকার কথা, ওখানে
2: চিটাগাং যে বেবি হোমে দিছে এই কাগজগুলো এখানে।
0: কারণ যখন তোমার অ্যাডমিট করে তোমার মা, ঠিক আছে, দেন তুমি যখন জন্ম নিলে ডেফিনেটলি হসপিটালে একটা রেজিস্টার্ড ইনফরমেশন ছিল।
2: হ্যাঁ, এখানে সব ইনফরমেশন,
0: যেখানে জ্যাকব বালা দেখানো হয়েছে তোমার বাবাকে আর তেরেজা বালা দেখানো হয়েছে তোমার মাকে, তাই তো?
2: নামে চিনি, নামে
0: বুঝতে পারছি এই রেজিস্টার্ড এখানে ছিল, ওই ইনফরমেশন গুলোই চলে আসছে ফাইনালি যখন তোমাকে বেবি হোমে দেয়, তাই না? ওই তথ্যগুলো ওখান থেকেই তো নিয়ে, এখানে তো ঘোষণাপত্র দেখতেছি SOS বাংলাদেশ শিশু পল্লী, ওখান থেকে এটা রিকমেন্ড করছে যে এই তথ্যটাই ছিল তোমার অ্যাকর্ডিং টু ইয়র বার্থডে, সবকিছু মিলে। আর কি আছে তোমার কাছে ইনফরমেশন?
2: আর তেমন আমার কাছে ইনফরমেশন নাই।
0: সেটা এই এই এই বেবি হোমটা কোথায়, যেখানে তুমি প্রথম যে হসপিটালে, ক্রিশ্চিয়ান মিশনারি হসপিটাল, কোথায় এটা? চিরং কোথায়?
2: পাথরঘাটা সেন্ট কলাস্টিকা।
0: পাথরঘাটা
2: সেন্ট কলাস্টিকা?
0: সেন্ট কলাস্টিকা,
2: হ্যাঁ।
0: ওইখানে হচ্ছে ক্রিশ্চিয়ান মিশনারি
2: হসপিটাল, হোম আছে ওখানে, এতিমখানার শিশুর দিয়ে।
0: আগে তো হসপিটালে ছিলে?
2: হ্যাঁ।
0: হসপিটালটার নাম কি?
2: ওটা আমরা এতটুকু মনে নাই,
0: জানি না, জানো না?
2: না,
0: ওই হসপিটাল থেকে তোমাকে নিয়ে এসে রাখা হয় বেবি হোমে।
2: হ্যাঁ হ্যাঁ,
0: যেই সেভ হোম বলে যেটা, সেভ হোমটা হচ্ছে এই যে নামটা তুমি বললে, কোথায়?
2: সেন্ট কলাস্টিকা।
0: সেন্ট কলাস্টিকা,
2: হ্যাঁ,
0: এটা পাথরঘাটাতে।
2: হ্যাঁ হ্যাঁ,
0: চিটাগাং, বুঝতে পারছি। তারপর থেকে আর কোনো তথ্য নাই?
2: না।
0: ওখানে বার্থডে কত তারিখ দেওয়া আছে তোমার?
2: এখানে হচ্ছে 26/3/92।
0: 26/3/92, এই তথ্য সঠিক হওয়ারই কথা, কারণ ক্রিশ্চিয়ান মিশন হসপিটাল যেখানে তুমি জন্ম নিয়েছিলে সেখানে হয়তো তথ্যগুলো এটাই ছিল। তোমার বাবার নাম ছিল জেকব বালা, তোমার মায়ের নাম ছিল তেরজা বালা, এবং 26 জুলাই নাকি 1992 এই সন ছিল তোমার জন্ম তারিখ। সেটাই সেভ হোমে দেওয়া, মানে ইনফরমেশন সঠিক হওয়ার সম্ভাবনায় বেশি। ইনফরমেশন বা এই ভিডিও যার কাছে যাচ্ছে, স্পেশালি যদি ঘুরতে ঘুরতে এই ভদ্রলোকের কাছে যায়, কোন তথ্য কি আছে তোমার কাছে এরকম যে তোমাদের দেশের বাড়ি অ্যাকচুয়ালি কোথায়?
2: এটার মধ্যে পিছনে সবকিছু দেওয়া, যে
0: ঠিকানাগুলো একটু দয়া করে বলো তো ডিটেলে।
2: এখানে হচ্ছে আমার ঘোষণা এই দেওয়া যে আমি টিজাবালার একটা মেয়েকে আমি পালতে পারবো না, এটার একটা দিছে। আর এখানে হচ্ছে চিটাগাং এর ডিসিশন ডিসকাশন।
1: ঘোষণাপত্রটা কি আপনাকে রেখে যাওয়ার সময় দিয়ে গেল?
2: আচ্ছা,
1: ওইটাও আছে আপনার কাছে
0: যে পালতে পারবো না সেই কথা বলছি। বৈধভাবে পালতে পারবো না বলে পালা যেতে পারে কেউ?
1: এটা তো লিখে দিয়ে গেল এই যে ওদের কাছে,
2: এই যে এখানে দাও,
0: ও দিয়ে দিল সেই ভূমি ব্যাপারটা এরকম। তার সিগনেচার টিপস হয়ে আছে,
2: এই যে সব আছে
0: টিপসতে দেখতেই পাচ্ছি। ওখানে নাম কি লেখা? একই কথা
2: এখানে চিজা বালা, আজ এটা হচ্ছে সাক্ষী হিসেবে হচ্ছে জানু দাস, আর ঠিকানা হচ্ছে জামাল খান চট্টগ্রাম।
0: আর কিছু না, আর কিছু নাই
2: না?
0: তাহলে জামাল খান চট্টগ্রামই হচ্ছে তোমার এলাকা হওয়ার সম্ভাবনা আছে। ওখানে কি গেছো কখনো?
2: না, আমি কখনোই যাই নাই।
0: জামাল খান চিটাগং সেটা হচ্ছে তোমার এলাকা সোফার যেটা মনে হচ্ছে। সাক্ষীর নাম কি?
2: সাক্ষী নাম হচ্ছে জানু দাস।
0: জানু দাস ছিল সাক্ষী?
2: জনু দাস
0: ছিল সাক্ষী। আর সিগনেচারে কার নাম দেয়া? বাবার নাম আয় টিপসই দেওয়া, কোনটা এটা?
2: টিপসই দেওয়া, ট্রিজা বালা।
0: উচ্চারণ ঠিক আছে আমার? তো তোমার মা সে টিপসই দিল, আর সাক্ষীকে
2: ঝনু দাস
0: ঝনু দাস হচ্ছে সাক্ষী, এবং এলাকার নাম দিয়েছে তারা জামাল খান চিটাগং, তাই তো? তাহলে যতটুকু আন্দাজ করা যাচ্ছে জামাল খান চিটাগং হচ্ছে তোমাদের এলাকা, তোমার বাবার নাম হচ্ছে জ্যাকব বালা, তোমার মার নাম হচ্ছে ট্রিজা বালা, আর ওখানে একটা সাক্ষী ছিল, সেও তোমাদের কাছের কেউ হবে বা পরিচিত কেউ হবে, যার নাম হচ্ছে
2: ঝনু দাস।
0: এলাকা হচ্ছে জামাল খান
2: চট্টগ্রাম।
0: আর যে হসপিটালে তুমি ভর্তি হয়েছিল তোমার মা, যেখানে তুমি হয়েছো, সে হসপিটালের নাম হচ্ছে ক্রিশ্চিয়ান মিশনারি হসপিটাল। এটা পুরো ক্লিয়ার না, ধারণা করা হচ্ছে। বাট যে সেভ হোমে তোমাকে দিয়ে গেছিল, তোমার মা টিপসই দিয়ে গেছে, সেই সেভ হোমের নাম কি পাথরঘাটায়? যেটা নাম কি?
2: সেন্ট কলাস্টিকা
0: সেভ হোম, যেটা হচ্ছে পাথরঘাটা চিটাগং এ, এই তো? ওকে, আর কিছু ইনফরমেশন?
2: আর এটা হচ্ছে ডিসকাশন, আমার নাম হচ্ছে মেরিয়ানা বালা, ফাদার্স নেম জ্যাকব বালা, মাদার্স নেম তেরেজা বালা, ন্যাশনালি বাংলাদেশি, আর রেসিডেন্সিয়াল ফাদার এমপ্লয়মেন্ট হচ্ছে চট্টগ্রাম, আর বাবা কাজ করতে হচ্ছে বাগানের মালি।
0: কোন বাগান, কোথায়, এরকম কিছু নাই?
2: না,
0: বাগানের মালি হিসেবে কাজ করতো।
2: গ্র্যান্ডফাদারের নাম হচ্ছে মাইকেল।
0: মাইকেল হচ্ছে গ্র্যান্ডফাদার,
2: হ্যাঁ
0: দাদা।
2: আর ফ্যামিলি নেম হচ্ছে বর্নিক।
0: বর্নিক হচ্ছে তোমার বাবার পারিবারিক নাম?
2: হ্যাঁ,
0: বর্নিক অর্থাৎ জেকব বালা, যে ওর বাবা, তার পারিবারিক নাম হচ্ছে বর্নিক, এবং তার দাদার নাম হচ্ছে মাইকেল, ওর বাবা মালির কাজ করতো ওই সময়। হ্যাঁ, তারপর?
2: আর রেসিডেন্সি হচ্ছে চট্টগ্রাম নিবাস।
0: হ্যাঁ বুঝলাম, কিন্তু ওখানে জামাল খান হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে।
1: আর র্যান্ডমই দিতে পারে।
2: আর ফ্যামিলি নেম হচ্ছে ম্যাবেল, মানে ধর্মপিতার নাম
0: কি?
2: ম্যাবেল।
0: আর তোমার বাবার ডাকনাম হচ্ছে বর্নিক হচ্ছে জ্যাকব বালার ডাকনাম, পারিবারিক নাম বর্নিক। ওকে,
2: আর এটা হচ্ছে মানে মেবেল গোমেজ হচ্ছে তার পদবী।
0: মেবেল গোমেজ হচ্ছে পদবী, তোমাদের ক্রিশ্চিয়ানদের যে বিভিন্ন পদবী থাকে সেই
2: পদবী থাকে
0: মেবেল গোমেজ।
2: হ্যাঁ, আর এমনি তো চট্টগ্রাম
0: সবার ঠিক আছে। আর অন্য কিছু আছে?
2: না, আর কিছু না, এটা তো দেওয়ার সময় তখনই করছে।
0: আর কিছু
2: না, আর কিছু দেয় না।
0: জীবন যা ভাবি তার চাইতে বড় বেশি বিচিত্র। আপনারা যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আছেন, একটু বেশি করে শেয়ার আশা করতেছি। অবাক হচ্ছি এর জীবন দেখে, মানে সে এক কথাতে বলেই দিল যে যেদিন আমি জন্ম নিই সাথে সাথে আমার বাবা মা আমাকে সেভ হোমে রেখে চলে যায়। তো স্বাভাবিক, ওর ভিতরে এক বুক কষ্ট থাকবে, স্বাভাবিক এক বুক ঘৃণা থাকবে, রাগ থাকবে, ক্ষোভ থাকবে যে এমন বাবা মা পৃথিবীতে কেন আমাকে কপাল করে দিয়েছিলে, যে আমাকে একদিনের বাচ্চাকে এভাবে ফেলে দিয়ে চলে যায়। তারা তিন ভাই বোন, সে হচ্ছে সবার ছোট। এখন কথা হচ্ছে, তাহলে ক্ষোভের জন্য রাগের জন্য কি তুমি দেখতে চাচ্ছ? আমি বালাকে জিজ্ঞেস করেছিলাম, বালা বলতেছে যে না, এক নজর শুধু আমি দেখতে চাই তাদেরকে, রাগ থেকে না, ক্ষোভ থেকে না, ঘৃণা থেকে না, আমারও যে শেকড় আছে, আমারও যে অস্তিত্ব আছে, আমিও যে জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি, যে আমি এতিমখানায় বড় হচ্ছি, যখন জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখতেছি যে মানুষের বাবা মা থাকে, বাবা মার সাথে সন্তানরা কিভাবে মেশে চলে ফিরে ঘুরে, আমার কপালে কেন এগুলো জুটেনি, অ্যাটলিস্ট একবার দেখে শান্তি পেতে চাই, আত্মা শান্তি পেতে চাই, যে আমারও বাবা মা আছে, আমার বাবার চেহারাটা এমন, আমার মায়ের চেহারাটা এমন। আপনারা যদি পারেন একটু বেশি বেশি করে শেয়ার করেন, এই স্টোরিটা বিভিন্ন কর্নারে ছড়িয়ে ফেলেন, যে অ্যাটলিস্ট একটা মেয়ের জীবদ্দশায় ছোট্ট একটা চাওয়া, ও তো জ্ঞান হওয়া মানে পৃথিবীতে আসার দিন থেকে শুরু করছে আর স্ট্রাগল, চালচুলোর খবর নাই, আত্মীয় স্বজনের খবর নাই, এমন একজন মানুষ যার বাবা নাই, মা নাই, ভাই নাই, চাচা নাই, ফুপু নাই, কিচ্ছু নাই, কিন্তু সব আছে, মোট কথা সবকিছু থেকেও নাই। তাই বেচারা একবার জানতে চাচ্ছে যে আমি শেকড়হীন না, আমি এতিম না, আমি অনাথ না, আমি অস্তিত্বহীন না, এই পৃথিবীতে আমি এক্সিস্ট করি, একবার একটু চোখে দেখতে চাই জিনিসগুলো। নিঃসন্দেহে একটা মালির মেয়ে, ওই মালির যে কয়েকশো কোটি টাকা সম্পত্তি হয়ে গেছে ব্যাপারটা এরকমও না, নিঃসন্দেহে সে কল্পনাও করে না, হয়তো দেখা হলে তাকেই দায়িত্ব নিতে হবে, বুড়া বাপ মায়ের যদি বেঁচে থাকে তারা, তাকেই হয়তো তখন পালতে হবে, কোনো কারণ ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই হয়তো সে বাবা মার জন্য ট্রিটমেন্টের ওষুধ আনতে যাবে, তার জন্য হয়তো সেবা করতে যাবে, কারণ রক্ত বড় কঠিন জিনিস, রক্তের জ্বালাও বড় কঠিন জিনিস, এ রক্ত ভেতরে কামড়ায়, যে রক্ত আসলো কোত্থেকে, জিন আসলো কোত্থেকে, লেগেসিটা কোত্থেকে আসলো, কি বলবো তোমাকে বালা, দেখে কি করবা, কত
2: অন্তত নিজে মানে সবাইকে বলতে পারবো যে না আমার কেউ আছে, আমি এতিম না, যদি না বলতে চায় তাহলে তার কিছু বলার নাই, যে আমি এই যে আমার আগস্টে আগস্টে পরীক্ষা,
0: খুব বেশি সময় নাই তো,
2: হ্যাঁ
0: টিপিক্যালি আমরা যে জিনিসটা প্রায়শই বলি, যার কেউ নাই তার স্রষ্টা আছেন, অবশ্যই তার জন্য স্রষ্টা আছে, আর যার কেউ নাই স্রষ্টা তাদের তার, তিনি তো আর সরাসরি পৃথিবীতে এসে কাউকে হেল্প করেন না, তিনি তার মনোনীত বান্দাকে নমিনেট করেন যে তার মাধ্যমে যেন সে হেল্পটা পায়। আপনারা তারা যদি পসিবল হয়, একটা পরিশ্রমী মেয়ে, একটা অনাথ মেয়ে, আপনি যদি তার কোনো ভালো মানে মানে চলাফেরার ব্যবস্থা করতে পারেন, ওটা যদি কারণ হতে পারেন, এটা বিশাল একটা ব্যাপার। এসব মেয়ে মানুষের পাশে দাঁড়াবো না তো কার পাশে দাঁড়ানো উচিত বলেন? এমন কেউ যদি থাকেন, যে হ্যাঁ আমার তো সক্ষমতা আছে, আমার আন্ডারে 100 এমপ্লয়ি কাজ করতেছে, 500 এমপ্লয়ি কাজ করতেছে, 1000 এমপ্লয়িকে আমি কাজ দিচ্ছি, তো একটা অনাথের দায়িত্ব নিচ্ছে, অসুবিধা নাই, দায়িত্ব কিন্তু ওই অর্থে না জব দেওয়ার কথা বলতেছি, এটা হলে খুব ভালো কিছু হয়। একটা অনাথ মেয়ে, আপনি যদি তার কোনো ভালো মানে মানে চলাফেরার ব্যবস্থা করতে পারেন, ওটা যদি কারণ হতে পারেন, এটা বিশাল একটা ব্যাপার। এসব মেয়ে মানুষের পাশে দাঁড়াবো না তো কার পাশে দাঁড়ানো উচিত বলেন? এমন কেউ যদি থাকেন, যে হ্যাঁ আমার তো সক্ষমতা আছে, আমার আন্ডারে 100 এমপ্লয়ি কাজ করতেছে, 500 এমপ্লয়ি কাজ করতেছে, 1000 এমপ্লয়িকে আমি কাজ দিচ্ছি, তো একটা অনাথের দায়িত্ব নিচ্ছে, অসুবিধা নাই, দায়িত্ব কিন্তু ওই অর্থে না জব দেওয়ার কথা বলতেছি, এটা হলে খুব ভালো কিছু হয় আসলে, আখেরে তখন বিশ্বাস করতেও শান্তি লাগবে যে যার

0: আত্মীয় স্বজন আছে, বংশ আছে, সেগুলো জানুক, তাদের ভিটেমাটি কোথায় ছিল, কোথায় বড় হয়েছে, কোথায় কোথায় তার বাপদাদার চোদ্দ পুরুষের বসবাস দেখুক, একটু পাইতে হেল্প করেন। এই জন্য খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে, একটা শেয়ার দেন, এই জিনিসটাকে ছড়ায় দেন, একটা মিশনে নামুক না আজকে ভালোবাসার বাংলাদেশের এই এই এই প্রোগ্রাম, যাতে করে একটা মানুষ তার শেকড় খুঁজে বেড়াচ্ছে বহু বছর ধরে, তার শেকড়ের কাছে ফিরিয়ে দিতে পারি কিনা আমরা দেখি। আর যদি পসিবল হয়, ইফ পসিবল, তাহলে আপনাদের মধ্যে অনেক সক্ষম মানুষ আছেন আমি জানি, যারা হয়তো ওর ক্যাটাগরিকে বিশ্লেষণ করে আপনারা হয়তো ওকে একটা সুইটেবল জব দিতে পারেন। তুমি কিছু জব করতে চাও আর
1: মানে কি টাইপ? আমি
0: তোমার পক্ষ থেকে আর কিছু বলতে চাও কিনা?
1: আমি চাই যে একটা ভালো একটা পজিশনে জব পাই, কারণ জব খুঁজতেছে, আমি অনেক জায়গায় সিভি দিয়েছে।
0: চলতেছে কেমনে এখন?
1: আমার নিজে জমানো যা ছিল, যে টিউশনি করছিলাম।
0: কয় বেলা খাও সত্যি করে কত?
1: খাই, তিন বেলাই খাই।
0: খাও?
1: হ্যাঁ।
0: জমানো টাকা তো শেষ হয়ে যাবে, তারপর
1: সমস্যা নাই, যার কেউ না ঈশ্বর আছে, তো
0: কোনো
1: না কোনো ভাবে অবশ্যই ব্যবস্থা হয়।
0: আসলে ব্যবস্থা হয়?
1: হ্যাঁ।
0: শুনি তোমার স্ট্রাগলের গল্প, দু একটা ঘটনা শুনি।
1: আমি যখন আমার 21 সালে একটা মানে বিয়ে হয়েছিল, তো হয়তো বা পছন্দ করে বা ফ্যামিলি থেকে আমাদের এসওএস থেকে দিছিল, তো
0: শিশুপল্লী থেকে।
1: হ্যাঁ, তো ছেলেটা সবই আমার সবকিছু জানার সব মানে জানার পর আমাকে বিয়ে করে, এক সপ্তাহের মধ্যে আমাকে শিশুপল্লীতে রেখে চলে যায়।
0: এক সপ্তাহ?
1: হ্যাঁ।
0: কি ভাগ্য নিয়ে আছে বাপ মায়ে একদিনের বাচ্চাকে শিশুপল্লীতে রেখে চলে যায়, বিয়ে করার পর স্বামী তাকে সাত দিনের মাথায় শিশুপল্লীতে রেখে চলে যায়।
1: আমাকে মানে এক মাসের মাথায় বলতেছে যে তোমাকে আমি ডিভোর্স দিব, মানে ডিভোর্স জানি না কারণ অকারণে, যখন বলতেছে যে হ্যাঁ আমি ঢাকায় থাকব, তোমাকে গ্রামে থাকতে হবে। আমি তাহলে বিয়ে করা মানে কি, বিয়ে করা অর্থ কি? তুমি যেখানে থাকবো আমি তো সেখানে থাকবো না, আমি গ্রামে থাকবো, তুমি গ্রামে থাকবা, আমি ঢাকায় থাকবো। পরে শুনি কি আরেকটা বিয়ে করছে আমাকে ডিভোর্স না দিয়ে, আমাকে মানে ডিভোর্সও দেয় না, তিন বছরের মাথায় আমাকে তারপর ডিভোর্স দেয়। আমরা নিজেরাই শিশুপল্লী গিয়ে ডিভোর্সটা দিই, কারণ যেহেতু ও ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করছে, তো আমরা শিশুপল্লী থেকে একটা পদক্ষেপ নিছে। আবার এক মাসের মাথায় আমি চলে আসছি, বা এক সপ্তাহের মধ্যে আমি যখন চলে আসছি, মানে যখন বুঝতেছি যে খাওয়া দাওয়া থেকে মানে ভরণ পোষণ যে একটা দায়িত্ব সে নিবে, সে আমি দেখতেছি তার মধ্যে কোনো কিছুই দেখতেছি না। তো চিন্তা করলাম যে থাক, আমি এখান থেকে বের হয়ে যাই, কারণ আমাকে তো আমাকেই করতে হবে। তখন আমি বিএফসি তে একটা রেস্টুরেন্টে জব নেই, ওখানে তিন বছর জব করি। দেখা যাইতেছে যে বছরে জব করতেছি ঠিকই, কিন্তু আসলে আমার শরীরে কুলাইতেছে না বা আমি নিতে পারতেছে না। দেখা যায় সকালে 9টায় ঢুকি, রাতে 11:30 বের হই। আমার এদিকে পরীক্ষার জন্য আমি যদি অ্যাপ্লিকেশন করি, বলে না ছুটি দেওয়া যাবে হাফ বেলা, আমার তো একটা দিন আমাকে ছুটি নিতে হবে বা পড়তে হবে, আমাকে তো আমাকেই করে নিতে হবে। তখন বিএফসি তে তিন বছর কাজ করি, কেএফসি তে কাজ করি, তারপর দিল্লি দরবারে হচ্ছে বসুন্ধরাতে কাজ করি, সিবি দিই, তারপর জুস বার ওরা আমাকে তিন দিনের একটা ট্রেনিং দেয়, সেখানেও আমি ভালোভাবে করি, কিন্তু দেখা যাইতেছে যে আমার উপর অনেক প্রেশার পড়ে। তারপর দেখা যাইতেছে স্যালারি যে সময় আমি চাই, ওই সময় বলে যে আজকে স্যালারি হবে না। এখন আমাকে তো আমার হোস্টেল ভাড়া, আমার নিজের খরচ, আমার খাওয়া দাওয়া সব তো নিজের করতে হয়। তখন আমি আবার স্যারকে বলি, স্যার আমার টাকাটা খুব দরকার, এরকম হোস্টেল থেকে আমাকে যদি বের করে দেয় আমি থাকবোটা কোথায়, আমার তো আত্মীয় স্বজনও নাই। তখন স্যার যখন দেখে যে আমার মন খারাপ, তখন সে ডেকে শুধু 500 টাকা দেয়। আমি বলছি 500 টাকা তো আমার কিছু হবে না, আমার তো ঘর ভাড়া আগে, খাওয়া দাওয়া তো আগে না। তখন দেখা যাইতেছে যে এরকম টাকা পয়সা নিয়ে ঝামেলা করতেছে, তাহলে আমাকে অন্য কাজের একটা ব্যবস্থা করতে হবে। তখন নিলাম একটা হসপিটালে, ক্যান্সার হসপিটালে জব নিই, ওখানে 12 ঘন্টা ডিউটি, ওখানেও স্যালারি নিয়ে ঝামেলা করে, 15 তারিখে পর স্যালারি। অথচ আমাদের হোস্টেলে নিয়ম হচ্ছে 6 থেকে 7 তারিখের মধ্যে স্যালারি মানে হোস্টেল ভাড়া দিতে হবে। এখন আমি স্যারকে বলি যে স্যার আমাকে যে নিছেন 12 ঘন্টা তো ডিউটি করি, আপনারা চেষ্টা করেন আমাকে 7 তারিখের মধ্যে দিতে, কিন্তু আমার খাওয়া তো বড় ফ্যাট না, আমার ঘর ভাড়া আগে। তখন বলে যে এখন কিছু বলার নাই, এখন কোম্পানি মালিক আবার নির্বাচন হয়েছে 14 জুলাই।

0: নাকি 36 মানে প্রবলেম হয়েছিল, তখন তো বের হওয়ার কোনো ই ছিল না। তখন আমি স্যারকে বলছি, স্যার এরকম এরকম আমি কিভাবে আসবো শ্যামলী থেকে, আমাকে তো এরকম আটকে দিচ্ছে বা সমস্যা হচ্ছে, আমাকে একটা আইডি কার্ড দেন। সে আমাকে ভুয়া একটা আইডি কার্ড দিছে, যে আইডি কার্ড পুলিশও অ্যাকসেপ্ট করতেছে না। তখন আমি নিজেকে বললাম কি যে আমাকে তো বাঁচতে হবে, এরকম করলে তো আমার চলাফেরাও আমার জন্য আসলে কষ্ট। আর আমার হচ্ছে কি 2013 সালে একটা অপারেশন হয়েছিল হোমে থাকতেই, পেটে রাত হইলেই যে মানুষের আমার যে পিরিয়ডের একটা প্রবলেম ছিল, তো দেখছেন যে আমি রাত হইলেই খুব কান্নাকাটি, আমার হাত পা বাঁকা হয়ে আসে। 2013 সালে আমার অপারেশন হয়, তারপর আবার সমস্যা দেখাতে, হয়তোবা আমি চিন্তা করছি যে লেখাপড়ার যদি একটু স্টপ মানে দেখা যাইতেছে, 6 পর্যন্ত পড়াশোনা, আবার হোস্টেলেও থাকতেছি, আমার আসলে হঠাৎ করে নতুন একটা হোস্টেলে দেওয়ার পর আসলে একটা কষ্ট হয়ে যায় যে কিভাবে কখন খাবার দেয় কখন ই করতে হয়। মানে ঘন্টার মানে মিশনারি হোস্টেল তো ঘন্টার মতো, ঘন্টা দিলে প্রেয়ারে যেতে হবে, ঘন্টা দিলে পড়তে বসতে হবে, ঘন্টা দিলে কলেজে যেতে হবে, ঘন্টা দিলে এই জায়গায় যেতে হবে। তখন আমি আমার সিস্টারকে বলছি কি সিস্টার আমি তো আসলে নতুন একটা কাজে ঢুকছি গার্মেন্টসে, আমার জন্য কি 10টা বাজে গেট খোলা রাখা যায়? তখন বলে যে তোমার জন্য যদি খুলে রাখি তাহলে আরো মানুষ তো চাবে। তখন তারপর আমি বলছি সিস্টার আমি আপনাকে দরকার হলে কিছু বেশি দিব, কিন্তু আমার জন্য একটু গেটটা খোলার ব্যবস্থা রাখেন, আমার তো কেউ নাই, আমি থাকবোটা কোথায়? তখন সিস্টার বলছে যে ঠিক আছে তোমার কথাটা তাহলে আমি রাখলাম, যদি পারো কিছু দিও। আমি চিন্তা করলাম থাক, সে যেহেতু চাইছে খাই বা না খাই তাকে তো আমার হাত করতে হবে, গেটে 10টার পর আমাকে ঢুকতে দেয়, সে যেহেতু রাত জাগে আমার জন্য। তো এরকম করার পর নিজে নিজে পড়াশোনা গ্রাজুয়েশন সবই এসএসকে আমি জানাই, ইন্টারও পাস করি এসএসকে জানাই। তখন বলে যে তোমার আসলে ইচ্ছা কি? আমার আমি চিন্তা করি যে আমি রেস্টুরেন্ট যেহেতু অনেক কাজ শিখে গেছি, আমার ইচ্ছা আছে একটা রেস্টুরেন্ট দেওয়া, কিন্তু হেড অফিস আমাদের ভিতরে হোম আছে, স্যারের সাথেও আলাপ করি যে আপনারা আমার জন্য একটা জায়গা দেখেন বা আমি যেখানে কিছু একটা করে নিজে খেতে পারি। তখন বলে যে তুমি সিবিডি এ যাও বা কোনো জায়গায় জায়গা দেখলে আমি তোমাকে দিব, কিন্তু আর কোনো খবর নাই এরকম।
1: অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, যে কথাটা অনুষ্ঠানের মাঝখানে বলেছিলাম আর একবার অনুরোধ করতেছি, যদি পসিবল হয়, বহু বছরের তার অভিজ্ঞতা আছে স্পেশালি রেস্টুরেন্ট বিজনেসে, সো সেইখানে আপনারা যদি কেউ এরকম পসিবল কোনো ভালো একটা জায়গা পান মেয়েটা হয়তো উপকার হয়, কারণ মেয়েটার সাতকুলে কেউ নাই, আমি আপনি যদি পাশে দাঁড়াতে পারি তাহলে একটা ভালো কিছু হতে পারে। আর মেয়েটা শেষবারের মতো হয়তো তার বাবা মার মুখটা দেখবার জন্য চেষ্টা করতেছে, যে বাবা মা ফেলে গেছে মাত্র একদিন বয়সে শিশুকে। আপনারা যদি পারেন এটা শেয়ার করেন যাতে করে এই তথ্যটা আমরা রিভিল করতে পারি, অ্যান্ড অফকোর্স তথ্যটা পেলে আমরা তাকে নিয়ে আরেকটা আপডেট প্রোগ্রাম করব, সেই সফল একটা প্রোগ্রাম হবে সে আশাটাই। আজকের মতো কোনো অনুষ্ঠান শেষ করছি, বালা অসম্ভব ভালোবাসা, অনেক শ্রদ্ধা এবং অনেক শুভকামনা জানিয়ে শেষ করতেছি। ওকে
0: ঠিক আছে,
1: ওকে বিদায় নিচ্ছি আজ।
2: আজকের এই ভালোবাসা বাংলাদেশ থেকে এখানে বিদায় নিচ্ছি, আশা করছি আপনাদের আজকে এপিসোড ভালো লেগেছে, এবং যেটা গুরু বারবার বলেছেন আজকের এই এপিসোডটা আমরা বেশি বেশি করে শেয়ার চাচ্ছি, এবং আশেপাশে যত মানুষ আছে আপনারা তাদের কাছেও জিনিসটা শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন যাতে এই এপিসোডটা বেশি করে শেয়ার হয় এবং বালা যাতে তার বাবা মাকে একটুর জন্য হলেও দেখতে পারে। তো আজকে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন, গুরুর সাথে থাকবেন, ভালোবাসার বাংলাদেশ
0: মিরপুর বড়বাগে। ওকে আমি চার্চে দেখছিলাম, তো ওর হাজবেন্ড ভালোই জব করে, তো ওকে আমি যখন আমার বিষয়টা একটু শেয়ার করছি, ও হয়তো বা আমাকে দেখা যাইতেছে যে একটা বছর যে আমার জব নেয়, ও আমার সবকিছু বেয়ার করতেছে। আমি আমার বান্ধবীকে সবসময় বলি যে আমি তোকে ছাড়া কেউ কোথাও যাব না।
2: নাম কি ওর?
0: রিম্পা কীর্তনিয়া।
1: আপনি বলেন না এসব মানুষকে, আজ বলছিলাম যে যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহ এসব মানুষ পাঠায় দেন, ঈশ্বর এসব মানুষ পাঠায় দেন, নিজে তো আর নেমে আসবেন না, ঈশ্বরের রূপেই তারা আসে। অনেক ধন্যবাদ যার কথা বলল, তার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। বিদায় নিচ্ছি তাহলে,
2: আল্লাহ হাফেজ,
1: বাই বাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কথা জন্য আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
1: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: স্মৃতি ঠান্ডা হয় কফি এক কাপ।
1: টাইম চেক, এখন সময় রাত 2টা। 94.0

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: ঢাকা FM 90.4
2: সারা দেশে
3: সবার সাথে।